107 মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী প্রথমে শ্রীকান্ত আচার্য, তারপরে রমা মণ্ডল।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান। আপনাদের সঙ্গে আমি তপারুতি, এবং সময় প্রায় শেষের দিকে বইতে থাকছে। আরও দু একটি গান শুনবো অবশ্যই, এর পরের শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

সময় প্রায় শেষ, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তাঁর গানের সাথে সাথে আমি তপারুতি আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনা গোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ। পয়লা আষাঢ় আজ, জুন মাসের ১৬, গানে গানে বৃষ্টি চাইব তুমি যদি ভিজবে বলো। সকাল সকাল চায়ে চুমুক এফএম গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে।

মনোজ মৌলি নায়ার এবং মনীষা মৌলি নায়ারের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। সত্যিই তো, অন্ধকারের মুক্তি আলোয়, আর আপনার আমার একসময়ের মুক্তি ছিল এই প্রকৃতির কোলে। কিন্তু বর্তমানে কাজের চাপে, চার দেওয়ালের মধ্যে আমাদের মুক্তি হয়ে গেছে শুধুমাত্র মোবাইলে বা মুঠোফোনে। কিন্তু তারপরেও আমরা বেশ কিছুজন রেডিওতে কান পেতে মুক্তি খুঁজে নিই।

আসলে ভালো থাকতে গেলে ভালো থাকার জন্য যা যা করা প্রয়োজন তা সবসময় যে পার্থিব জিনিস থেকে মিলে এমনটা হয়তো নয়। তবুও এই দৈনন্দিন লড়াইয়ে আমরা বারবার হেরে যাই, বারবার মনে হয় না বোধহয় আমার দ্বারা হলো না। আর ঠিক তখনই কারোর কারোর জীবনে এমন কিছু ঘটে যা তার জীবনটাই বদলে দিতে পারে। প্রতিটা সকাল, যে প্রতিটা সকালে তানিয়া আপনাদের সঙ্গে থাকে, কখনো পুরাণ থেকে গল্প, কখনো বর্তমানের গল্প, জীবনের গল্প, যাপনের গল্প শোনায়, তার একটাই কারণ প্রতিটি গল্পের শেষে একটি মোরাল থাকে, একটি নীতি থাকে। না না, নীতিশাস্ত্র অধ্যয়ন করার জন্য আপনাদেরকে সকাল সকাল রেডিও খুলতে হয় না, কারণ আসলে এই নীতিগুলো কথাই হয়তো নীতি, কিন্তু জীবনে চলার পথে এ যেন বড় পাথেয় হয়ে দাঁড়ায়। জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটুখানি একটা পদক্ষেপ এগিয়ে দিতেও হয়তো সাহায্য করে। তাই সাধারণত আধ্যাত্মিক আলোচনাই তানিয়া করে থাকে, কিন্তু আজ একটু অন্যরকম আলোচনা, আজ একটু অন্যরকম গান। দেখুন তো কেমন লাগে এই গানের সুরে ভাসতে ভাসতে, গল্প শুনতে শুনতে কখন যে জীবনের একটি পাঠ আমরা নিয়ে নেব, যা হয়তো আমরা জানি কিন্তু ওই যে চলার পথে ব্যস্ততার মুহূর্তে ক্লান্তির চাপে সেই পাঠগুলো আমরা ভুলে যাই, কিন্তু মনে করিয়ে দেওয়ার দায়িত্ব তো তানিয়ারও থাকে। তাই আর কি আজ একটু অন্যরকমভাবে। এখন একটি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনব, মনোময় ভট্টাচার্য এবং সঙ্গত করেছেন পণ্ডিত দেবজ্যোতি বসু। না, আমার একটু বলতে ভুল হলো, রবীন্দ্রসঙ্গীত নয়, এটি নজরুলগীতি। এবং এই গানটি শোনার পর আমরা শুরু করব আজকের গল্প।

1950-এর দশকে হার্ভার্ডের একজন সুপরিচিত স্নাতক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কার্ট রিখটার, তিনি জল, জার এবং ইঁদুর ব্যবহার করে বেশ কিছু অপ্রচলিত পরীক্ষা চালান, যার ফলে এক আশ্চর্যজনক আবিষ্কার হয়। তিনি দেখতে চেয়েছিলেন যে ডুবে যাওয়ার আগে ইঁদুর কতক্ষণ সাঁতার কাটতে পারে। তার পরীক্ষায় রিখটার অর্ধেক জলে ভরা একটি জার নিয়েছিলেন এবং তার মধ্যে একটি ইঁদুরকে ছেড়ে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই জলে ভরা জারে ফেলার মুহূর্তেই ইঁদুরটি আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে দেয়। কয়েক মিনিট খুব ধস্তাধস্তির পর, মানে ওই জলের মধ্যে ছটফট করার পর, ইঁদুরটি জার থেকে বের হওয়ার আশা বা চেষ্টা সবটাই ছেড়ে দিল। স্বাভাবিকভাবেই সে ডুবে মারা গেল। এরপর রিখটার তার পরীক্ষাতে সামান্য পরিবর্তন আনলেন। তিনি আবারও একটি জল ভর্তি জার নিলেন এবং আর একটি ইঁদুর নিলেন। এবার একই রকমভাবে ইঁদুরটিকে তিনি পুনরায় সেই জলের মধ্যে ছেড়ে দিলেন, কিন্তু ইঁদুরটি যখন ধস্তাধস্তি করে ঠিক এবার ডুবে যাবে এমন অবস্থা, সেই মুহূর্তে রিখটার কি করলেন জানেন? সেই ইঁদুরটাকে জল থেকে তুলে নিলেন এবং তুলে নেওয়ার পর তাকে তার হাতের মধ্যে রেখে ভালো করে তার গাটা মুছিয়ে আদর করলেন, হাতের উষ্ণতা দিলেন, তাকে নিশ্চিন্ত করলেন এবং ক্রমেই সেই ইঁদুরটি বেশ শান্ত হয়ে গেল। মানে সে যে মরে যাওয়ার বা মারা যাওয়ার ভয় পেয়েছিল, সেই ভয় থেকে সে মুক্ত হয়ে গেল। বেশ কিছুক্ষণ এভাবে রাখার পর রিখটার একটু একটু কঠোর হলেন, আর সেই কঠোর হয়ে তিনি তার পরীক্ষার স্বার্থে, তার গবেষণার স্বার্থে সেই ইঁদুরটিকে পুনরায় সেই জলের মধ্যে ফেলে দিলেন। না, এ খেলা কিন্তু খেলা আসলে নয়, এ কিন্তু মধুর খেলা যেমন নয় তেমন জীবনেরই, আপনার আমার জীবনেরই গল্প। কিভাবে সে তো জানা যাবে গল্পের শেষে। গল্পের শেষে আসব, তবে তার আগে শুভমিতার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেওয়া যাক। শুনছেন তানিয়ার সঙ্গে প্রভাত বীণা।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: ইঁদুরটিকে যখন রিক্টার সেইভাবে সেবা শুশ্রূষা বা আদর করছিলেন, কি জানি হয়তো সেই ইঁদুরও মনে মনে এমন করেই বলেছিল যে তোমার প্রেমে আঘাত ছিল। আসলে সেও তো জানতো না, তার কিছুক্ষণ পরেই রিক্টার পুনরায় তাকে সেই জলের জারিয়ে ছুঁড়ে ফেলে দেবে। আসলে সবটাই ছিল গবেষণার স্বার্থে। তো যেমনটা হলো যে ইঁদুরটাকে যখন পুনরায় ফেলে দেওয়া হলো সেই জারের মধ্যে, ইঁদুরটা আবারও ছটপট করতে শুরু করলো। কিন্তু এর আগে ঘটে যাওয়া ছোট্ট বিরতিটা ইঁদুরটার আচরণে এমন একটা বিরাট পরিবর্তন এনে দিল যা দেখে রিক্টারও অবাক হয়ে গেলেন। আসলে রিক্টার ভেবেছিলেন যে ইঁদুরটা বড় জোর 15-20 মিনিট সাঁতার কাটবে, তারপর হয়তো ডুবে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তেমনটা ঘটল না। তেমনটা ঘটল না, ইঁদুর এত সহজে হার মানল না। জারের মধ্যে সে সাঁতার কাটতে থাকল, কাটতেই থাকল, কারণ তার মনে হয়েছিল যে আমারও কোনো একটা হাত আসবে, তাকে ঠিক বাঁচিয়ে নেবে। এই প্রত্যাশার চেয়ে এই প্রত্যাশা নিয়েই হয়তো বা অনেক বেশি সময় ধরে সেই ইঁদুর নিজের জীবন বাঁচানোর জন্য সংগ্রাম চালিয়ে গেল। কতক্ষণ জানেন? 60 ঘন্টা। হ্যাঁ, 60 ঘন্টা। যে ইঁদুর কিছুক্ষণ আগেই 5 মিনিটেই ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছিল এবং রিক্টার নিজেও ভেবেছিলেন হয়তো বা 15-20 মিনিট বাঁচবে, যেহেতু তাকে একবার তুলে আনা হয়েছে, তার সেবা শুশ্রূষা করা হয়েছে, সে একটু ধাতস্থ হয়েছে। কিন্তু দেখা গেল 60 ঘন্টা ধরে এক টানা সাঁতার কাটছিল, জল থেকে উঠে আসার চেষ্টা করছিল, 60 আওয়ার্স। এটা দেখে রিক্টার অবাক হয়ে গেলেন। যে ইঁদুরটা কিছুক্ষণ আগেও জলে নামার 15 মিনিটের মধ্যে হাল ছেড়ে দিয়েছিল, সে কিন্তু এখন আর কোনো মতেই হাল ছাড়তে রাজি নয়। কী করছে? 60 ঘন্টা ধরে ক্রমাগত

লড়াই করে যাচ্ছে, জীবনের লড়াই, যাপনের লড়াই, প্রাণের লড়াই। কার্ট রিচার এই পরীক্ষাটির নাম দিয়েছিলেন দ্য হোপ অফ এক্সপেরিমেন্ট। আমরা একটা গানে যাই, আজ পয়লা আষাঢ়, এবং আমরা আশা করতে পারি যে আজ বৃষ্টি হবে। আশাতে তো বাঁচাই যায়, তাই না? তাই গানে থাকুক আপনার কানে যে গান থাকবে তার শিল্পী শ্রীকান্ত আচার্য। বৃষ্টি আসলে আপনি খুশি হবেন তো?

চঞ্চল অন্তর, ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বল গভীর মগ্ন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দ।

তানিয়ার সঙ্গে সকাল শুরু করলেই আপনাদের সকাল শুরু হয় আধ্যাত্মিক গানে আলোচনায়। কিন্তু আজ হঠাৎ সকাল সকাল তানিয়া ইঁদুর নিয়ে কেন পড়েছে এমনটা হয়তো অনেকেই ভাবছেন। আসলে আমরা তো যা দেখি, যা যাপন করি, যে সমস্যার মুখোমুখি হই, সেইগুলোকে অস্বীকার করে তো বাঁচা সম্ভব নয়। এই যে হোপ এক্সপেরিমেন্ট, এইটার ফলে কি লাভ হলো? দেখুন, মানুষ যখন কোনো কারণে একবার বিশ্বাস করতে শুরু করে যে জীবনে সে আর বেঁচে থাকার যোগ্য নয় বা তার দ্বারা আর কোনো কাজই করা সম্ভব নয়, সে হেরে গেছে, এখন তার সামনে মৃত্যুই একমাত্র সত্যি, তখন তার এই ভুল বিশ্বাসটাই সত্যি হয়ে ওঠার প্রবণতা হয়ে দাঁড়ায়। প্রথমত, কোন জিনিসটা ইঁদুরটাকে প্রায় মেরে ফেলছিল? সেটা ছিল আশার অভাব বা নৈরাশ্য। মনে আছে, প্রথমবার কিন্তু ইঁদুরটা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাচ্ছিল, কারণ সে ভেবেছিল আমি প্রতিকূল পরিস্থিতিতে পড়েছি, আমি এই জলের মধ্যে ডুবেই মারা যাব, কারণ আমি সাঁতার জানি না বা এখান থেকে কী করে বেরোতে হবে সেটা আমি জানি না। কিন্তু যখন তাকে একটা হাত এসে সেই জল থেকে তুলে বের করে আনলো, তাকে উষ্ণতা দিল, তাকে কিছুক্ষণ ধরে যত্ন করল, তখন সে ভেবেছিল যে সব কিছু ঠিক আছে। পুনরায় যখন তাকে আবারও জলে ফেলা হলো, তখন তার মধ্যে একটা আশা বেঁচেছিল। সেই আশাটা কি? যে আবারও ওই হাতটা আসবে এবং আমাদের বাঁচিয়ে নেবে। দেখুন, এই আশাটার ফলে 15-20 মিনিট নয়, প্রায় 60 ঘন্টা সে বেঁচে থাকতে পেরেছে। আমরাও আমাদের জীবনকে এমনভাবেই

দীর্ঘ করতে পারি। হ্যাঁ, ঠিক বলছি, আপনি যদি হাল না ছাড়েন তাহলে আপনি ডুববেন না। বিশ্বাস করুন, আশা বা হোপ মানব জীবনের একটি অপরিহার্য উপাদান। মানুষ এবং ইঁদুরের মধ্যে নিঃসন্দেহে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু একটি মিল তো রয়েছে, সাঁতার চালিয়ে যাওয়ার জন্য আমাদের সবারই একটি কারণ প্রয়োজন, আর সেই কারণটাই হলো আশা, যা আসে কোথা থেকে? হৃদয়ের গভীর বিশ্বাস থেকে। আর এই আশা দিয়েই কিন্তু আপনি অনেক কিছু লাভ করতে পারেন। আর একটি ছোট্ট গল্প বলবো, বাবা মেয়ের গল্প, তাদের জীবনের গল্প, হেরে যাওয়ার গল্প বা হেরে জিতে যাওয়ার গল্প। তবে তার আগে আরও একটি রবীন্দ্রসঙ্গীত জয়তী চক্রবর্তীর কণ্ঠে। কেমন লাগছে আজকের গান জানাবেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে, আজকের যে প্রভাত বিনার পোস্ট সেখানে কমেন্ট করে। ততক্ষণ গান শুনি, ফিরে আসছি গানের ওপারে।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: পিয়ালি, সে বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকেই পড়াশুনে ভীষণ ভালো এবং পড়াশোনার শেষে সে সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা খুব মন দিয়ে করছে এবং বারবার নানান পরীক্ষা দিচ্ছে, কিন্তু কোনো পরীক্ষাতেই সে কৃতকার্য হতে পারছে না। এইভাবে কয়েক বছর চলার পর সে একদিন বা কয়েকদিনের মধ্যেই আর কি ভীষণ রকম ভেঙে পড়ল। দরজা জানলা বন্ধ করে নিজেকে ঘরবন্দি করে নিল। এমন সময় তার বাবা এসে তাকে বলল যে একবার আমার সঙ্গে রান্নাঘরে এসো। পিয়ালি বলল, কেন না, তুমি একবার এসো না আমার সঙ্গে। বাবা রান্নাঘরে নিয়ে গেলেন। তাদের যে ওভেন ছিল সেখানে তিনটে বার্নার ছিল রান্নাঘরে। সে তিনটে বার্নারে তিনটে যা মানে বাসন ছিল, যে বাসনের মধ্যে একটাতে ডিম সেদ্ধ হচ্ছিল, একটাতে আলু সেদ্ধ হচ্ছিল এবং আরেকটাতে কফি হচ্ছিল। বাবা গেলেন, এসে বললেন, কি দেখছো? মেয়ে বলল, একটাতে ডিম, একটাতে আলু সেদ্ধ হচ্ছে, আরেকটাতে কফি হচ্ছে। তখন বাবা সেই বার্নারের গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলেন এবং সেগুলোকে নামালেন, একটু ঠান্ডা করলেন। কফিটা চায়ের কাপে আর কি, বা কফি কাপে ঢাললেন। ঢেলে বললেন, কি দেখছো, কি বুঝছো? তখন মেয়ে বলছে, এতে বোঝার কি আছে, বলছে তুমি এগুলো ছুঁয়ে দেখো। একটু ঠান্ডা হওয়ার পর পিয়ালি আলুটা যখন হাত ধরে হাত দিয়ে ধরলো, তখন আলুটাকে টিপতে গিয়ে আলুটা ভেঙে গেল। ডিমটাকে যখন ধরলো, ডিমটা কিন্তু ওইভাবে হাত দিয়ে টিপে যেভাবে আলুটাকে সে ভেঙে ফেলতে পারলো, ডিমকে কিন্তু পারলো না। ডিমটাকে চামচ দিয়ে ভাঙতে হলো। তারপরে ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমটা বের করলো। আর কফি, সে তো চায়ের মতো রেডি পুরো, সেখানে চুমুক দিলেই খাওয়া যাবে। পিয়ালির বড় অদ্ভুত লাগলো। সে বলল, বাবা তুমি আমাকে কি বোঝাতে চাইছো, আমি কিছুই বুঝতে পারছি না। বাবা বললেন, এটা তো জীবনেরই এক একটা ছবি, আর এই গরম ফুটন্ত জলের মধ্যে আমি আলু দিয়েছি, ডিম দিয়েছি এবং কফি দিয়েছি। আলু যা প্রথমে শক্ত ছিল, কিন্তু গরম জলে ফুটতে ফুটতে তা এখন নরম হয়েছে। ডিম যা গরম জলে দেওয়ার আগে ভেতর থেকে নরম ছিল, এক পলকায় একটু চিড় ধরলে, একটু ঠোকা লাগলেই সে হয়তো ভেঙে যেত, সে এই গরম জলে ফুটতে ফুটতে শক্ত হয়েছে। আর কফি, সে গরম জলে ফুটতে ফুটতে না তো শক্ত হয়েছে না নরম হয়েছে, সে জলের ধর্মকে, জলের বর্ণকেই, ধর্ম বলা ঠিক নয়, জলের যে বর্ণ তাকেই পুরো বদলে দিয়েছে। তো আমাদের এরকমটাই হওয়া উচিত, ঠিক কফির মতো। জীবনের যা যন্ত্রণা, জীবন যখন সেই যন্ত্রণার মধ্যে আমাদের ফোটায়,

0: ফুটন্ত জলের মধ্যে যখন আমরা একদম হাবুডুবু খাই, তখন না তো আমাদের নরম হওয়ার দরকার, না শক্ত। আমাদের আশাকে বাঁচিয়ে রেখে, মনের জোরকে বজায় রেখে সেই পরিস্থিতি, সেই দুঃখ যন্ত্রণার পরিস্থিতিটাকেই পাল্টে ফেলতে হবে, তবেই আমরা আরামে বসে কফি কাপে চুমুক দিতে পারব। তাই জীবন থেকে কখনো আশাকে যেতে দেওয়া উচিত নয়। এইখানেই কিন্তু শেষ নয়, আরও একটি গল্প রয়েছে, সে গল্প বলা যেতে পারে। তবে এই যে হাল না ছাড়ার কথা বলছি, এই হাল কিন্তু আরও একজন ছাড়েননি, তার গল্প বলবো। তবে তার আগে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান।
1: ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস,

বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে।

একদম একদম ঠিক কথা। যদি স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা যায়, যদি দিন দিন বদলের স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে হাল না ছাড়ার পণ করা যায়, তাহলে হয়তো সত্যি সত্যি একদিন সব কিছু খুব সুন্দর হতে পারে। আজ আমাদের বাঙালির অন্যতম গর্ব মিঠুন চক্রবর্তীর জন্মদিন। জানেন, মিঠুন চক্রবর্তী যে মুহূর্তে ভেবেছিলেন যে আমি অভিনয় করব, জ্যোতিষীদের দেখিয়েছিলেন, তো এটা আমি একটি সাক্ষাৎকারে শুনেছি। তো তিনি বলছেন যে যখন আমার হাত থেকে প্রত্যেকে বলেছেন যে আমার দ্বারা অভিনয় অভিনয় হবে না, তো আমি কিন্তু সেই কথার ওপরে ভরসা করিনি। আমি নিজেকে প্রতিনিয়ত তৈরি করেছি নাচ অভিনয় সব কিছুর জন্য, কণ্ঠে নিয়ে কণ্ঠের যে চর্চার দরকার হয় সব চর্চা, অভিনয়ের জন্য সব কিছু শেখার দরকার পড়ে, নাচ গান বাচনভঙ্গি সব কিছুর চর্চা করেছেন। এবং আমরা অনেকেই জানি না উনি কিন্তু গোল্ড মেডেলিস্ট ছিলেন। হ্যাঁ,

গোল্ড মেডেলিস্ট ছিলেন অভিনয়ের ক্ষেত্রে, যে ইনস্টিটিউট থেকে পড়েছিলেন সেখান থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন। তো তিনি বলছেন যে আমি চেষ্টা করে গেছি এবং সেই চেষ্টাটা করে গিয়েছিলাম বলেই আমি কিন্তু আজ সফল হতে পেরেছি। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীকে উনি বদলে দিয়েছিলেন ওনার হাল না ছাড়ার সেই প্রতিশ্রুতি, নিজের কাছে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তো এইভাবেই আপনি আমিও পারি কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে। আজ আরও একজনের জন্মদিন, আমাদের সুরের গুরু হেমন্ত মুখোপাধ্যায়। মনের মেলাডিতে আজ আমরা তাকে নিয়েই থাকব, তবে FM গোল্ডের পক্ষ থেকে মিঠুন চক্রবর্তী এবং হেমন্ত মুখোপাধ্যায় দুজনের উদ্দেশ্যেই জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রভাত বীণা শেষ করছি। কথা হবে আজ 8:30।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছেন। এটি কুয়েতের জিডিপির প্রায় 3 গুণ।
2: করোড়ো ছোটে উদ্যমিও কো মুদ্রা যোজনা সে লোন মিলা, উনে আজ মহসুস হতা হ্যায় কি ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: জানেন কি, ভারত সরকার জার্মানির মোট লোক সংখ্যার সমান কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছেন মোট 8 কোটি কৃষককে। সেই জন্যই আজ আমাদের কৃষকরা বলেন, বীজ থেকে বাজার সর্বত্র দেশ তাদের সঙ্গে আছে।
4: আমারা ছোটা কিষান বাজার সে মহঙ্গে ব্যাজ পর ঋণ লেনে কে লিয়ে মজবুর থা। হমনে এসে করোড়ো ছোটে কিষানো কো ভি কিষান ক্রেডিট কার্ড কি সুবিধা সে জোড়া।
3: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে। জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছেন। এটি কুয়েতের জিডিপির প্রায় 3 গুণ।
4: করোড়ো ছোটে উদ্যমিও কো মুদ্রা যোজনা সে লোন মিলা, উনহে আজ মহসুস হোতা হ্যায় কি ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
3: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
5: কিছু কিছু স্টেশন আছে কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
3: জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছেন। এটি কুয়েতের জিডিপির প্রায় 3 গুণ।
4: করোড়ো ছোটে উদ্যমিও কো মুদ্রা যোজনা সে লোন মিলা, উনহে আজ মহসুস হোতা হ্যায় কি ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
3: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণের।
6: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
7: ঘড়িকাটা টিকটিক করে পৌঁছে গেছে 8:34 হয়ে 34 সেকেন্ডের ঘরে, আর আপনিও ভীষণ ব্যস্ত রোজকার নিয়ম মাফিক কাজে, তবুও আপনার প্রিয় এফএম গোল্ড কি রেখেছেন কানে? কারণ এখন মন কাড়া কথা আর মন মাতানো গানে 1.5 ঘন্টার অনুষ্ঠান সাজিয়ে তানিয়া তো রেডি, সঙ্গে আপনাদের ভালোবাসার মনের

তিনি সত্যি সুরের আকাশের শুকতারা। তাঁর যে কণ্ঠ, সে কণ্ঠ যেন শুধুমাত্র গানের জন্য তৈরি নয়, সে কণ্ঠ যেন প্রশান্তি দেওয়ার জন্য তৈরি। ভগবানের অশেষ আশীর্বাদ সে কণ্ঠ। আজ সুরস্রষ্টা, সুরকার, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। আজ মিঠুন চক্রবর্তীরও জন্মদিন। আজ FM গোল্ড সহ বিভিন্ন অনুষ্ঠান আমাদের FM রেনবো, FM গোল্ড মিলিয়ে নিশ্চয়ই আপনারা সারাদিন শুনবেন। কিন্তু মনের মেলোডির যে সেগমেন্ট, সেই সেগমেন্টে আমরা সচরাচর করি যে আপনাদের একটা বিষয় দিয়ে, সেই বিষয় নিয়ে আপনারা কথা বলতে আসেন। তো সেক্ষেত্রে আজ অনেক অনেক কথা তো বলতে ইচ্ছে করছে আমার, কিন্তু এই সময়টা, মানে এই যে দেড় ঘন্টা, এ তো আমার বলার জন্য নয়, শুধুমাত্র আপনাদের বলার জন্য। তাই হেমন্তবাবুকে নিয়ে আমার যে আবেগ, তা আমার কাছেই থাক, আপনাদের আবেগটুকু শোনা যাক। আজকের বিষয় রাখলাম যে হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা আপনি যখনই শোনেন খুব রিলেট করতে পারেন, মানে আপনার জীবনের কোনো একটা ঘটনার সঙ্গে সেই গান জড়িয়ে আছে, সেই রকম একটি গান লিখে পাঠাতে হবে এবং সেই গানের সঙ্গে জড়িত আপনার সেই স্মৃতিটার কথা অতি সংক্ষেপে লিখে পাঠাতে হবে। এবং অনুরোধ রাখবো যে এই আশা করবেন না যে সেই গানটাই আমি শোনাবো, তার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ প্রচুর মেসেজ আসে, আপনারা জানেন 35-40টা মেসেজ আসে, তো এত মেসেজের প্রত্যেকের অনুরোধের বা পছন্দের গানটা তো চালানো সম্ভব নয়। তাই আজ মনের মেলোডিতে গান যেগুলো বাজাবো সেগুলো হয়তো আমার পছন্দের, কিন্তু আমি বিশ্বাস করি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের গান যখন, তা আপনাদেরও ভীষণ ভালো লাগবে। না লাগলে তখন জানাবেন, কিন্তু যদি ভালো লাগে সেটাও জানাবেন। আপাতত তাঁর কণ্ঠে গান শুনতে শুনতে আমি অপেক্ষায় রইলাম আপনাদের মেসেজের। 9903053992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ চটপট পাঠিয়ে দিন। হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটি শুনলে আপনার কোনো একটা স্মৃতি মনে পড়ে যায়, সে স্মৃতির কথা খুব অতি অল্প লাইনের মধ্যে এবং সেই গানটির কথা।

বছরে একটার পর একটা ঋতু বদলায়, কিন্তু যে ঋতু বদলায় না তার নাম হেমন্ত। না না, এটা আমার কথা নয়, আমারই এক বন্ধু আজকের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে দেখলাম। তো মনে হলো সত্যিই তো, যে ঋতুই হোক না কেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে আমরা বড়ই ভালোবাসি। তো সে রবীন্দ্রসঙ্গীত হোক, আধুনিক গান হোক, সিনেমার গান হোক, বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা, এক একটি কালজয়ী গান তিনি আমাদের দিয়ে গেছেন। কখনো তার নিজের কণ্ঠে গাওয়া গান আমাদের ভীষণ মোহিত করে তোলে, আবার পাশাপাশি তার সুর দেওয়া গান সেও যেন বড় মধুর, সেই রকম গানও কিন্তু আজ রেখেছি আমার প্লেলিস্টে শোনাবো। তবে প্রথম এখন যেটা কাজ সেটা হচ্ছে যে বন্ধুরা মেসেজ পাঠিয়েছে তাদের মেসেজটা পড়ে নেওয়া। সুপ্রভাত দিদি, ও পাঠিয়েছে সৌভিক সরকার কসবা হালতু থেকে, জানিয়েছে যে তার, প্রথমেই বলি হেমন্ত মুখোপাধ্যায় শুভ জন্মদিন, শ্রদ্ধা ও প্রণাম। তার গানে গান এই মেঘলা দিনে একলা, এই গানটা শুনলেই মন চঞ্চল হয়ে যায়, সত্যি মন থাকতে চায় না, ভিজতে ইচ্ছে করে, ছোট্টবেলার মতো ফুটবল খেলতে ইচ্ছে করে। দিদি সত্যি এই গানটা কিন্তু আমারও ভীষণ প্রিয়, আছে আছে আমার প্লেলিস্টে রয়েছে, এক মানে এক্ষুনি না শোনালেও অবশ্যই শোনাবো কিছুক্ষণ পর। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং। হেমন্ত মুখোপাধ্যায়ের এই পদ যদি না শেষ হয় এই গানটা শুনলে আমার বেড়াতে যাওয়ার কথা মনে পড়ে। রজত, এই গানটার জন্য মানে এই গানটাও আছে আজ আমার প্লেলিস্টে, কেন থাকবে না বলো? এই সমস্ত গান তো মানে হেমন্ত মুখোপাধ্যায় বললে এই সমস্ত গান প্রথমেই মনে আসে, এই গানটা দিয়ে ভেবেছি আজকের প্রোগ্রামটা শেষ করব, তাই শেষ পর্যন্ত কিন্তু তোমাকে থাকতেই হচ্ছে আমাদের সঙ্গে। কেমন আজকে চন্দন দাস সকাল সকাল মেসেজ করেছেন, আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু লিখেছেন, শুভ সকাল তানিয়াদি, শুভ সকাল দাদা আপনাকেও। সঙ্গীত জগতে হেমন্ত মুখোপাধ্যায় আমার গডফাদার, আর যে গানটা আমার সব থেকে ভালো লাগে সেটা হলো সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা, কারণ ভোরের আলো নতুন বার্তা নিয়ে আসে। আচ্ছা, যারা এক্ষুনি টিউন করলেন তাদের জানাই যে আজ

হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে বিষয় রেখেছি মনের মেলে দিতে, যে হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটির সঙ্গে আপনি আপনার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনাকে রিলেট করতে পারেন বা সেটি আপনাকে সেই পুরনো ঘটনা মনে করিয়ে দেয়। সেই গানটির কথা এবং সেই ঘটনাটির কথা অল্প করে লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া, দেখো প্রেম আমার জীবনে আসেনি এবং সেই সৌভাগ্য আমার হয়নি, তবুও এখনও যেন মনে হয় যখনই আমি সমুদ্রের দিকে বেড়াতে যাই, জানি না কার জন্য এই গানটির কথা মনে পড়ে। আমি এখনও মনে মনে সমুদ্রের ধারে গেলে গুনগুন করে গাই, এই বালুকা বেলায় আমি এসেছিলাম। আমি বিজয়দার কাছে জানতে চাইবো, বৌদি কি আজ বাড়িতে নেই নাকি শুনছেন না রেডিওটা? মানে এইভাবে আপনি লিখেছেন, বৌদি কিন্তু ভারী রাগ করবে। যাই হোক, সঙ্গে উনি লিখেছেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় তোমার পছন্দের গানটি শুনিও। নিশ্চয়ই এই যে কটা গান শোনাবো সবকটাই আমার পছন্দের গান, কারণ ওই যে বললাম আপনাদের পছন্দের গান যদি বাজতে যাই, কারোরটা শোনাতে পারবো কারোরটা শোনাতে পারবো না, তখন আপনারা দুঃখ পাবেন না, তাই আর সেই দ্বিচারিতায় যাচ্ছি না। আমার পছন্দের প্লেলিস্ট, আশা করি আপনাদেরও ভালো লাগবে।

মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

আমি কিন্তু নেমন্তন্ন করেই দিয়েছি। কিসের নেমন্তন্ন? আপনাদের মেসেজ পাঠানোর নেমন্তন্ন। 9903055992 এই নাম্বারে আপনারা SMS করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কোন গান শুনলে আপনার কোনো এক স্মৃতির কথা মনে পড়ে যায়, সেই স্মৃতির কথা দু এক লাইনে এবং সেই গানটির কথা আমাকে লিখে পাঠাতে পারেন এই নাম্বারে। ওই যে বললাম 9903055992 এই নাম্বারে। মেসেজ পড়ার সময় হয়েছে। ঢাকুরিয়া থেকে সুমিতাদি মেসেজ করেছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, হেমন্ত মুখার্জির জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি, কি পেয়েছি আর কি পাইনি তার হিসাব করিনি কোনো দিন। এই গানটির সঙ্গে আমি সত্যি আমার জীবনের বড় মিল পাই। সত্যি তো আমরা একলাই চলি, একলাই যেতে হয়, চলতে হয়। ঢাকুরিয়া থেকে সুমিতাদি সঙ্গে জানিয়েছেন আরও একটি কথা, যে এই গানটি আমার বিশেষ প্রিয় এবং কতবার কত মাধ্যমে শুনি, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদি। দিদি আজকে প্রভাত বিনার পোস্টেও কমেন্ট করেছেন, সীমাদি কমেন্ট করেছেন, যাদবেন্দ্রদা কমেন্ট করেছেন, অমিতাভদা কমেন্ট করেছেন, বাংলাদেশ থেকে হুমায়ুনদা কমেন্ট করেছেন, এছাড়াও অর্পিতা কমেন্ট করেছে, তারপরে দেবলীনা কমেন্ট করেছেন, গুপ্তাদা উনি কমেন্ট করেছেন, মানে গুপ্তার পর বি থাকে, তার ফলে আমি বুঝতে পারি না ওর পুরো নামটা কি, তো সেজন্যই। যাই হোক, আমরা চলে যাই মনের মেলোডির মেসেজে। গঙ্গাধরপুর ধর্মতলা থেকে দীপঙ্কর মাল লিখেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই আর মহাগুরু মিঠুন চক্রবর্তীর জন্মদিনে জানাই শুভেচ্ছা। হেমন্ত মুখোপাধ্যায়ের গান কে জানে কঘন্টা, পাবিরের জীবনটা, আমাদের জীবনের কখন কি ঘটবে সেই বিষয়ে সংক্রান্ত বাস্তব কথাটি বলে। কি দারুণ একটা ব্যাপার যে আপনাদের সঙ্গে আমার গানের যে লিস্ট সেটা মিলে যাচ্ছে, সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা। যাই হোক, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি ভেরি নাইস টপিক। আপনি প্রতিদিনই বলেন, তার মানে আমার প্রতিদিনই প্রতিটা টপিক খুব ভালো লাগে। আসলে আমাদের এই সোমনাথদা ভীষণ ভালো মনের মানুষ, আর তাই তার সব কিছুই ভালো লাগে। উনি সঙ্গে জানিয়েছেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের মাগো ভাবনা কেন এই গানটি আজও আমাকে ইন্সপায়ার করে। আপনাকে থ্যাংকস। বেশ, মীনা কর্মকার জানিয়েছেন, শুভ সকাল তানিয়া, যে গান দিয়ে শুরু করলে যেন মন জুড়িয়ে গেল, আহা তুমিও এই অনুষ্ঠানের আকাশ আর আমাদের শক্তারা। আচ্ছা, তুমিও এই অনুষ্ঠানের আকাশে আমাদের শক্তারা, জানি না আপনি ভেবে লিখেছেন কি না, এটা অনেক বড় একটা মন্তব্য, যাই হোক অনেক বড় প্রাপ্তি আমার কাছে। সঙ্গে উনি লিখেছেন, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ওকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং প্রণাম। খুব কঠিন গো এই টপিকে উত্তর দেওয়া, ওর গাওয়া গানগুলো যেন আমাদের দৈনিক জীবনের সব

কিছুর সঙ্গেই থেকে যায়। তুমি যখন জানতে চাইলে তখন তো বলতেই হবে একটি গানের কথা, সেটা হলো গায়ের বধূ। কোনো এক গায়ের বধূ গানটি আমার ছোটোবেলার স্মৃতির সঙ্গে বেশ জড়িয়ে রয়েছে। মীনা কর্মকার দমদম থেকে লিখেছেন। ভালো ভালো ভালো, সবাই মেসেজ করেছেন খুব ভালো। আর সঙ্গে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে গান তো শোনাতেই হবে। সত্যি আজকে গানের কাস্টিং করা, গানের কাস্টিং মানে কোন গানটা বাজাবো আর কোন গানটা বাজাবো না, এই বিষয়টা নিয়ে ভাবতে বসলে আমি নিজেও খুব কনফিউজ হয়ে যাচ্ছি। তাই অনেক কষ্টে কয়েকটা গান আমি বেছে রেখেছি, যার মধ্যে এই যে দীপঙ্কর দার যে গানটা বললো সেই গানটাও রয়েছে। তো সেটা যখন আছেই সে গানটা শুনিয়ে দেওয়া যাক, কি বলেন? চলুন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM।

0: ஸ்கூல் டே. আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত ১২ বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে ১৬,২০০ কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
1: দিল্লি কে ভি পাস হ্যায়।
0: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ। আপনি কি চীনের হাংজাও শহর চেনেন, যেখানে ২০২২ সালের এশিয়ান গেমসে ভারত ১০৭টি পদক জিতে ইতিহাস গড়েছিল? এই সাফল্যের পেছনে ছিল ১০৪৫টি খেলো ইন্ডিয়ান কেন্দ্র এবং প্রশিক্ষক, পুষ্টিবিদ ও ফিজিওদের সম্মিলিত প্রয়াস। এরপর প্যারাঅলিম্পিকে ২৯টি পদক জেতার রেকর্ড হয়। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, মহিলা ক্রিকেট, বক্সিং ও দাবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় তিরঙ্গা গৌরবের সঙ্গে উঠছে।
1: এক খেলাড়ি দুনিয়াকে কিছু কোণে মে হাত মে তিরঙ্গা লেকর কে দৌড়তা হ্যায়, সারে হিন্দুস্তান মে ঊর্জা ভর দেতা হ্যায়, সারে হিন্দুস্তান মে চেতনা ভর দেতা হ্যায়।
0: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের। আপনি কি চীনের হাংজাও শহর চেনেন, যেখানে ২০২২ সালের এশিয়ান গেমসে ভারত ১০৭টি পদক জিতে ইতিহাস গড়েছিল? এই সাফল্যের পেছনে ছিল ১০৪৫টি খেলো ইন্ডিয়ান কেন্দ্র এবং প্রশিক্ষক, পুষ্টিবিদ ও ফিজিওদের সম্মিলিত প্রয়াস। এরপর প্যারাঅলিম্পিকে ২৯টি পদক জেতার রেকর্ড হয়। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, মহিলা ক্রিকেট, বক্সিং ও দাবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় তিরঙ্গা গৌরবের সঙ্গে উঠছে।
1: এক খেলাড়ি দুনিয়াকে কিছু কোণে মে হাত মে তিরঙ্গা লেকর কে দৌড়তা হ্যায়, সারে হিন্দুস্তান মে ঊর্জা ভর দেতা হ্যায়, সারে হিন্দুস্তান মে চেতনা ভর দেতা হ্যায়।
0: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি, ১০০.১ এফএম গোল্ডে, মনের মেলোডি।

0: ফুলে সাজালে কেন।
1: আহা, সত্যি তার কণ্ঠেও জাদু ছিল, আর সেই জাদুভরা কণ্ঠ দিয়েই এখনো পর্যন্ত এত বছর পরেও তার গাওয়া গান যেন আমাদের মনে এক মায়ার সৃষ্টি করে। তিনি হেমন্ত মুখোপাধ্যায়, আজ তার জন্মদিন। আর মনের মেলোডি, হ্যাঁ, 100.1 এবং গোল্ডের মনের মেলোডিতে আজ আমরা তাকে মনে করছি তারই গানে গানে। কীভাবে, আপনাদের যেহেতু এই সময়টা কথা বলার একটা সময়, সেই জন্য আমি আর আমার কথা কিছু বললাম না। হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আজ বিশেষ অনুষ্ঠানও রয়েছে সারাদিনভর, তো সেজন্য আপনাদের হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গান শুনলে মনে পড়ে যায় জীবনের কোনো এক স্মৃতির কথা, যে কথা হয়তো মনের খুব কাছাকাছি, সেই গানটির কথা এবং কেন সেই গানটার কথা মনে পড়ে, সেই স্মৃতির কথা, সেটাও ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903052992 এই নাম্বারে। আর যারা মেসেজ করেছেন, মেসেজ করেছেন, তাদের মেসেজ তো পড়তেই হবে। আমাদের এক বন্ধু রয়েছেন, যে বন্ধু কিন্তু প্রপার যে বিষয়ে কথা হয় সেই বিষয়ে মেসেজ করেন না, কিন্তু রোজ এটি ছড়া লিখে পাঠান। সেই মিষ্টি বন্ধুর মেসেজ দিয়েই শুরু করব এই ঘন্টার প্রথম মেসেজ পড়া। বেলকুড়িয়া থেকে পায়েল ব্যানার্জি লিখেছেন, এই গানের টানে কত পথ থেমেছি, পথ হারাবো বলেই পথে নেমেছি, সবুজ ঘেরা পথে এই চরণ যখন থামে, এই গানের আবেদন থাকে এই আকুল প্রাণে। বেশ, আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন যে হেমন্ত মুখোপাধ্যায় জয়নগরের কাছের এক গ্রামে জন্মেছিলেন, সাদা জামা এবং সাদা ধুতি পরে এক আপাত গম্ভীর চেহারার এই মানুষটা আমাদের কাছে ভীষণ প্রিয়। সঙ্গে উনি লিখেছেন, এখনকার দিনে ফুড ডেলিভারি করা যখন ছেলেগুলো প্রাণপণ নিয়ে বাইক চালিয়ে ডেডলাইন মিট করার জন্য সময়ে কিছু ডেলিভারি করতে আসে, তখন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই গানটার কথা মনে পড়ে যায়, যে গানটির সুর দিয়েছিলেন সলিল চৌধুরী এবং লিখেছিলেন সুকান্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন কোন গানের কথা বলা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, ঠিকই একই কথা প্রায় রানার যে গানটির কথা দাদা লিখেছেন, সেই গানের কথাই লিখেছেন আবার রমা রায়, ভিনগর ভি রোড, দাসনগর, হাওড়া থেকে। তিনি জানিয়েছেন, নমস্কার দিদিভাই, সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত। আজ শ্রদ্ধেয় শিল্পীর জন্মদিনে তাঁর চরণে প্রণাম জানাই। আমি যখনই হেমন্ত মুখোপাধ্যায়ের রানার গানটি শুনি, আমাদের গ্রামের সেই ছোট্টবেলার পিয়ানো দাদুর কথা, ও পিয়ন দাদুর কথা মনে পড়ে যায়, যাকে ছুটতে গিয়ে জিজ্ঞাসা করতাম, দাদু আজ আমাদের চিঠি আছে, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। সত্যি রানার গান একটা আলাদা আবেদন রয়েছে, কিন্তু এই গানটা এত বড়, এই গানটি যদি শোনাতে যায় তাহলে আরও অনেক গান হয়তো একটু কম্প্রোমাইজ করতে হবে। যাই হোক, আপাতত মেসেজ তো কম্প্রোমাইজ করা যাবে না, মেসেজ তো পড়তেই হবে। মেসেজ করেছেন যাদবেন্দ্র পান্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। যাদবেন্দ্রদা সকাল থেকেই বারবার জানিয়েছেন, প্রভাত বিনা অনুষ্ঠানের ফিডব্যাক দিয়েছেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেও দিয়েছেন, আর নিয়ম মাফিক কমেন্টে পোস্ট, মানে পোস্টে কমেন্ট করেও দিয়েছেন। সঙ্গে এখানে লিখে পাঠিয়েছেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম, তার মুছে যাওয়া দিনগুলি গানটি আমাকে পুরনো দিনের স্মৃতিতে নিয়ে চলে যায়, আমার স্কুল জীবনের প্রিয় বন্ধুদের কথা মনে পড়ে যায় এবং খুবই নস্টালজিক হয়ে যায়। সঙ্গে তো জানিয়েছেন, আপনার সুমিষ্ট গলাতে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে।

ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ এত এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, এই দিদিও কিন্তু সারাক্ষণ এফ এম গোল্ডের সঙ্গে পুরো হরিহর আত্মার মতো জুড়ে থাকেন। লিখেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা, কোন গানটা সেটা গানটা তো লেখেননি, শুনলে আমার অনেক হারিয়ে যাওয়া স্মৃতির কথা মনে পড়ে যায়, আজ যারা আছেন বা আমাদের মধ্যে নেই। গানটি হলো তুমি এখন অনেক দূরে বসে, এর সঙ্গে জানিয়েছেন খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডির অনুষ্ঠান, ভালো থাকবেন। বেশ, ছটি মেসেজ পড়া হয়ে গেছে আর এখন সময় হয়েছে একটি গান শোনানোর, আমার পছন্দের হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া গান আর ছবির নাম ফুলেশ্বরী।

ফুলেশ্বরীর ফুলের মতো নাম যেমন, তেমনই তার কণ্ঠ যেন ভগবানের আশীর্বাদ। হ্যাঁ, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। 100.1 FM গোল্ডে মনির মেলোডিতে আজ আমরা গানে গানে শ্রদ্ধা জানাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়কে, এবং আপনারা জানাচ্ছেন আপনারা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কোন গানটা শুনলে আপনাদের কোনো স্মৃতি মনে পড়ে যায়। সেই গানটির কথা এবং সেই স্মৃতির কথা সংক্ষেপে লিখে পাঠাচ্ছেন 9903055992 এই নাম্বারে। স্বাগত পাল আমতলা মামুদপুর থেকে মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়াদি, আপনাকেও শুভ সকাল। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, যে মানুষটির গান শুনলে মনে হয় যেন কোনো উপাসক মন্দিরে বসে সাধনা করছেন। তিনি শুধুমাত্র গায়ক নন, তাঁর সুরে বহু গান রয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি বিশেষ গান, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। এই গানটি একটি অনুষ্ঠানে স্টেজে যখন শুনেছিলাম মনে আছে, সমস্ত দর্শক চুপ হয়ে গিয়েছিলেন। এক আশ্চর্য নীরবতার মাঝে এই গানটি একটি আলাদা মাত্রা পেয়েছিল। গানটি যখন শুনি বারবার

0: সেই দিনের কথা মনে পড়ে। এছাড়াও আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে যার অবদান অপরিসীম, আমার তরফ থেকে এবং আকাশবাণীর সমস্ত কলাকুশলী এবং কর্মকর্তাদের তরফ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। বেশ, ধন্যবাদ আপনাকে। মেসেজ করেছেন অতনু পাঠক, কাশুন্দিয়া হাওড়া থেকে। লিখেছেন, শুভ সকাল, আজ হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনে সুন্দর সুন্দর গান শুনে একটা কথা বলতে ইচ্ছা করছে। আমার প্রিয় সুরকার সলিল চৌধুরীর সুরে সুকান্ত ভট্টাচার্যের লেখা অবাক পৃথিবী ও রানার নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের যে গান গেয়েছিলেন তিনি, সেই গান অমর হয়ে থাকবে, যদিও সুকান্ত ভট্টাচার্যও সেই গান শুনে যেতে পারেননি। একদম সঠিক। মানসী বৈদ্য কন্যাগড় থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত মনের মেলোডি, আর সেই সাথে আমার ভীষণ ভীষণ মিষ্টি তানিয়া দিকে জানাই ঠান্ডা ঠান্ডা পুদিনা তরমুজের শরবতের শুভেচ্ছা। এত সুইট মেসেজ করেন আপনারা। লিখেছেন, আচ্ছা এখনই সেই রকম বিষয়ের কোনো গানের কথা মনে পড়ছে না, তবে একটা গান ভীষণ শুনতে ইচ্ছে করছে, সম্ভব হলে শুনিও। গানটি হলো পৃথিবীর গান, আকাশকে মনে রাখে। শ্রদ্ধ সুরকার গীতিকার হেমন্ত মুখোপাধ্যায় মহাশয়কে জানাই গভীর শ্রদ্ধা। মানসীদি, আজ আমাকে একটু ক্ষমা করতে হবে, কারণ আজ আমি একটা প্লেলিস্ট আগে থেকে ঠিক করে রেখেছি। তার কারণ হচ্ছে, আমি জানি আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো গান শুনতে ইচ্ছা করবে। এখন সমস্যা হচ্ছে যে আমি তো বাধা না, আমার সময় অল্প, আর সেই সময় এই 35-40 জনের এতগুলো গানের মধ্যে একটা একটা গান বেছে নেওয়া খুব কঠিন। তাই কাউকেই বঞ্চিত করতে চাইছি না, তাই আজকের প্লেলিস্টের সবকটা গানই আমার পছন্দের। সেজন্য আশা করি এই গানও আপনার ভালো লাগবে। আজ একটু এই গান শুনে বলুন না কেমন লাগছে, তানিয়ার পছন্দের গান। আচ্ছা, রামাদির মেসেজ তো আগেই পড়া হয়ে গেছে, আমরা তিনটি মেসেজ পড়লাম, উৎপলদার মেসেজটা পড়ে এটা গানে যাব। গুড মর্নিং তানিয়া দিদি ভাই, উৎপল মুখার্জি ফ্রম পুনে, কান পেতে সুন্দর সুন্দর গান শুনে মন ভালো করছি। কিছুদিন রায়পুরে থেকে পুনাতে ফিরেছি। বিষয়টি নিয়ে বলি, আমার প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান ও নদীরে, এই গানটিও রয়েছে, একটি কথা শুধাই শুধু তোমারে। আমি ছোটোবেলায় গানটা খুব গাইতাম, খুব ভালো লাগতো। গানটি আজ রেখেওছি, একটু পরে শোনাবো, শুনে মন ভালো হয়ে যায়, কারণ এই গানটি আমার মা খুব পছন্দ করতেন। মায়ের কথা মনে পড়ে যায় এই গানটি শুনলে। হেমন্ত মুখোপাধ্যায়ের সব গান শুনলেই আমার খুব ভালো লাগে, একটা নস্টালজিক ফিলিংস হয়। আজ তাকে সহস্র প্রণাম জানাই, ভালো থেকো বন্তানিয়া। বেশ, আপনাদের পছন্দের সঙ্গে যখন আমার পছন্দ মিলে যাচ্ছে তখন সেই গান আপনারা শুনতে পাবেন, কিন্তু যা প্লেলিস্টে নেই সেটার জন্য আমাকে আজকের মতো ক্ষমা করে দিতে হবে।
1: রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম

এই সমস্ত গানের পর কোনো কথা আসে না, সত্যি মনে হয় চুপ করে বসে থাকি। আপনারা কি এমনটাই মনে হয়? কিন্তু চুপ করে বসে থাকারও তো উপায় নেই বলুন, আপনাদের পাঠানো মেসেজগুলো তো পড়তেই হবে আমায়, তাই মনকে সামলে নিয়ে যাই মেসেজ পড়তে। মেসেজ করেছেন সত্যব্রত দত্ত, জয়শ্রী পার্ক, বেহালা থেকে। লিখেছেন স্মৃতি নয়, আমাকে এক অদ্ভুত নস্টালজিয়ায় আক্রান্ত করে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। আহা, সত্যি ঠিকই বলেছেন। এই আরেকটি গান, যে গান তাঁর কণ্ঠে শুনলে একটা অন্যরকম আবেদন তৈরি করে। গুড মর্নিং সুপ্রভাত তানিয়া, আমি কিশোর দা বালি হাওড়া থেকে বলছি। কোন গান ছেড়ে কোন গানের কথা বলি বলো তো? ছোটো থেকে এই সব শিল্পীর গান শুনেই তো বড় হয়েছি, তবে যখনই আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি তখনই না চাইতেও গিয়ে ফেলি সেই গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আর অন্য গান সেই মুহূর্তে যেন মাথাতেই আসে না, আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। বাঙালি যতদিন থাকবে এই গানগুলি আমাদের সঙ্গে থেকে যাবে। একদম একদম সঠিক বলেছেন। গড়িয়া 65 নম্বর সোনালী পার্ক থেকে ঝর্ণা মজুমদার লিখেছেন যে এই মেঘলা দিনে একলা গানটি শুনে মনে হলো পালকির গানের কথা, সেই গানটিও আমাকে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যায়। সত্যিই রানার পালকির গান এই সমস্ত শুনেই তো আমরা বড় হয়েছি, তাই না? আমাদের এক আমরা বড় হয়েছি, আপনারা অনেকে আপনাদের যৌবনকালে এই গান শুনেছেন। আজকের বাচ্চারা এই গান শোনে কি না আমার জানা নেই, তবে হ্যাঁ, এই গান যেন আমাদের নতুন করে আরেকবার করে মানে রিফ্রেশ করে দেয়। পবিত্র সাহা পাঠিয়েছেন মেসেজ ছবি সহ, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। জানিয়েছেন, শুভ সকাল, আমার বয়স 68, তাই হেমন্ত মুখোপাধ্যায়ের মুছে যাওয়া দিনগুলি গানটি আমায় পিছু ডাকে। এই গানটি যখনই শুনি আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। বেশ, 4টি মেসেজ তো পড়া হয়েই গেল, একটা গান তো যেতেই হবে শুনতে, কিছু করার নেই। মুছে যাওয়া দিনগুলির এই গানটি আমিও রেখেছিলাম, তবে আর একটু পরে ছিল, কিন্তু এত মানুষ শুনতে চাইছেন, তাঁরা স্মৃতি রোমন্থন করছেন, তাই সে কথা ভেবে গানটা একটু আগেই বাজিয়ে দিলাম।

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের ওপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
2: हमें गर्व है कि पिछले एक दशक से हमारी सेनाएं तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
3: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
2: জল জীবন মিশন কা ভিজন সিফ লোগোঁ তক পানি পৌঁছানে কা হি নহি হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা, বিকেন্দ্রীকরণ কা, উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়, ইয়ে ভিলেজ ড্রিভেন, উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
3: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণে।
1: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের ওপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
2: हमें गर्व है कि पिछले एक दशक से हमारी सेनाएं तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
4: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

ভালোবাসা ভালোবাসা এই ছবি থেকে শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনছিলাম। আপনারা অনেকেই ভাবছেন যে তানিয়া হঠাৎ করে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাতে শোনাতে শিবাজী চট্টোপাধ্যায়ের গান কেন শোনাচ্ছে। আসলে এই ছবির সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, এবং ভেবে দেখুন তিনি নিজে প্রেজেন্ট থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই গানটি এবং আরও গান এই ছবিরই শিবাজী চট্টোপাধ্যায়কে দিয়ে গাইয়েছিলেন। আসলে সেই সময় সুরকার গায়ক এদের মধ্যে বা গায়িকা এদের মধ্যে একটা এমন মধুর সম্পর্ক ছিল, যেমন আমরা মুছে যাওয়া দিনগুলি লুকোচুরি ছবি থেকে শুনছিলাম, সেই ছবিতে এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন, অথচ সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু বাকি সমস্ত গান হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গিয়েছেন কিশোর কুমার। কী অদ্ভুত না! আবার এখন এই ঠিক এরপরে ইচ্ছে করছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান তো শুনছে, কিন্তু তার সুর করা একটি অসাধারণ স্বর্ণযুগের একটি অসাধারণ গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনাবো। তবে তার আগে কয়েকটা মেসেজ তো পড়তেই হয়। উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে অনেকক্ষণ মেসেজ করেছেন, কিন্তু আমি কোনোভাবে স্কিপ করে গেছিলাম, ভেরি সরি, দাদার মেসেজটা পড়িনি। প্রিয় দিদিভাই, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠটা যে সত্যি কি এত সরল স্বাভাবিক অথচ আবেগময়, যখন গাইছেন মনে হচ্ছে যেন গাইছেনই না, কিছু বলছেন। যৌবনে দেখা সাপমোচন ছবিতে উত্তম কুমারের লিপে ঝড় উঠেছে বাউল বাতাস, আজও মনকে আন্দোলিত করে। খুব খুব ভালো থেকো দিদি ভাই, নাম তো আগেই বলে দিয়েছি, এই মেসেজটা পড়তে বাকি থেকে গিয়েছিল। আচ্ছা, এবার চলে যায়, যেমন পরপর যাচ্ছিলাম, কুমকুম দে বিধাননগর কলকাতা থেকে জানিয়েছেন যে সুপ্রভাত তানিয়া, আজকের দিনটা খুব শুভ আমার কাছে, কারণ আজ অনেকদিন পর তোমার পুরো প্রোগ্রাম শোনার আমি সুযোগ পাচ্ছি, আর তার সঙ্গে আজকের মনে মেলের বিষয়টাও ভীষণ সুন্দর। পুরনো শিল্পী এবং তাদের গানের সঙ্গে আমাদের জীবনের কত ভালো খারাপ সংযোগ বিচ্ছেদের সম্পর্ক জড়িয়ে থাকে বলো। এইরকমভাবেই একটি গান রয়েছে যে গানটি নজরুল গীতি, কিন্তু সেটি মান্নাদের কণ্ঠেও যেমন রয়েছে, পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেও রয়েছে। সেই গানটি শুনলে আমার বড় মন কেমন করে। গানটি হচ্ছে শয়ন রাতে যদি স্মরণে আসে মোরে। এই গানের সঙ্গে আমি আমার এক খুব কাছের হারিয়ে যাওয়া মানুষকে খুঁজি। খুব ভালো থেকো তুমি, এই সুন্দর মিষ্টি গলায় সকালটা এত সুন্দর করে তোলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল। আহা, এমন ভালোবাসা পাই আমি, তবুও যে কেন একটু মোট

আলাদা হই না সত্যি। যাই হোক, একটু মজা করলাম। অমিতাভদা কাল থেকেই দেখছি খুব সংক্ষেপে মেসেজ সেরে দিচ্ছেন। কালকেও গোপাদিকে এক লাইনে মেসেজ করেছেন, আমাকেও আজকে প্রায় সেরকমই। সুপ্রভাত তানিয়া, আজ প্রথমে শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে আমার প্রণাম জানাই এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তাঁর জন্মদিনে জানাই শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, অমিতা বহর, গার্লস গার্ডেন, কলকাতা 33। সঙ্গে উনি যে গানের উল্লেখ করেছেন সে গানটির নাম রানার রানার, অলরেডি আমি শুনিয়ে দিয়েছি। হেমন্ত মুখোপাধ্যায়ের সব গান এত প্রিয়, কোন গান ছেড়ে কোন গানের কথা বলবো বুঝতে পারছি না, এই কনফিউশনে পড়েছেন গঙ্গাধরপুরে সুব্রত মাল। তিনি জানিয়েছেন, ও আকাশ শোনা শোনা এই গানটি যখনই সাইকেল নিয়ে ঘুরতে যাই এই গানটির কথা মনে পড়ে। জানেন আমিও না, শরৎকালে যখন সাইকেল চালাতাম আর দেখতাম নীল আকাশে ওই সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে, দুপাশে সবুজ একটা গাছগাছালি, তখন আমারও না এই গান ভীষণ গুনগুন করে গাইতে ইচ্ছা করতো, আমি গাইতামও। আর ফাঁকা রাস্তা হলে তো কথাই নেই, কেউ শুনতে পাচ্ছে না আমি গাইতে গাইতে যাচ্ছি, এরকমটা হতো আর কি। যাই হোক, এখন তো সাইকেল চালানোও হয় না আর গানও গাওয়া হয় না। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে পাঠিয়েছেন, শুভ সকাল টানিয়া দিয়ে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে জানাই আমার প্রণাম। হেমন্তবাবুর পথে ক্লান্তি ভুলে এই গানটি আমাদের জীবনের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে। যতই বাধা আসুক, কষ্ট আসুক, এই জীবনে ক্লান্ত হয়ে থামলে তো হবে না। গান খুব সুন্দর হচ্ছে, ভালো থাকবেন, কবে আসবেন জানাবেন প্লিজ। হ্যাঁ, আর সঙ্গে যে গানটির কথা আপনি বলেছেন আমি প্রথমেই বলে দিয়েছি, রজত মেসেজ করেছিল যে এই গান দিয়ে আজ অনুষ্ঠান শেষ করব, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা, সুভ্রাতির মেসেজটা পড়ে নিই। বাঁশরণী থেকে সুভ্রাতি মেসেজ করেছেন যে শ্রদ্ধা জানিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়কে এবং সঙ্গে জানিয়েছেন, আমি দূর হতে তোমারে দেখেছি, গানটা শুনলেই বাবার কথা মনে পড়ে। ছোটোবেলায় লোডশেডিং হলে বাবা হারমোনিয়াম নিয়ে এই গানটা গাইতেন আর আমি পাশে বসে হাঁ করে শুনতাম। আজ বাবা নেই কিন্তু রেডিওতে গানটা বাজলেই মনে হয় বাবা পাশের ঘর থেকেই গাইছেন। স্মৃতিরা এইভাবেই গানের সুরে বেঁচে থাকে। ভালো থেকো। বেশ, আমিও খুব দ্বন্দ্বে পড়েছি কি যে করি, কোন গান যে শোনাই আর কোন গান যে শোনাবো না, সেই নিয়েও আমার এক দ্বন্দ্ব। চেয়েছিলাম ওই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটা আগে শোনাতে, কিন্তু আমার মনে হয় যে গানটা সুভ্রাতি বললেন সেই গানটা যদি বাবার স্মৃতিকে ফিরিয়ে দিয়ে থাকে, যদি উনি একটু ভালো থাকেন, আমাকে আপনারা মাফ করবেন আশা করি। গানটা ট্র্যাকের মধ্যে ছিল কিন্তু একটু শেষের দিকে ছিল। গানটা রইল সুভ্রাতি আপনার জন্য।

0: কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।
1: নন্দা রায় পোড়েল মেসেজ করেছেন বেলগাছিয়া রোড থেকে, লিখেছেন, সুপ্রভাত তানিয়া, কেমন আছো? আমার খুব প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তার প্রত্যেকটা গানই শুধু আমার নয়, আপামর ভারতবাসী তথা বাঙালির কাছে ভীষণই প্রিয়। এবার বিষয়ে আসি, তখন ক্লাস 9, বড় সাংঘাতিক সেই কিশোরীবেলার একটা গান আজও আমার কানে মধু ঢালে। ছোটোবেলায় এর বাগানে তার বাগানে ফল ফুল চুরি করা ছিল আমাদের দৈনন্দিন কাজ। একটা বাড়ি দীর্ঘদিন বন্ধ ছিল, হঠাৎ চোখে পড়ল জানলাটা খোলা। চুরি করার জন্য এগিয়ে গিয়েও ফিরে এলাম, এরপর পেয়ারা চুরি করতে গিয়েও একই দৃশ্য দেখে ফিরে আসছি। হঠাৎ শুনি জ্যৈষ্ঠের ভরা দুপুরে কেউ গাইতে গাইতে বাইরের দরজায় এসে দাঁড়ালো, দেখি ওই বাড়ির রাজপুত্র। কী লজ্জা কী লজ্জা, দু হাতে মুখ ঢেকে পালিয়ে গিয়েছিলাম সেদিন। গানটা ছিল সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়। আজ আমাদের দুই বাঙালি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীর জন্মদিন, জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ আমার ছোটো ভাই পীযূষেরও জন্মদিন, ও হ্যাপি বার্থডে পীযূষ, খুব খুব খুব ভালো থাকুন, সফল হন, সুস্থ থাকুন। সঙ্গে জানিয়েছেন পরের তারিখ নিশ্চয়ই আমি আবার আসব, এ মাসের শেষ অনুষ্ঠান 19 তারিখ, মানে আর দুদিন পরে, 3 দিনের দিন। আচ্ছা, উত্তম কুমার দাস দারহাট্টা হরিপাল হুগলি থেকে জানিয়েছেন, বাংলা সঙ্গীত জগতে সুরকার শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় আমার একজন প্রিয় শিল্পী। খুব ছোটোবেলা থেকে তাঁর গান শুনছি, তাঁর গাওয়া ইন্দ্রাণী ছবির নীর ছোট ক্ষতি নেই গানটি ভীষণ প্রিয়। আমি প্রথম এই গানটি পাড়া দুর্গাপুজোর প্যান্ডেলে শুনেছিলাম, তখন থেকে এই গানটি আমার হৃদয়ে গেঁথে রয়েছে। এখন বলা মুশকিল আর কোনো কারণ ছিল কি না সেই গান গেঁথে থাকার। যাই হোক, সময় তো করা নাড়ছে, কোন দিকে যে যায়। সুপ্রভাত দিদি, এবার বলি যে মানুষটাকে নিয়ে কথা বলছো, সে আমার খুব প্রিয় গায়ক, ওর গলায় সব গান আমার ভীষণ প্রিয়। মুছে যাওয়া দিনগুলি গানটি শুনলে মনে হয় আমার ছোটোবেলাকার স্মৃতি ফিরে ফিরে আসে। বেশ, নাম মনিকা মাইতি, নামখানা থেকে পাঠিয়েছেন। আচ্ছা, কি বাড়িতে যেতে যেতে গান শুনছি, হেমন্ত মুখার্জি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন এই, আচ্ছা, সুব্রত পাল হালতু থেকে। হ্যাঁ, একটা গান রাখা আছে, বিকেলে ভোরের ফুল, সেই গানটি বরং শুনে নেওয়া যাক, তারপর ফিরছি। গান তো রাখা আছে, কিন্তু আছেটা কোথায় সেটাই তো খুঁজে বের করতে হবে। দাঁড়ান, চট করে আমি খুঁজে নিই, আমার প্লে লিস্টটা তো ভীষণ লম্বা ছিল, সেই লিস্টের মধ্যে আপনাদের জন্য যে গানটা রেখেছিলাম, আমার সকল রসের ধারা, সেই গানটিও কিন্তু আমাদের হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া একটি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত।

মেসেজ করেছেন আজকে বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়। লিখেছেন, আরও ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। এই গানটি আমাকে বিগত 50 বছর অদ্ভুত এক ভালো লাগা এনে দেয়। ধন্যবাদ। মেসেজ করেছেন বেহালা থেকে অনিরিনা ঘোষ। লিখেছেন, শুভ সকাল তানিয়া, আজ এত কাজ, সকাল থেকে উঠে ভেবেছিলাম আর হয়তো মেসেজ করতে পারবো না, কিন্তু এমন একজনের জন্মদিন যে না করেও পারলাম না। কোন গানটার কথা বলি আলাদা করে তেমন তো বুঝতেই পারছি না, যেমন মিষ্টি তোমার গলা তেমন তোমার গানের চয়ন, তাই আলাদা করে কিছু বলছি না। তবে একটি গানের কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে সূর্য ডোবার পালা, যদি পালা আসে যদি আসুক ব্যস্ত। ভীষণ প্রিয়, আমার ভীষণ প্রিয় গান। যদি এই অনুষ্ঠানটা বিকেলে হতো তাহলে অবশ্যই এই গানটা আমার প্লেলিস্টে থাকতো। যাই হোক, উনি লিখেছেন এই গানটা কিন্তু ভীষণ ভালো লাগে। বেশ, আজকে দিদি ডিটেলস আর পড়ছো না, কারণ সময়টা একদম শেষ হয়ে এসেছে। অনেকগুলো টেক্সট মেসেজ জমে আছে, শিবপ্রাদির মেসেজ, আরও অনেকজনের মেসেজ। রানার গান অলরেডি শুনিয়ে দিয়েছি। আশিসদা, আপনি বোধহয় আচ্ছা, রঞ্জিত বানু ঠাকুরপুকুর থেকে লিখেছেন, এই শিল্পীকে অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে, ভাবতে অবাক লাগে, তাই তাকে শুভ জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম জানাই। মেসেজ করেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, গুড মর্নিং তানিয়া, অনেক রবীন্দ্রসঙ্গীত শুনেছি ছোট থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এছাড়াও সমস্ত রকমের গান। আপনার পছন্দের একটি লতাজির সাথে ডুয়েট রবীন্দ্রসঙ্গীত শোনাবেন। আজ আর সময় নেই, তবে আজ সারাদিন ধরে গান যেহেতু হবে আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন, এমনটা আমি আশা রাখতেই পারি। মল্লিক বাটি থেকে সঞ্জীব কুমার মণ্ডল পাঠিয়েছেন, অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড় করিয়ে দেয় আসলে আমাদের। আসলে মেসেজগুলো করার সময় আপনারা যদি আরেকবার পড়ে নেন তাহলে মনে হয় আমার আমাদের পড়তে খুব সুবিধা হয়। আচ্ছা, আমি খুব দুঃখিত, এই মুহূর্তে মেসেজটা পড়তে পারছি না, আমাকে একটু যত্ন নিয়ে মেসেজটা পড়তে হবে। আমি একটা গানের ওপারে বরং আসছি, এসে আমি মেসেজটা আর শিবপ্রাদির মেসেজটা পড়ছি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনবো, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের।

সঞ্জীব কুমার মন্ডল, মল্লিক বাটি, সাউথ চব্বিশ পরগনা থেকে লিখেছেন সুপ্রভাত দিদি। হেমন্ত মুখোপাধ্যায়ের আমার জীবনে অনেক প্রতিকূলতার কথা মনে করিয়ে দেয়। আসলে আমাদের দৃষ্টিহীনদের ব্রেল পদ্ধতিতে আমি পড়তাম না, পারতাম না, যখনই পারলাম তখন কি আনন্দ। অনেক প্রতিকূলতা এসেছে, তারপর যখন শিখেছি তখন আনন্দ হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় অনেক লড়াই করে হেমন্ত হয়েছেন, একদিনে তো হইনি আমি তোমাদেরই হেমন্ত, খুব জনপ্রিয় একটি গান, সেই গানটির উল্লেখ করেছেন সঞ্জীব বাবু। আপনাকে অনুরোধ রইল একটু মেসেজগুলো করার পর, টাইপ করার সময় একটু স্পেস দিয়ে দেবেন, নাহলে আমাদের পড়তে খুব অসুবিধা হয়। কেমন, অসংখ্য ধন্যবাদ মেসেজ করার জন্য। শিবপ্রাকারার মালিক পাড়াতে লেন থেকে জানিয়েছেন যে কোন গানটা ছেড়ে কোন গানটা বলবে সেটা ঠিক করতে পারছেন না, আর সঙ্গে জানিয়েছেন তানিয়াকে অনেক অনেক ভালোবাসা, যেটা থাকে সেটা তো আছেই। আশা করি আপনার ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে, হবে হবে হবে, একদিন তো হবে। কারণ কি জানেন, মনের ইচ্ছের জোর যদি বেশি থাকে তাহলে সেটা অবশ্যই পূরণ হয়। সঙ্গে জানিয়েছেন প্রীতির সঙ্গে যে গানটাই উনি প্রায়ই গাইতেন সেই গানটি আমি অলরেডি শুনিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি গান বলুন তো, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। বিরাটি থেকে নীলাঞ্জন দাস মেসেজ করেছেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের ওই দেখো এই পথ যদি না শেষ হয়, গানটি আমার খুব প্রিয়, জীবনের পথ চলায় নতুন কিছু শেখার, মানুষের সঙ্গে ভাবের আদান প্রদানের আনন্দের কথাই গানটি মনে করিয়ে দেয়। বেশ, সবার সব মেসেজ আশা করি পড়েছি, যদি কারোর কোনো বাকি থেকে গিয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে আমায় ক্ষমা করে দেবেন। 19 তারিখ সকালে আবারও কথা হবে। ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। আজকের মতো আসি, আবার 19 তারিখ কথা হবে।

0: জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছেন। এটি কুয়েতের জিডিপির প্রায় 3 গুণ।
1: করোড়ো ছোটে উদ্যমিয়ক মুদ্রা যোজনা সে লোন মিলা উনে আজ মহসুস হতা হ্যায় ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
0: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, ফ্রান্সের এভিয়ো শহরে আজ 52তম G7 শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত জাপানকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ো শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়ে।

0: ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা বিষয়বস্তুর ওপর নৈশভোজেও আপ্যায়িত করেন। G7 নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী দেশগুলির নেতা, বিশ্বব্যাংক ও আফ্রিকি উন্নয়নের ব্যাংকের প্রতিনিধিরাও এই শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। তিন দিনের এই সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূরাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিও পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে এই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে শ্রী মোদীর এই সফর। উল্লেখ্য, এই নিয়ে টানা 13 বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন সম্মেলনে। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তার সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর MT সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ MT সেত্তেবেলো ওমানের শহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠাময় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of 2-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
0: সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ETF এর রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে ETF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকা অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়া চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। E20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ PIB ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল, E20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বীমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। E20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বীমা পলিসি বৈধ থাকবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গণতন্ত্রে সাধারণ মানুষের বৃহত্তর অংশগ্রহণের

গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে বিকশিত ভারত যুব সংসদ 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে শ্রী বিড়লা বলেন, ভারতের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে বিশ্বের বিপুল জনসংখ্যার দেশ ভারত স্বাধীনতার পর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, গণতন্ত্র দেশের কর্মসংস্কৃতি ও চিন্তাভাবনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে এবং বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে গণতন্ত্রের নাগরিকের স্বতঃস্ফূর্ত এবং সর্বজনীন অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, শিল্প সংস্কৃতি ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ড মৌহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে দুপুর 2টায় এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘন্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। এবার বিশ্বকাপের খবর।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
4: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন?

0: এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
1: हमें गर्व है कि पिछले एक दशक से हमारी सेनाएं तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है।
0: 12 বছর विश्वास, विकास, जनकल्याण।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
0: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
1: हमें गर्व है कि पिछले एक दशक से हमारी सेनाएं तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है।
0: 12 বছর विश्वास, विकास, जनकल्याण।
2: आपनार पछंदेर गान आपनार काने, शुनछेन तोमाय गान शोनाबो, तोमाय गान शोनाबो 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এমন একটা দিনে আসতে পেরে আমাদের খুব ভাল লাগছে। আমি কৃষ্ণা।
1: আর আমি সুদীপ্ত।
0: আমরা দুজনে মিলে এমন একটা দিনে চলে এসেছি। আজকে দুই বিখ্যাত মানুষের জন্মদিন, কিন্তু যার জন্মদিন দিয়ে শুরু করলাম আজকে সকলের মুখে মুখে সেই মানুষটির কথা, যে মানুষটির গান আমাদের প্রতিদিনের মুহূর্তের সঙ্গে মিশে আছে। তার গানকে, তার কণ্ঠকে আমরা আলাদা করতে পারি না। আমাদের সেই ছোট্টবেলার রেডিও শোনা, এই আকাশবাণী বা পুজো প্যান্ডেলের মাইকে যে যখনই তার কণ্ঠ শুনি, তখনই এক অপার স্নিগ্ধতা আমাদের মনের মধ্যে এসে জায়গা নেয়। তার গান দিয়েই শুরু করলাম আজকের অনুষ্ঠান। হ্যাঁ, তোমায় গান শোনাবো যেহেতু অনুষ্ঠানের নাম, অন্যান্য শিল্পীর গানের অনুরোধ এসেছে, চেষ্টা করব, আজকে অজস্র অনুরোধ, চেষ্টা করব বেশ কিছু গান বাজাতে। কিন্তু প্রথমেই আমরা ক্ষমা প্রার্থী, যদি কোনো গান বাজাতে না পারি, যদি কোনো গান আমাদের হাতে না থাকে, আমরা শোনাতে না পারি, সেজন্য আমরা প্রথমেই ক্ষমা চাইছি।
1: কৃষ্ণা, একটা প্রবাদ শুনেছিলাম যে ঈশ্বর যদি কোনোদিন নিজের কণ্ঠস্বরে কথা বলতেন, তাহলে সেই কণ্ঠস্বরটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর। মানে তার কণ্ঠস্বর এমনই এক শান্তি, এমন এক স্নিগ্ধতায় ভরিয়ে দেয় আমাদেরকে। তাই বোধহয় আজকে এতগুলো বছর পর, বোধহয় 1920 থেকে ধরলে 106 বছর হচ্ছে সম্ভবত, এত বছর আগে একটা মানুষ এসেছিলেন পৃথিবীতে, তার গান আজও আমাদের অদ্ভুতভাবে মুগ্ধ করে রাখে, ভরিয়ে রাখে। আজকের প্রথম যে গানটি দিয়ে আমরা শুরু করলাম অনুষ্ঠান, সেই গানটির জন্য অনুরোধ করেছেন বাওয়ালি বজবজ থেকে অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী।
0: আরেকজন অনুরোধ করেছেন রিমো মুখার্জি পরাশকুলে থেকে, একই গানের অনুরোধ, মানে উভয়ের নামই বললাম আমরা। আমরা দ্বিতীয় গানে যাব। দ্বিতীয় গানের অনুরোধ করেছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ ঝিনাইদহ, বাংলাদেশ থেকে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
1: আচ্ছা, এরপর আমরা শ্যামল মিত্রের কণ্ঠে একটি গানে যাই। এই গানটির জন্য অনুরোধ করেছেন রাখালচন্দ্র মুখোপাধ্যায়, কাজল মুখোপাধ্যায়, গ্রিন পার্ক, সিঙ্গুর, হুগলি থেকে। এবং যে গানটি শুনছি সে গানটি আমাদের ভারী পছন্দের গান।

0: আবহাওয়ার খবর একটু জানিয়ে দিই। আগামী 2-3 ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর।
1: আষাঢ়স্য প্রথম দিবসে বৃষ্টি হলো না বলে যারা আক্ষেপ করছিলেন তাদের জন্য সুখবর আর কি, আষাঢ়স্য দ্বিতীয় দিবসে বৃষ্টি আসছে, বৃষ্টি থাকবে। মানে বৃষ্টি যে একেবারে আমাদের ছেড়ে যাবে তা নয়, বৃষ্টিও থাকবে, জলও জমবে, কাদাও হবে, সেটাও কিন্তু মেনে নিতে হবে। আমাদের কাছে অজস্র অনুরোধ হেমন্ত মুখোপাধ্যায়ের গানের, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যান্য শিল্পীদের যে অনুরোধ সেটাও আমরা রাখার চেষ্টা করছি। আমরা শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনছিলাম, রাখাল চন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায়ের অনুরোধে গান শুনলাম, এবং এবার চিনসুরা হুগলি মানে চুচুরা হুগলি থেকে সুমিত সিংহ একটি গানের অনুরোধ করেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের গানটি শুনি আজকের জন্য অন্তত।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ছন্ন ছাড়া আছে ছবি থেকে কিশোর কুমারের গাওয়া এই গানটির জন্য অনুরোধ করেছিলেন তাপস কান্তি ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, গোড়াবাজার থেকে।
1: এরপরে যে গানের অনুরোধ, মানে মোট চারটি গানের অনুরোধ করেছেন আমাদের এক বন্ধু, আমাদেরই বেছে নেওয়া কঠিন হলো তার মধ্যে থেকে, যদিও আমরা রবীন্দ্রসঙ্গীতই বেছে নিলাম, পানিহাটি থেকে প্রীতিনন্দন, কিন্তু শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আসলে আজকে তার গান, তার কণ্ঠ, তার সুরের বিস্তৃতি ছাড়া সত্যি আমাদের চলা মুশকিল।

এবারের গানটির জন্য অনুরোধ করেছেন বজবজ থেকে অদিতি মিত্র। শুনতে চেয়েছেন অশান্ত ঘূর্ণি ছায়া ছবির হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের এই গানটি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: দুটি মন আর নেই দুজনার, চিত্রা সিং এর কণ্ঠে এই গানটি শুনছিলাম। শুনতে চেয়েছিলেন লালমোহন মাঝি জালাল সি, বউবাজার হাওড়া থেকে।
1: চলে যাব পরের গানে। পরের গানটি শিল্পী কিশোর কুমার, ছবির নাম লুকোচুরি। শুনতে চেয়েছেন শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, গৌরহাটি আরামবাগ হুগলি থেকে।
0: সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের গান।
2: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

ভাবা যায় এই গানের সুর হেমন্ত মুখোপাধ্যায় করেছিলেন। আমরা কিশোর কুমারের কণ্ঠে লুকোচুরি ছবির গান শুনছিলাম। এরপরে আমরা চলে যাব দ্বিজেন মুখোপাধ্যায়ের একটি গানে। সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে এ গান শুনতে চেয়েছেন।

0: শেষ গান কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেই আমাদের শুনতে হবে। আমাদের বন্ধু অনুরোধ করেছেন, যদিও আমরা নিজেরাই চাইছিলাম যে হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়েই শেষ করি এই পর্ব,
1: এমন একটা গান দিয়ে শেষ করি যে গান সত্যি শেষ হয়েও শেষ হয় না। গানটির জন্য অনুরোধ করেছেন উত্তম কুমার দাস, দ্বারহাট্টা হরিপাল, হুগলি থেকে।
0: এবং এই গানের সঙ্গে সঙ্গেই কৃষ্ণা আর সুদীপ্ত কিন্তু টাটা বলবে কিছুক্ষণের জন্য। আমরা ফিরে আসছি আবার 2:30 আপনাদের সকলের জন্য, সেখানেও একটা চমক আছে বলে, তাই তো?
1: অবশ্যই সঙ্গে থাকুন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
3: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: বন্ধুরা, জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্যই প্রায় 37 লক্ষ বাড়ি আজ পিএম সূর্য ঘর বাড়ি হয়ে উঠেছে। ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
5: এক দশক পহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশ মে আ গয়া।
4: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণে।
6: কিছু গান, কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: গানের কথা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কি লিখব কি লিখব, লিরিসিস্ট যিনি, গীতিকার যিনি, তিনি জিজ্ঞেস করছেন ডিরেক্টরকে কি লেখা যায়। সত্যি ডিরেক্টর প্রথম দিন কিচ্ছু আভাস দিতে পারেননি। তারপর যেখানে শুটিং হচ্ছিল তার পাশেই একটা বুক স্টল, সেখানে ছোট ছোট বইয়ের যেরকম পাওয়া যায় আর কি, মানে ছোট্ট ছোট্ট কথাওয়ালা যে বই, সেই সব বই, সেখানে গিয়ে দেখা গেল যে শুধুমাত্র মানে আমাদের ভারতীয় লেখক নয়, বিদেশি লেখকদেরও ছোট ছোট বুকলেট রয়েছে। তার মধ্যে থেকে তিনি তুলে নিলেন এমন একজনের কথা যেটা তার মনে বসে গেল, মাইকেল জ্যাকসন। সেখানে লেখা ছিল, যার বাংলা করলে দাঁড়ায়, আমি যেদিন গাইতে পারবো না সেদিনও আমি নাচবো, মানে আমার নাচ মনে থাকবে। আমি যেদিন হাঁটতে পারবো না সেদিনও আমার নাচ মনে থাকবে। তো এরকম একটি কথা তিনি পরে গীতিকারকে এসে বললেন এবং সেখান থেকেই তৈরি হলো এই অবিস্মরণীয় গান। ১৯৮২তে তৈরি, আজকে ২০২৬ বসে সেই ডিরেক্টরকে এবং সেই সুরকার অবশ্যই এবং তারই কণ্ঠ আমরা শুনে নিচ্ছিলাম বাপ্পি লাহিড়ি। কিন্তু কেন শুনছিলাম এত কিছু,
1: কেন শুনছিলাম এত কিছু, এটা একটা বড় প্রশ্ন। আসলে আজকে ডিরেক্টরস কাটে যে ডিরেক্টরকে নিয়ে আমরা কথা বলতে বসেছি, তিনি হলেন বি সুভাষ। এবং বি সুভাষের যে মাইলস্টোন বলা যায় তার ফিল্মি ক্যারিয়ারের, সেই মাইলস্টোনের ফিল্মগুলোতে জড়িয়ে আছেন যে মানুষটি, সেই মানুষটির আজকে জন্মদিন।
0: তিনি মিঠুন চক্রবর্তী,
1: একদমই তাই।
0: এবং তিনি শুধুমাত্র ভারতীয় ছবি নয়, মানে তিনি বাংলারও গর্ব,
1: একদমই তাই। বিশ্বভাষের কথা বলতে গেলে বলা যায় যে ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে এমন অনেক পরিচালক রয়েছেন যারা নিজেদের একটা স্বতন্ত্র ধারার মাধ্যমে দর্শকদের মনে একটা চিরস্থায়ী ছাপ রেখে গেছেন। মূলত ১৯৮০ থেকে শুরু করে ১৯৯০ এই যে দশক, হিন্দি বাণিজ্যিক সিনেমার একটা বিশেষ ধারা সৃষ্টি করেন তিনি, যা সঙ্গীত, নাচ আর বিনোদনের এক অদ্ভুত মিশেল বলা যেতে পারে। অদ্ভুতভাবে ব্লেন্ড করেছিলেন তিনি নাচ, গান এবং বিনোদনকে, এবং তারই সবচাইতে বোধহয় উৎকৃষ্ট ফসল যদি বলা হয় সেটা হলো ডিস্ক ডান্সার।
0: এবং বি সুভাষকে এইটা বলা হয় যে তিনি ভারতীয় ছবিতে, মানে হিন্দি ছবিতে, পপ কালচার কেনেছিলেন,
1: একদমই তাই,
0: সত্যি তাই। এবং তিনি এমন একজন মানুষকে নিয়ে শুরু করলেন তার এই পপ কালচারের যাত্রা, যে মানুষটি তখন আমাদের এই বাংলা থেকে গেছে,
1: একদমই।
0: এবং সত্যি সত্যি তার খুব স্ট্রাগল, তার খুব সেই সময়টা তার সংগ্রাম। আজও যখন তাকে ইন্টারভিউ করা হয়, মিঠুন চক্রবর্তীকে, তার বায়োপিক বানানোর কথা বলা হয়, তিনি বলেন না তোমরা আমার বায়োপিক বানিও না, তার কারণ আমি আমার ওই সংগ্রামের দিনগুলো, ওই সংগ্রামের দিনটা হয়তো তোমাদের কারো কাছে একটা খুব উৎকৃষ্ট উদাহরণ হবে যে তাকে, মানে তাকে দেখে তুমি অনুপ্রাণিত হতে পারবে, কিন্তু আমার খুব খারাপ লাগা সেই দিনগুলোর জন্য। এবং সেই দিনগুলো, যে দিনগুলোতে তিনি খুব সংগ্রাম করছেন এবং বোম্বেতে টিকে থাকার চেষ্টা করছেন একজন পরিপূর্ণ আর্টিস্ট হিসাবে। এই জন্যই বললাম পরিপূর্ণ আর্টিস্ট, কারণ বি সুভাষকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল অ্যাজ এ ডিরেক্টর যে আপনার কাকে পছন্দ, আপনি তো অনেক ছবি করেছেন, কাকে আপনার পছন্দ, তখন উনি বলেছিলেন মিঠুন চক্রবর্তীকেও, কারণ মিঠুন চক্রবর্তী শুধুমাত্র ডান্সার নন, তিনি একজন খুব ভালো অভিনেতাও।
1: সত্যি তাই। এবং একেবারে শুরুতে মিঠুন চক্রবর্তী ছিলেন ডিরেক্টরস আর্টিস্ট। যখন ডিস্কো ডান্সার মুক্তি পায়, এই ফিল্মটা শুধু ভারতেই নয়, বিদেশেও, বিশেষ করে রাশিয়া আর পূর্ব ইউরোপে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আর এই ছবির মাধ্যমেই মিঠুন চক্রবর্তী আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল এবং ভারতীয় সিনেমায় ডিস্কো যে সংস্কৃতি, সেটার প্রসারও ঘটেছিল।
0: বিসুভাষকে জিজ্ঞেস করা হয়েছিল এবং তখন তিনি বলেছিলেন একটা কথা, যে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি যে এত জন রাশিয়ান, মানে 1000-এর উপরে মানুষ, তারা হাততালি দিয়ে এই গানের সঙ্গে নিজেরা ঠোঁট মেলাচ্ছে, এটা ভাবা যায় না। এবং তিনি বারবার তার ইন্টারভিউতে, তার কথায়, তার লেখায় এই রাশিয়ার যে অদ্ভুত এক, মানে তার চোখে জল এসে যায় তার সেই স্মৃতির কথা বলতে গেলে, যে এত ভালোবেসেছেন মানুষ, সম্পূর্ণ বিদেশি মানুষ, তারা আমাদের দেশের এই ছবিকে এত ভালোবেসেছেন। এবং ওই যে রাশিয়ান মানুষদের হাততালি দেওয়া যে গান, সে গান আমরা শুনি,
1: সেই গান আমরা শুনবো এখন।

0: খুব সম্প্রতি একটি পডকাস্টে মিঠুন চক্রবর্তীকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার ইউএসপিটা কী, মানে আপনি যখন ডিস্কো ডান্সার করছেন তখন বললেন, আমি তো তখন স্ট্রাগল করছি, আমার একটা জিনিস মনে হচ্ছিল যে সকলেই তো সারা শরীরকে এনগেজ করে নাচের জন্য, আমি এমনভাবে নাচবো, এমন কিছু নাচবো যাতে লোকে আমার পায়ের দিকে তাকিয়ে থাকবে, এবং যে বিন্দুমাত্র নাচ জানে না এই মিউজিক শুনলে তার জন্য আমরা, মানে আমাদের শ্রদ্ধা বা পিলাহিরির প্রতি, এবং এই মিউজিক শুনলে একবারের জন্য তার পা দুলে উঠবে না এটা ভাবাই যায় না।
1: আসলে সেই সময় যখন প্রথম ডিস্কো ডান্স এলো, মানে আমাদের দেশে ডিস্কো ডান্স যে ভাবনাটা এটা ডিস্কো ডান্সার থেকেই প্রথম এলো। বিজয় বেনেডিক্ট এই শিল্পীর নাম আমরা প্রথম জেনেছিলাম, এবং ওটা যে একটা অন্য ধারার নাচ, সেই নাচটা আমাদের তার আগের যে সমস্ত সিনেমা ছিল সেখানে কোথাও কিন্তু মিঠুন চক্রবর্তী যে নাচ ডিস্কো ডান্সারে দেখিয়েছেন সেই নাচ কিন্তু আমরা তার আগে কখনো দেখিনি। কাজে একটা নতুন ধারা নিয়ে এসেছিলেন বি সুভাষ, মিঠুন চক্রবর্তী, বাপি লাহিড়ি এবং আঞ্জান। আঞ্জানের কথা বলতে হয় যে অদ্ভুতভাবে, একটু আগে কৃষ্ণা যে কথা বলছিল যে মাইকেল জ্যাকসনের ওই লেখার কোট করে যেটা বলছিল, এই গানটা শুনতে শুনতে আমরা সেই লাইনটাই কিন্তু খুঁজে পেলাম আবার, তাই না?
0: আমি যখন, হ্যাঁ, আমি যখন বলতে পারবো না তখন কিন্তু নাচ থাকবে, মানে এটা এটাকে কোন কীভাবে বি সুভাষ ব্যবহার করলেন সেটাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। বি সুভাষ বলেছিলেন যে সব থেকে ইমোশনের জায়গা যদি আমাদের কোথাও থাকে সেটা মা, মা বলছে তার ছেলেকে,
1: অদ্ভুতভাবে ওটা আমাদের ছুঁয়ে যায়। আর আমাদের ইন্ডিয়ান কালচারে তো মা একটা অন্য জায়গা যেন নিয়ে থাকে,
0: এবং ডিস্কো ডান্সারে আমরা গল্পটাতে যখন, মানে আমরা গল্পটা সেইভাবে বলছি না, কারণ সত্যি কথা বলতে কি, বি

0: সুভাসের কথা বলতে গেলে এবং মিঠুন চক্রবর্তীর আজকে জন্মদিন এবং যা যা গান, আমাদের মনে হচ্ছে গান বাজিয়েই বাড়ি চলে যাই।
1: কিন্তু একটা কথা না বললেই নয়, সেই সময় যখন মেহবুব স্টুডিওয় গানের রেকর্ড হচ্ছে ডিস্কো ডান্সারে, সেই সময় একদিন জিমি জিমি গানটার রেকর্ডিং যেদিন হবে সবাই রেডি, পার্বতী খান তখন নতুন গান গাইছেন, তো রেকর্ডিংয়ের পর রেকর্ডিং হলো, গানটা শুনে মনে হচ্ছিল ব্যাপী লাহিড়ি যে কিছু যেন একটা মিসিং হচ্ছে, কিছু একটা মিসিং হচ্ছে গানটায়, কিছু একটা তিনি পাচ্ছেন না, তিনি মানে আরেকটু মানে কোথাও মনে হচ্ছিল একটু ইমোশন বেশি আসা দরকার। তখন তিনি কী করলেন, 5 মিনিট সময় নিলেন, একবারে চুপ করে বসে রইলেন স্টুডিওর একটা কোণে এবং তারপর মেশিনে বসে দিলেন রেকর্ডিংটা এবং পার্বতী গলায় একই সঙ্গে একটা ডাবল ভয়েস জুড়ে দিলেন এবং তার ফলে পুরো গানের ফ্লেভারটাই বদলে গেল এবং সেই বদলে যাওয়ার গানটাই আমরা কিন্তু ফিল্মেও পেয়েছি।
0: সেই সময় যারা তাদের যৌবন কাটিয়েছেন, যারা তারুণ্য কাটিয়েছেন, তারা জানেন এই গানের ক্রেজ এবং শুধুমাত্র এই পপ কালচার। তখন আমি আর সুদীপ তো আলোচনা করছিলাম যে বি সুভাষ যে ছবিটা নিয়ে এলেন, তার আঙ্গিক, তার যে স্টাইল, স্টাইল বলা যায় না, ফ্যাশন, হ্যাঁ, সে তার ঢেউ কিন্তু আছড়ে পড়ল আমাদের এই পশ্চিমবঙ্গেও। একেতে তো আমাদের ছেলে মিঠুন চক্রবর্তী,
1: হ্যাঁ,
0: এবং তিনি এই ছবিগুলোতে মানে ডিস্কো ডান্সার, ডান্স ডান্স,
1: কসম পেদা করনে বালি, হ্যাঁ,
0: এই ছবিগুলোতে কি পড়েছেন, কি ধরনের গেঞ্জি পড়েছেন, সেটা আবার তখন একটু ক্রেজ হয়ে
1: গেল। এবং ওই ঝুলপি কাটা চুল, এটাও একটা বিরাট ব্যাপার, এখনো কিন্তু কিছু জনকে দেখা যায় যারা একদম মানে হার্ডকোর ফ্যান, তারা কিন্তু এখনো ওই চুলটা রাখে। মিঠুন চক্রবর্তীর মাথায় চুল হয়তো কমে গেছে এখন, কিন্তু তার ফ্যানেরা কিন্তু ওই চুলের স্টাইল এখনো মেনটেন করছে।
0: গানটার কথা যখন বললে তখন পার্বতী খানের গানটা,
1: হ্যাঁ, আর গানটা সম্পর্কে আরেকটা কথা বলার, মোট 45টি ভাষায় ওই গান অনুবাদ করা হয়েছিল, জিমি জিমি গানটা 45টি ভাষায়
0: এবং এই গানটাও, এই গানটাও রাশিয়ায় অসম্ভব সমাদৃত।
1: শুধু রাশিয়া নয়, আমেরিকাতে, চীনে সমস্ত জায়গায় বিপুল জনপ্রিয়তা আজও রয়েছে এই গানের। শুনো সেই গান।

0: বিশ্ববাস কিন্তু অসম্ভব সাহসিকতার কিছু কাজ করেছিলেন, মানে আমরা পরবর্তীকালে যখন টার্জান মানে তার কথা বলবো, অসম্ভব সাহসী কতগুলো স্টেপ ডিস্কো ডান্সার থেকেই তিনি নিয়েছেন। এবং এটা মানে আমরা তো সবসময় বলি যে যে কোনো ছবি সেই সময়কার কথা বলে, সেই পরিবেশ পরিস্থিতি সমাজ অর্থনীতি সব কথা বলে, কিন্তু ওই সময় দাঁড়িয়ে আটের দশকের যে সমাজ তাকে প্রায় ভেঙে চুরে দেওয়া।
1: একদমই তাই। একটুখানি ডিস্কো ডান্সারের গল্পের দিকে একটুখানি আলোকপাত করি। স্ট্রিট পারফর্মার অনিল তার বাল্য স্মৃতিতে বারবার ঘুরে ফিরে আসে ধনী ওবেরয়, মানে ওম শিবপুরী যে রোলে ছিলেন, তার হাতে তার মা গীতা সিদ্ধার্থের মার খাওয়ার দৃশ্য, ইন্ডিয়ান ডিস্কো চ্যাম্পিয়ন শ্যামের যে চরিত্রে ছিলেন করণ রাজদান, তার ম্যানেজার ডেভিড ব্রাউন নতুন প্রতিভা খুঁজছিলেন। ঘটনাচক্রে অনিলের সঙ্গে তার পরিচয় হয় ওবেরয়ের মেয়ে রিতার, যেটা যে চরিত্রে ছিলেন কিম, মন জয় করে এবং শ্যামের মুকুট ছিনিয়ে আনতে অনিল হয়ে যায় জিমি। এই ঘটনার পরে ওবেরয় জিমির গিটারে 5000 ভোল্টের বিদ্যুৎ সংযোগ করে রাখে, তাতে জিমি না মারা গেলেও তার মায়ের তাতে প্রাণ চলে যায়। এরপর থেকে গিটারে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানে একটা ফোবিয়া হয়ে যায় জিমির। এবং তারপরে আরও অনেক ঘটনা ঘটে, জিমির হাত পা ভেঙে দেয় ওবেরয়ের গুন্ডারা। এই অবস্থায় চ্যাম্পিয়ন হওয়ার একটা চ্যালেঞ্জ তার মধ্যে ছিল। ছবিতে আসল নায়ক যদি বলা হয় তাহলে কিন্তু বলতে হয় যে অনিলের থেকেও আসল নায়ক কিন্তু নাচ। 7টা গান এই ফিল্মে ছিল। সুরেশ ওয়ারিকার, উষা মঙ্গেশকর, উষা উদ্ধব, কিশোর কুমার, বিজয় বেনেডিক্ট, নন্দু ভেন্ডে, পার্বতী খান এবং বাপি লাহিড়ি, এতজন শিল্পীকে দিয়ে গান গাইয়েছিলেন সুরকার বাপি লাহিড়ি। এবং প্রত্যেক কটা গানে কিন্তু আলাদা আলাদাভাবে একটা স্বাতন্ত্র রয়েছে। যে গান আমরা শুনলাম, পরপর 3টে গান শুনলাম এবং এরপরে যে গান শুনবো একেবারে মানে যাকে বলে থোড়া হাটকে, একেবারে কোনো মিল খুঁজে পাওয়া যায় না।
0: তাই, কিন্তু কি অসম্ভব নস্টালজিক এই গানগুলো, মানে আমরা ছোটবেলায় শুনেছি বলো, সেই মাইকে বাজত এরকম কিছু গান, এবং তখন তো এইভাবে জানতাম না সুরেশ ওয়াদেকর যার কথা বলছিলে এবং উষা মঙ্গেশকর। এই গানের ট্রিটমেন্ট কিন্তু বাপ্পি লাহিড়ি সম্পূর্ণ আলাদাভাবে করেছেন।

0: কয়লা সফরে আজ ডিরেক্টরস কাট। ডিরেক্টরস কাট।
1: কথা ছিল তিনি এয়ারফোর্সে যাবেন, মানে সেই মতো বাড়িতে বলা হয়েছিল হায়ার সেকেন্ডারির পর তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দেন এবং পরীক্ষা দিয়ে এয়ারফোর্সে চান্সও পান। কিন্তু একটু তার চোখে সমস্যা ছিল, মানে তার কথায় তিনি কালার ব্লাইন্ড, খুব অল্প হলেও কিন্তু কোথাও একটু আইসাইটের সমস্যার জন্যই শেষ অবধি তার শিখে ছিঁড়ল না এয়ারফোর্সে। এবং সেটাতে তিনি খুব খুশি হলেন, কারণ তিনি ঠিক করলেন যে তিনি ফিল্ম ডিরেক্টর হবেন। এবং এই যে ফিল্ম ডিরেক্টর হবেন ভাবলেন বি সুভাষ, সেখানে তিনি এমন এমন ছবি আমাদেরকে উপহার দিলেন যে ছবি আজও অবিস্মরণীয়। এরপরে যে ছবির কথা বলতে হয়, প্রথমত তো ডিস্কো ডান্সার 1982 ব্যাপক তার সাফল্য, শুধুমাত্র ভারতে নয় আন্তর্জাতিক স্তরেও সাফল্য এবং বিগ বাজেটের ছবি এবং যথেষ্ট আয় করেছিল।
2: হ্যাঁ,
1: 1984 তিনি আবার ভাবলেন যে মিঠুনকে নিয়েই একটি ছবি তৈরি করতে হবে
2: এবং সেইখানে তিনি মিঠুনকে রাখলেন দ্বৈত চরিত্রে,
1: দ্বৈত চরিত্রে,
2: এবং সেই সঙ্গে তার সাথে রইলেন হচ্ছে স্মিতা পাতিল, সালমা আগা।
1: যদিও তিনি বলেছেন যে আমি খুব ভয় ভয় থাকতাম কখন তিনি চলে যান লন্ডনে, কখন তিনি চলে যান পাকিস্তানে, আমি ঠিক মানে ইয়ে করতে পারতাম না, মানে কিন্তু যার উপর আমার খুব নির্ভর করতে ইচ্ছে করেছে তিনি স্মিতা পাতিল। এবং তার জীবনীতে তিনি স্মিতা পাতিলের ভূয়সী প্রশংসা করেছেন এবং এই ছবিতে তখন তার পা ভেঙে গেছে, মানে স্মিতা পাতিলের একটি পা ফ্র্যাকচার হয়েছে। তিনি বললেন যে সময়ের আগে সেই প্লাস্টার, মানে তখনকার প্লাস্টার তো একটু অন্য ধরনের, সেই প্লাস্টার তিনি কাটিয়ে ফেললেন যে ছবিটা আমাকে ভালোভাবে করতে হবে। শুধু তাই নয়, ছবিতে একটি পড়ে যাওয়ার দৃশ্য ছিল, সেইটিও করলেন পায়ের ওই রকম পরিস্থিতি থাকা সত্ত্বেও।
2: মানে ডেডিকেশন কোন জায়গায় থাকলে একজন মানুষ এটা করতে পারে ভাবাই যায় না। মিঠুনকে আমরা পেয়েছিলাম দুটি চরিত্রে, সতীশ কুমার এবং অবিনাশ এস কুমার, এই দ্বৈত চরিত্রে
1: এবং খুব ধনী পরিবার।

0: পরিবারের সন্তান, যারা আঙ্কেল হলেন অমরীশ পুরী। অমরীশ পুরী সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করতেন বিসুভাষ, কারণ তিনি বলেছিলেন যে আমি এই রকম আর্টিস্ট দেখিনি শুধুমাত্র ছবিতে নয়, মঞ্চেও।
1: কসম পেদা করনে ওয়ালিকের ডায়লগ লিখেছিলেন রাহি মাসুম রেজা। আমরা সবাই জানি যে রাহি মাসুম রেজার ডায়লগ যে ফিল্মে থাকে আইকনিক হয়ে যায় সেই ফিল্ম এবং সেই ডায়লগগুলো, এবং এটি মুক্তি পেয়েছিল 1984 সালের 15 নভেম্বর, এবং বাজেট ছিল 1.40 কোটি, এবং বক্স অফিস আনুমানিকভাবে যেটা ধরায় 5.50 কোটিতে সেটি পৌঁছেছিল। মানে এতটাই জনপ্রিয় হয়েছিল কসম পেদা করনে ওয়ালিকি ফিল্মটি।
0: সালমা আগার কণ্ঠ শুনি আমরা, সঙ্গে অবশ্যই বাপ্পি লাহিড়ী।

0: যে গানটা আমরা শুনছিলাম কসম পেদা করনে ওয়ালে কি থেকে জিনা ভি ক্যা হ্যায় জিনা, এটার পিকচারাইজেশনটাও মানে মাইকেল জ্যাকসনের যে থ্রিলার ভিডিও তার আদলে তৈরি করা হয়েছিল, যেখানে পিশাচের মতো কিছু চরিত্র একটা কবরস্থানে একযোগে নাচ করছে। আর এই গানের সাউন্ড ট্র্যাক মাইকেল জ্যাকসনের বিলি জিন থেকে অনুপ্রাণিত। আমরা যাব আরও কথায়, তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি ঠিক তারপরেই।
1: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত ১২ বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে ১৬,২০০ কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
2: নর্থ ইস্ট আব দূর নহি রহা, নর্থ ইস্ট আব দিল কে ভি পাস হ্যায়, দিল্লি কে ভি পাস হ্যায়।
1: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।
3: মোদী হর পরিবার কো ঘর মে বিজলি বানাকর ওহি বিজলি বেচকর কমাই কা এক অর সাধন দেনা চাহতা হ্যায়।
4: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে ৩০ লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত ১২ বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে ১৬,২০০ কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
2: নর্থ ইস্ট আব দূর নহি রহা, নর্থ ইস্ট আব দিল কে ভি পাস হ্যায়, দিল্লি কে ভি পাস হ্যায়।
1: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।
5: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: বলে দেবার অপেক্ষা রাখে না, আলিশা চিনয়ের কণ্ঠ শুনছিলাম আমরা
1: এবং ডান্স ডান্স ফিল্ম থেকে 1987
0: এবং বি সুভাষ বাবর সুভাষ আবারও কিন্তু কাস্ট করলেন মিঠুন চক্রবর্তীকে এবং এই ছবিতেও তিনি নিলেন স্মিতা পাতিলকে,
1: সেই সঙ্গে মন্দাকিনী, দিলীপ তাহিল, অমরীশ পুরি, ওমশী পুরি এবং শক্তি কাপুর।
0: এবং স্মিতা পাতিলের একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন, মানে বি সুভাষ তাকে থ্যাংকস জানিয়েছেন যখন খুব ভালো অভিনয়ের জন্য, তখন স্মিতা বলেছিলেন যে আমাকে তো সবাই অন্য ধারার ছবিতে কাস্ট করে, হ্যাঁ আমি কখনো কাঁদি, কখনো অবসাদগ্রস্ত, কখনো হতাশা, কখনো আতঙ্ক, কিন্তু আপনি আমাকে এমন একটা চরিত্র দিয়েছেন যে চরিত্র মানে যারা আমাকে দেখেন তার বাইরে সম্পূর্ণ।
1: একদমই তাই, স্মিতা পাতিলকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, এই ফিল্মের পোস্টারে যখন স্মিতার হাতে মাইক্রোফোন নিয়ে ওই ওই রকম একটা পোশাকে যখন প্রথম দেখেছিলাম, তখনই কিন্তু একটা প্রথম একটা জার্ক এসেছিল। এই কাহিনীও এক

0: ভাই আর বোনের গল্প, যারা বড় গায়ক হয়ে সাফল্য অর্জনের চেষ্টা করছে। মানে এটা কিন্তু কৃষ্ণা সবসময় দেখছি যে গান আর নাচ, এই দুটো কিন্তু বি সুভাষের ফিল্মগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
1: এবং যে গানটা এখন শুনতে যাচ্ছি সেই গানের সঙ্গে আমাদের অনেকেরই, মানে আপনাদের অনেকেরই আর কি, স্মৃতি, ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। এই গানের দুটো পার্ট, অনেকটা বড় গান আমরা কিছুটা শুনবো এবং সেখানে এই ভাই আর বোন, এবং গানটা শুরু হচ্ছে যেখানে, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর পা দুটো দেখছি আগে। হ্যাঁ, আস্তে আস্তে পায়ের ওই মানে ওই নাচের স্টেপ থেকে, স্টেপিং থেকে আমরা মূল মানুষটাকে দেখতে পাচ্ছি।
0: নিচে থেকে ক্যামেরা আস্তে আস্তে উপরে প্যান করে উঠছে।

0: বি সুভাষের সঙ্গে আরেকবার স্যালিউট বাপ্পি লাহিড়িকে এই গানের সুর করার জন্য। এবং এই যে একটা ধারা, বি সুভাষ কিন্তু আঞ্জান আর বাপ্পি লাহিড়িকে সঙ্গে নিয়ে নিয়ে চলেছেন, সঙ্গে চলেছেন মিঠুন চক্রবর্তী। এবং এই ছবিতে বোধহয়
1: প্রথম আমরা পেলাম হেমন্ত বীরজেকে এবং কিমি কাটকারকে।
0: আমরা কোন ছবির গান শুনছিলাম সেটা সকলে জানেন, অ্যাডভেঞ্চার্স অফ
1: টারজান, 1985 এই ছবি মুক্তি পায়, যেখানে হেমন্ত বীরজে এবং কিমি কাটকারের সঙ্গে ছিলেন দিলীপ তাহিল এবং ওম শিবপুরি। সত্যি বলতে কি মানে আমাদের এইখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ছবিতে বি সুভাষ যেভাবে হিরো এবং হিরোইন মানে হেমন্ত বীরজে এবং কিমি কাটকারকে এক্সপোজ করেছেন বা যেভাবে তাদের দেখিয়েছেন, সেটা মানে সেই সময়ের থেকে অনেক অনেক অনেক ধাপ এগিয়ে রয়েছে।
0: আজকে হলে হয়তো আমরা ভাবতাম না, কিন্তু মানে আটের দশকের মধ্যভাগে এ ছবির ভাবনা করা এবং এ ছবির স্ক্রিনিং এবং যে ধরনের মানে সিন আমরা দেখতে পাই, সেটা সত্যি সত্যি খুব সাহসিকতার প্রকাশ। কিন্তু আমাদের কোথাও কিছু বেশি লাগেনি, সমস্ত কিছু ব্যালেন্সড। একটা জিনিস ভুলে গেলে চলবে না, বি সুভাষ কিন্তু একই সঙ্গে স্ক্রিন রাইটার, একই সঙ্গে প্রডিউসারও,
1: এবং চিত্রগ্রহণ করেছিলেন এই ফিল্মের রাধু কর্মকার। এবং এই যে গানটার আপনারা একটু হাফ টোনে শুনতে পাচ্ছেন, টারজান ও মাই টারজান, আচলে সি কাদি তুজে প্যার ক্যাসে হো, টোটালটাই যেভাবে সত্যি টারজানকে এখানে রুবি ভালোবাসা কাকে বলে শেখাচ্ছে, সেটা পর্দায় দেখে
0: একদম একদম কিচ্ছু জানে না, সমাজ সংসার থেকে, সভ্য সমাজ থেকে বাইরে,
1: নারী পুরুষও জানে না
0: সে,
1: মানে অদ্ভুত অদ্ভুত লেগেছিল যখন ফিল্মটা প্রথম দেখেছিলাম। একটু গানটা শুনি।

0: অ্যাডভেঞ্চার্স অফ টারজান যারা দেখেছেন তারা জানেন এই ছবি এবং এই দৃশ্যের মাহাত্ম্য কী। বিসুভাস তার একটা ইন্টারভিউতে এই গল্প বলছিলেন যে এমন একটা সময় সার্কাসের জীবজন্তুদের পোষ মানিয়ে এই ইউনিটের জন্য জোগাড় করতে হয়েছিল এবং যথেষ্ট কষ্ট হয়েছিল তাদের সকলকে এক জায়গায় আনতে। তো এমন একদিন একটা বড় মাচার উপর কিমি কাটকার দাঁড়িয়ে থাকবেন এরকম একটা সিন এবং হেমন্ত আসবে কাছে, কিন্তু হঠাৎ দেখা গেল কিমি কাটকারের মাও ওই সিনে ছিলেন আর কি,
1: মানে শুটিং স্পটে
0: উপস্থিত ছিলেন, ওর সঙ্গে এসেছিলেন। তিনি উল্টো দিকে দৌড়লেন এবং শুটিংয়ের লোকজন উল্টো দিকে দৌড়ালো, ইউনিটের লোকজন। হেমন্ত কয়েক পা এগিয়েই আবার পিছন ফিরে দৌড়লো। সুভাষ বুঝতে পারছেন না কি ঘটছে। তারপর দেখছেন যার উপর দাঁড়িয়ে আছে কিমি কাটকার ওই বাঁশের বা এরকম কিছু জঙ্গলের
1: সিন্তো
0: মাচার মতো, তার তলায় সিংহটা আস্তে আস্তে এসে গেছে। সে বুঝতে পারেনি, হ্যাঁ, এবং তার ট্রেনারও অতটা খেয়াল করেনি এবং কিমি কাটকার প্রথমটা বুঝতে পারেননি। বিশ্বাস বলছেন আমি তাকিয়ে আছি বুঝতে পারেনি বলে। তারপর একটা অদ্ভুত চিৎকার, তারপরে কীরকম একটু ফ্রিজ হয়ে গেল, কী ভাগ্যিস হয়ে গেল। তখন ও ট্রেনার এসে, সিংহটির ট্রেনার এসে আস্তে আস্তে আস্তে আস্তে ওকে আবার নিয়ে চলে গেল।
1: মানে ক্যামেরায় তিনি যতই মেরে পাস আওগে মেরে সাথ নাচোগে, মানে তিনি উত্তরাখেলকারের ইয়ের সাথে যতই তিনি ঠোঁট নাড়ুন না কেন, বাস্তবে যখন সিংহ চলে আসছে ক্যামেরা অফ হওয়া অবস্থায় তখন যে কী অবস্থা হয়, মানে সেটা মানে এইগুলোই একটা গল্প থেকে যায়। এবং সিনেমার শেষে যখন তাকে রবির বাবা এবং ডিকে ওই কৃষ্ণকান্ত বর্মার মালিকাধীন অ্যাপেলো সার্কাসে নিয়ে গেছে টারজানকে দিয়ে খেলা দেখাবে বলে, এবং তারপর যেভাবে তাকে বনের সমস্ত মানে জঙ্গল থেকে সমস্ত জীবজন্তুরা এসে টারজানকে এবং রবিকে মুক্ত করে নিয়ে যাচ্ছে, সেই সিনটাও মানে ওই ইচ্ছে পূরণের গল্প একেবারে।
0: সত্যি তাই,
1: ভীষণ সুন্দর।
0: এবং কোথাও যেন এই সভ্য সমাজ, এই ইটকাট পাথরের যে সভ্যতা, যে সমাজ, যে শহর, সেখান থেকে আমরা এক ছুটে চলে যাই এবং যতক্ষণ এই ছবিটি চলে ততক্ষণ ওই ছবিটির মধ্যে মানুষ মুগ্ধ হয়ে বসে থাকে। এটাই বোধহয় কোনো ডিরেক্টরের সার্থকতা
1: এবং সিনেমার বোধহয় এটাই মেসেজ আমাদের এই সিনেমা থেকে আমরা পেয়েছিলাম যে বন্যরা বনে সুন্দর, এই যে ব্যাপারটা এটা ভীষণভাবে এস্টাবলিশ হয়েছিল এই সিনেমাতে। কেননা টারজানকে এনেও যে ব্যবসা করতে চেয়েছিল এবং রুবিকে সেখানে যেভাবে ইউটিলাইজ করা হচ্ছিল, যে টারজানকে দিয়ে জোর করে সমস্ত ওই খেলা দেখানোগুলো, যে গানটা আমরা পিছনে শুনতে পাচ্ছি সেই সিনটা চোখের সামনে ভেসে উঠছে, সেটা সত্যিই একটা দৃষ্টান্ত।
0: বিশ্বভাসের কাছ থেকে এরকম সোশ্যাল মেসেজ আমরা পেয়েছি। আমরা পেয়েছি পারিবারিক বন্ধনের কথা, আমরা পেয়েছি ইমোশনসের কথা, এবং আমরা পেয়েছি এমন একটা কিছু বার্তা যে বার্তা আজও সমাজ বহন করে।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: একটা কণ্ঠ যা সন্ধ্যার মতো নামে, হেমন্ত মুখোপাধ্যায়ে তাকে নতুন করে চিনতে পারি আমরা, কিন্তু তাকে শুধু নাম দিয়ে ডাকা যায় না। তিনি যেন একটা পরিবেশ, এক ঋতু, এক নির্দিষ্ট সময়ের গন্ধ। ধরা যাক একটা শহর আছে, সেখানে বিকেল নামলে যে আলো একটু ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে, রাস্তায় ভিড় কমে আসে, আর জানলার ধারে বসে কেউ একজন হঠাৎ রেডিও চালায়, ঠিক সেই মুহূর্তে যে কণ্ঠটা ভেসে আসে সেটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ। আজ তাঁর জন্মদিন।
1: আসলে হেমন্ত মুখোপাধ্যায় এমন একজন শিল্পী যার কথা না বলে শুধু গান শুনলেই ভেতরে ভেতরে অনেক কথা তৈরি হয়।

0: গানেরও যে একটা শরীর থাকে, তারও যে অলংকার লাগে, এটা বোধহয় হেমন্ত মুখোপাধ্যায় নিজের কণ্ঠে অনুভব করতেন এবং সেইভাবেই প্রকাশ করতেন। সেই যে একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল তার লাগে কি করো, আমাদের মনে হতো ভেতরটা যেন এফোর ওফোর হয়ে যায়। এবং তার গানে সপ্তরঙের সুর আছে, তার গানে আবার সাদাও আছে কালোও আছে।
1: আসলে মনে হয় তিনি গান করেন না, তিনি একটা সময়কে যেন ধীরে ধীরে আমাদের চোখের সামনে মেলে ধরেন। অনেকটা সেই পুরনো ট্রাঙ্ক থেকে যখন আমরা তার ঢাকনা খুলি, অনেক পুরনো মানে হলুদ হয়ে যাওয়া কাগজের চিঠি, অনেক ফিকে হয়ে যাওয়া ছবি, কিছু অপ্রকাশিত দীর্ঘশ্বাস, মানে গলায় একটা এমন অদ্ভুত শান্তি, কিন্তু সেটাকে নিস্তব্ধতা বলা যায় না, বলা যায় বোধহয় ঝড়ের পরের যে নীরবতা, তার সাথে বোধহয় তুলনা করা যায় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরকে।
0: কেন তিনি প্রিয় আমরা কেউ জানি না, ঠিক কী কারণে মানে কী কারণে তাকে ভালো লাগে আমরা জানি না, কিন্তু তার গান শেষ হয়ে যাওয়ার পরেও তিনি থাকেন ভীষণভাবে। শুধু গান থাকে না, তিনিও থাকেন, সেই সাদা শার্ট ধুতি পরিহিত মানুষটি, নিপাট সাধারণ মানুষ যাকে দেখলেই মনে হয় বড্ড ভালো মানুষ, সেই মানুষটিও থাকেন। এমন একটা অশান্ত সময়, এমন একটা বিপন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা যখন যাই, তখন দুদণ্ড তার গানের পাশে আমাদের বসতে ইচ্ছে করে।

একেবারে মাটির কাছাকাছি, গলায় কোনো বাড়তি অহংকার নেই, কোনো বাড়াবাড়ি নেই, একেবারে সহজ। যেন গ্রামের রাস্তা, যেন কুয়াশায় ঢাকা কোনো ভোর, যেন হালকা বাতাসে দুলতে থাকা কোনো ধান ক্ষেত।

অদ্ভুত লাগে সেই কতকালের আগে গাওয়া গান, কিন্তু ওই যে কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, তিনি আমাদের কাছে সূর্য হয়ে ওঠেন।

0: হেমন্ত মুখোপাধ্যায়, শব্দের ভিতরের নীরবতার কারিগর। অনেক গায়ক শব্দ দিয়ে আবেগ তৈরি করেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় নীরবতা দিয়ে যেন আবেগ গড়েন নিজের হাতে। তাই তার গানের ফাঁকে ফাঁকে যখন আমরা সেই গান নিয়ে চিন্তা করি, তার শব্দগুলো নিয়ে চিন্তা করি, কোন এক মুগ্ধতায় ডুবে যাই আমরা। শব্দের ফাঁকে ফাঁকেই লুকিয়ে রয়েছে অনেক না বলা কথা। তার গানের বিরতি আছে, থামা আছে, আর সেই থামার মধ্যেই আছে জীবনের সবচেয়ে বড় কথা।
1: ওই যে তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার সেই গাছটার নিচে, অথবা গোধূলির মায়াময় আলো আমাদের ভালোবাসাকে, আমাদের প্রেমকে, আমাদের আনন্দকে, সমস্ত কিছুকে মুখর করে গেছেন যিনি, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। শব্দকে, সুরকে এমনভাবে কণ্ঠে ধারণ করেছেন যে সুর অনেক দিন পর্যন্ত আমরা বয়ে নিয়ে চলব। শ্রদ্ধা আপনাকে, আমরা কৃতজ্ঞ আপনি আমাদের মাঝে এসেছিলেন বলে।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: আপনি কি চীনের হাংজাও শহর চেনেন, যেখানে 2022 সালের এশিয়ান গেমসে ভারত 107টি পদক জিতে ইতিহাস গড়েছিল? এই সাফল্যের পেছনে ছিল 1045টি খেলো ইন্ডিয়ান কেন্দ্র এবং প্রশিক্ষক, পুষ্টিবিদ ও ফিজিওদের সম্মিলিত প্রয়াস। এরপর প্যারাঅলিম্পিকে 29টি পদক জেতার রেকর্ড হয়। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, মহিলা ক্রিকেট, বক্সিং ও দাবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় তিরঙ্গা গৌরবের সঙ্গে উঠছে।
3: সারে হিন্দুস্তান মে ঊর্জা ভর দেতা হ্যায়, সারে হিন্দুস্তান মে চেতনা ভর দেতা হ্যায়।
2: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

0: বিশ্বাসকেমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
2: জল জীবন মিশন কা ভিজন সিরফ লোগোঁ তক পানি পৌঁছানে কা হি নহি হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা, বিকেন্দ্রীকরণ কা, উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়, ইয়ে ভিলেজ ড্রিভেন, উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। জি7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের এভিয়ন শহরে পৌঁছেছেন। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। নরেন্দ্র মোদী এভিয়নতে পৌঁছানোর পর সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ের জন্য অপেক্ষা করে আছেন তিনি। এই গ্রহকে আরও উন্নত এবং সুসংহত করতে সম্মিলিত প্রচেষ্টার উপরই ভারত জোর দেয়। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের এই মঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আজ সন্ধে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে জি7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিভি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সে দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করে তুলবে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি এক দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন। কলকাতার ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়ন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকেই চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও গণনায় কারচুপির অভিযোগে মমতা ব্যানার্জি আদালতে মামলা করেছিলেন। সেই মামলা এখনও বিচারাধীন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। 23 জুন রাজ্যপালের ভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 জুন বাজেটের ওপর মোট 10 ঘণ্টা আলোচনা হবে। অধিবেশন শুরুর আগে আজ প্রথমাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্য ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কার্শিয়াংয়ে আজ গোথেল স্কুল মাঠে জনকল্যাণ শিবির

0: দর্শনের পর মন্টেভিউ গ্রাউন্ডে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের রূপরেখা তৈরি করবে রাজ্য সরকার, নির্বাচনে ইস্তেহারে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে।
1: পাহাড় আমারই বঙ্গাল কা খুবসুরত বড়া তোফা হয়, ইসকো বিকাশ প্রগতি আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর পাহাড় কি জনতা কো মূলভূত সুবিধা দেনে কা কাম এনডিএ বিজেপি সরকার করেগা। পাহাড় মে বেরোজগারি খতম করনে কে লিয়ে এডুকেটেড ইউথ কো হাম মহিনে মে ভাতা তো দুঙ্গা সাথ সাথ নকরি দেনে কা কাম ভি করুঙ্গা।
0: এবার বিশ্বকাপের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে দুদফায় এগিয়েছিল নিউজিল্যান্ড। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ার ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 6:35।

0: বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর .gov.in

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কার্শিয়াংয়ে আজ এক জনসভায় তিনি বলেন, দার্জিলিং ও তরাই ডুয়ার্সের ২৫টি বন্ধ চা বাগান পুনরায় খোলা হবে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই ১০০০এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন ১৮ জুন। অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে আজ সর্বদল বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসল। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

0: করেছেন। ভবানীপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি।
1: জিটিএমএ 24-25 ফাইনান্সিয়াল ইয়ার মে 180 crore রুপিয়া পিছলে সরকার দিয়া, লেকিন উসমে কাম তো কুছ নেই হুয়া, ভ্রষ্টাচার জাদা হুয়া। ইস বার हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी दिगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। जीटीए मेंटेन रोड सरकार बना रहा है।
0: শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
1: बंद पड़े हुए चा बागान उसको चालू करना, दार्जिलिंग टी को वर्ल्ड ब्रांडिंग करना, 300 करोड़ का काम टी गार्डन का लेबल लोग है उनके लिए हम लोग ये काम करूंगा।
0: কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ইনডোর স্টেডিয়াম এবং স্পোর্টস গ্রাউন্ড নির্মাণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজকের মতো আগামী দিনেও তাঁর পাহাড় সফরের লক্ষ্য হবে উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ। পাহাড়বাসীর যাবতীয় প্রত্যাশা পূরণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আজ গোথল স্কুল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেন। সেখানে স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটেলিয়নের সংখ্যা কমিয়ে 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল থেকে টানা 3 দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল 8টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পার সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধানসভার সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে আইএসএফ এর বিধায়ক থাকলেও দলটিকে কখনো সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। এবার সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে এবং প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে।
2: আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রায় 9 বারের বেশি সাসপেন্ড করা হয়, প্রায় 8 বারের কাছাকাছি আমাকেও সদর থেকে বহিষ্কৃত করা। সেই কালো অধ্যায় পেরিয়ে আমরা একটা নতুন বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে চাই, যেখানে বর্তমান পার্টি ইন পাওয়ার শাসক দল তারা বিরোধীদের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেবে, যাতে বিরোধীরা তাদের মতামত রাখতে পারে।
0: বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় আজ সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কর কার্যদিবস নিয়ে চলে।

0: সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। বিধানসভা কোনো ব্যক্তি বা শাসক দলের ইচ্ছে মতো চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ঋতব্রত বলেন, সংসদীয় গণতন্ত্রের নিজস্ব নিয়ম ও কাঠামো রয়েছে, সেই কারণেই বিরোধী দল হিসেবে তারা স্পিকার এবং সরকারের কাছে কার্যদিবস বাড়ানোর দাবি তুলেছেন। রাজ্য বিধানসভার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে মালদার ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরীকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে ফাইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ব্রায়ান, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জী। সেই ফলাফলকেই চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছে তৃণমূল নেত্রী। এদিকে রাজারহাট নিউ টাউনে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে পুনরায় গণনা ও ভোটের সমস্ত নথি সংরক্ষণের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ 6.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এই মামলায় গত শুক্রবারই কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে অভিষেককে তলবি নোটিশ ধরানো হয়। আজ বেলা 11:45 নাগাদ আইনজীবী সহ ভবানী ভবনে যান অভিষেক। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা স্টেশন থেকে তৃণমূল কংগ্রেস পন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2022 সেপ্টেম্বরে জেলার বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়। তার কাছ থেকে পাওয়া একটি সুইসাইড নোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মইদুল ইসলামের নাম পাওয়া যায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার হাটশিমলায় তাঁত পাওয়ার লুমে কাজ করার সময় মেশিনে জামা প্যান্ট জড়িয়ে গিয়ে মৃত্যু হয়েছে অমলেশ বসাক নামে 54 বছর বয়সী এক তাঁতির। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকলেও নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের 106তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ।
1: একটা সময় শচীনদেব, ভীষ্মদেব, কাননদেবী, কৃষ্ণচন্দ্র দে, সাইগল, পঙ্কজ কুমার মল্লিক, শৈলদেবীরা তাঁদের গায়ন সামর্থ্যে বাংলা গানকে উন্নত মানে ও গ্রহণীয়তায় তুলে ধরেছিলেন। সেই ধারায় সক্রিয় ও সফল ভূমিকা নিয়েছিলেন অন্যদের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়। একদিকে ব্রিটিশ ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, অন্যদিকে তেভাগা, বাংলার মাঠে মাঠে জেগে উঠল নতুন গান।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

101.1 মেগাহার্টজ AIRFM গোল্ড। ঘড়ির কাটা এই মুহূর্তে জানান দিচ্ছে রাত 8:02:40। আর আমি জানান দেব অন্য দিনের থেকে একটু ব্যতিক্রমী, একটু অন্যভাবে এই সময়টায় আমরা থাকব আপনাদের সঙ্গে। আসলে প্রত্যেক দিন রাত 8 মানে আর এফএম গোল্ড মানেই আপনার কথা, কিন্তু আজ এমন এক মানুষকে নিয়ে থাকতে চাই অন্তত এই সময়টাতে পুরো 45 মিনিট, যে মানুষটির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই অন্তরের এক শ্রদ্ধা নতুনভাবে জেগে ওঠে। আসলে একটি কণ্ঠ যার গভীরতায় ছিল মাটির গন্ধ, নদীর স্রোত, সন্ধ্যের বিষণ্নতা আর মানুষের মনের নিভৃত আবেগ। তিনি বাংলা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, চলচ্চিত্র সঙ্গীতের এক অনন্য নাম, হেমন্ত মুখোপাধ্যায়। আজ জন্মদিনে এই সময়টাতে তার প্রতি শ্রদ্ধার্ঘ এফএম গোল্ডের পক্ষ থেকে। আসলে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা ফিরে দেখব তার জীবনের নানান অধ্যায়। এটুকু সময়ের মধ্যে শুনব কিছু স্মরণীয় গান এবং অনুভব করব এক কালজয়ী শিল্পীর উত্তরাধি।

0: শুরু করলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের এক অনবদ্য সৃষ্টি দিয়ে, সপ্তপদী ছবির সেই বিখ্যাত গান সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কোনো কোনো শিল্পীর জন্ম হয় সময়কে অতিক্রম করার জন্য। 1920 সালের 16 জুন বারাণসীতে জন্ম নেওয়া হেমন্ত মুখোপাধ্যায় তেমনই এক শিল্পী। ছোটবেলায় সাহিত্য পড়তে ভালোবাসতেন, বইয়ের পাতায় পাতায় খুঁজে ফিরতেন মানুষের জীবন, সুখ দুঃখ আর ভালোবাসার গল্প। সম্ভবত সেই কারণেই তার গাওয়া প্রতিটি গান যেন গল্প হয়ে ওঠে। কলকাতায় বেড়ে ওঠা এই তরুণের সঙ্গীত জীবনের শুরু কিন্তু খুব একটা সহজ ছিল না, তবু ধীরে ধীরে নিজের স্বতন্ত্র কণ্ঠস্বর দিয়ে তিনি জয় করে নিয়েছিলেন শ্রোতাদের হৃদয়। গভীর অথচ কোমল, নিম্নস্বরের অথচ স্পষ্ট, বাংলা গানে এমন কণ্ঠস্বর আগে খুব কম শোনা গিয়েছিল। আজও সেই কণ্ঠ শুনলেই যেন মনে হয় কেউ যেন খুব কাছ থেকে কথা বলছেন। এবার শুনব তার আরো একটি স্মরণীয় গান।
1: ও নদী রে, একটি কথা শুধাই।

হেমন্ত মুখোপাধ্যায়ের গানকে কোনো একটি ঘরানায় বোধহয় বেঁধে রাখা যায় না। তিনি যেমন প্রেমের গান গিয়েছেন, তেমনই গিয়েছেন প্রকৃতির গান, বিচ্ছেদের গান, জীবন বোধের গান। তার কণ্ঠে প্রেম কখনো উচ্চকিত নয়, নিঃশব্দ, অন্তর্মুখী, ঠিক যেন শরতের আকাশে ভেসে যাওয়া এক টুকরো মেঘ। বাংলা আধুনিক গানের শ্রোতারা আজও তার গান নিজেদের জীবনের গল্প হিসেবে খুঁজে নেন, তার গানকে। কখনো প্রেমের স্মৃতি, কখনো হারিয়ে যাওয়া কারো মুখ, এটাই বড় শিল্পীর পরিচয়। তিনি নিজের গল্প বলেন না, সবার গল্প বলে যান। এবারে শুনব তেমনি এক হৃদয়স্পর্শী গান।

চলচ্চিত্র জগতেও হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সমান সফল। মুম্বাইয়ে তিনি পরিচিত হন হেমন্ত কুমার নামে। সুরকার হিসেবে তার সৃষ্ট সঙ্গীত ভারতীয় চলচ্চিত্রকে কিন্তু সমৃদ্ধ করেছিল। নাগিন চলচ্চিত্রের সঙ্গীত আজও ভারতীয় সিনেমার ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। কিন্তু সাফল্যের মধ্যেও তিনি কখনো কখনো তার শিকড় একেবারেই ভুলে যাননি, মানে ভুলে গেছেন এমনটা অনেকেই মনে করতে পারেন, কিন্তু তিনি কখনোই তার শিকড়কে ভুলে যাননি। তাই বাংলা গান ছিল তার আত্মার সবচেয়ে কাছের জায়গা। এবং একাধিক বাংলা ছবিতেও তিনি সুর সৃষ্টি করে গেছেন, যেমন গিয়েছেন গান গিয়েছেন তেমনি সুর সৃষ্টি করে গেছেন। চা পাওয়া ছবির সেই বিখ্যাত গান আজও প্রত্যেক শ্রোতার কানে সমানভাবে বাজে। গানটি শুনে নিই আমরা।

রবীন্দ্রসঙ্গীতের ইতিহাসে কিছু কণ্ঠ চিরস্থায়ী, হেমন্ত মুখোপাধ্যায় সেই তালিকার প্রথম সারিতে, একথা নির্দ্বিধায় বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে তিনি একদম সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তার গায়কিতে ছিল না অতিরিক্ত অলঙ্কার, যেটা ছিল সেটা হল সহজতা। আর সেই সহজতাই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। অনেকেই বলেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে তাদের প্রথম পরিচয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের মাধ্যমেই ঘটেছিল। শুনব রবীন্দ্রনাথের সেই অমরসৃষ্টি যা আজকের এই অনুষ্ঠানকে একটু অন্য মাত্রা দেবে, সেই গান যা আজও আমরা নিজের অজান্তেই গুনগুন করে উঠি।

খ্যাতি, জনপ্রিয়তা, পুরস্কার সব কিছুর ঊর্ধ্বে ছিল মানুষ হেমন্ত মুখোপাধ্যায়। তার সমসাময়িকরা প্রায় বলতেন তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নতুন শিল্পীদের উৎসাহ দিতেন, কখনো নিজেকে বড় করে দেখাতে চাইতেন না, স্টুডিওতে এসে খুব কম কথাই বলতেন, কিন্তু মাইক্রোফোনের সামনে দাঁড়ালে যেন অন্য এক জগৎ তৈরি হয়ে যেত হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। শিল্পীর বড় পরিচয় তার মানবিকতা, এই জায়গাতেও হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন অনন্য। আমরা আবারও শুনব তার কণ্ঠে আরও এক কালজয়ী গান।

একবার ভাবুন তো, আপনার জীবনের কোনো মুহূর্তে বা বিশেষ কোন মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনেছিলেন? হয়তো রেডিওতে, হয়তো গ্রামোফোনে, হয়তো বাবার সংগ্রহে থাকা পুরনো রেকর্ডে, হয়তো কোনো এক বর্ষার সন্ধ্যায়। হ্যাঁ, এই স্মৃতিগুলো এই শিল্পীকে অমর করে রাখে। আজও নতুন প্রজন্ম তার গান শোনে, শোনার জন্য ব্যাকুল হয়, নতুন শ্রোতা তৈরি হয়, প্রমাণ হয় সত্যি এই শিল্প, মানে সত্যিকারের শিল্প, কখনোই পুরনো হয় না।

হেমন্ত মুখোপাধ্যায়। তার এমনই এক কণ্ঠ যার মধ্যে ছিল সন্ধ্যার নরম আলো, বর্ষার মেঘলা বিষণ্নতা, শরতের নির্মল আকাশ আর মানুষের অন্তরের গভীরতম অনুভূতির অনুরণন। শ্রদ্ধায় স্মরণে হেমন্ত মুখোপাধ্যায়। এটুকু সময়ের মধ্যে এত বড় একটা মানুষকে তো ধরা যায় না, কিন্তু তবুও যতটা সম্ভব গানে কথায় থাকলাম আপনাদের সঙ্গে। কল্পলাল মজুমদার। গান শুনতে শুনতেই আপাতত এই পর্ব থেকে বিদায় নেব, ফিরে আসব ঠিক 9:30 আপনাদের সঙ্গে 100.1 MHz AIR FM গোল্ডে। যেতে যেতে সেই অসামান্য গান শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা। এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: কথায় গোল্ডেন।

আপনি শুনছেন 100.1 FM Gold আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য আরোগ্য শুনছেন 100.1 FM Gold আরোগ্য

0: 100.1 MHz সিআইআর এফএম গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:32 হয়ে 20 সেকেন্ড। এফএম গোল্ডে এখনকার অনুষ্ঠান আরোগ্য, আর আজ আমরা এমন একটা স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো যা সম্পর্কে সচেতনতা এবং সময় মতো পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রেই হয়তো প্রতিরোধ করা সম্ভব। অথচ তথ্যের অভাব, লজ্জা কিংবা ভয় কিংবা অবহেলার কারণে এখনো বহু মেয়েরা এই রোগে আক্রান্ত হন। আমরা কথা বলবো সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার নিয়ে। বিশ্বজুড়ে নারীদের একটি অন্যতম ক্যান্সার এটাকে বলা যেতে পারে, কিন্তু যেটা সুখবর সেটা হলো অন্যান্য অনেক ক্যান্সারের তুলনায় সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ বা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কার্যকর উপায়ও কিন্তু আছে। এইচপিভি ভ্যাকসিন, নিয়মিত স্ক্রিনিং এবং সময় মতো চিকিৎসার মাধ্যমে এই রোগের ঝুঁকি কিন্তু অনেকটাই কমানো সম্ভব। কিন্তু সার্ভাইকাল ক্যান্সার আসলে কি, কেন হয়, কারা বেশি ঝুঁকিতে থাকেন, কি কি লক্ষণ দেখা দিতে পারে, কখন পরীক্ষা করা উচিত, এইচপিভি ভ্যাকসিন সম্পর্কে প্রচলিত ধারণা বা ভুল ধারণাগুলোই কি, এই নিয়েই আমরা কিন্তু বিস্তারিত কথা বলবো। আমাদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার আছেন, উপস্থিত আছেন ডক্টর তিস্তাবন ব্যানার্জি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এবং অবশ্যই আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন, আপনার কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যা অবশ্যই ডক্টরের কাছে তুলে ধরবেন, সাধ্যমতো চেষ্টা করবেন সেই সমস্যার সমাধানের জন্য। চলে আসবেন 9903050992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। এছাড়াও 2248 8085, এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হলে এই নাম্বারে কিন্তু আপনারা চলে আসবেন ফোনে কথা বলবার জন্য। এছাড়াও আমাদের এফএম গোল্ড যে ফেসবুক পেজ, সেখানে এই অনুষ্ঠানের সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে, সেখানেও কিন্তু আপনি আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। অবশ্যই প্রশ্ন লেখার সময় আপনার নাম এবং লোকেশন কিন্তু লিখতে একদম ভুলবেন না। তাহলে আমরা সরাসরি চলে যাই বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর তিস্তা ব্যানার্জির কাছে। এবং এই অনুষ্ঠানে শুরুতেই যেটা জানতে চাইব যে এই যে সার্ভাইকাল ক্যান্সার এটি আসলে কি, তবে তার আগে অনুষ্ঠানের শুরুতেই আপনাকে স্বাগত জানাই। একদম শুরুতেই জানতে চাইব যে সার্ভাইকাল ক্যান্সার আসলে কি।
1: আজকে আপনাদের সকলের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুবই গর্বিত। আমি ডক্টর তিস্তা ব্যানার্জি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ক্যান্সার সার্জন পিয়ারলেস হাসপাতালের তরফ থেকে। সার্ভাইকাল ক্যান্সার জিনিসটা আপনাদের মনে নিশ্চয়ই এতদিন বহু জায়গা থেকে এসে পৌঁছেছে এবং প্রশ্নের সৃষ্টি করেছে। সার্ভাইকাল ক্যান্সার নারী শরীরের ক্ষেত্রে একটি অন্যতম ক্যান্সার। জরায়ু বলতে আমরা যেটা বুঝি বা ডাক্তারি পরিভাষায় ইউটেরাস, সেই ইউটেরাসের একটি অংশ হলো সার্ভিক্স, অর্থাৎ জরায়ুর মুখের কাছটা যেখান থেকে শিশু প্রসবের সময় জন্ম শুরু হয় সেই জায়গাটি হলো সার্ভিক্স। এবং এই সার্ভিক্স অংশে সেলগুলির যে অ্যাবনর্মাল ব্যবহার সেইটার থেকেই সার্ভাইকাল ক্যান্সারের উৎপত্তি। এই সার্ভাইকাল ক্যান্সার আজকে বিশ্বের একটি অন্যতম ক্যান্সার হিসাবে গণিত হচ্ছে এবং সেই জন্যেই আজকে আমরা এখানে এই বিষয়টি নির্বাচন করে নিয়েছি।
0: বেশ, আচ্ছা, এই যে সার্ভাইকাল ক্যান্সারের কথা তো বললেন যে শরীরের একটা বিশেষ অংশ, যেটা সত্যি একটা সময়ে তো মেয়েদের এই বিষয়টা নিয়ে ভীষণ রকমের ভয় এবং আতঙ্কের কারণ ছিল, কিন্তু জানতে চাইবো যে সার্ভাইকাল ক্যান্সারটা কেন হয়।
1: হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন তথ্য সংগ্রহ করে ডেটাবেস থেকে দেখা গিয়েছে 99.7% কেসে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণের থেকে এই সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে। এটাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে একটি ভাইরাসের সংক্রমণ

0: সত্যি জীবন হানিকারক অসুখের সূচনা করছে। সেই জায়গা থেকে সার্ভাইকাল ক্যান্সার আমাদের কাছে একটি ভীষণ চ্যালেঞ্জিং জিনিস, যেটা নিয়ে আমরা ক্রমাগত গবেষণা করে চলেছি। অর্থাৎ মানুষের শরীরে, একটি নারী শরীরে সার্ভিক্স যে অংশটি, সেখানে যখন এই ভাইরাস গিয়ে পৌঁছাচ্ছে, সেখানকার যে কোষগুলি, সেই বেজাল লেয়ারের কোষগুলিকে সংক্রমণ করছে এবং সেখানে তার ডিএনএর গঠনে কিছু কিছু পরিবর্তন আসছে, সেই কোষগুলি অতিমাত্রায় বিভাজন শুরু হচ্ছে এবং সেই জায়গা থেকে মলিকিউলার স্তরে ক্যান্সারের উৎপত্তি।
1: আচ্ছা, বলছে যে নারীদের মধ্যে এই ক্যান্সার কতটা ন্যাচারাল, কতটা স্বাভাবিকভাবে মেয়েদের মধ্যে এই ক্যান্সারটা হয়?
0: মেয়েদের মধ্যে এই ক্যান্সারটা কতটা হয়, এটা বুঝতে গেলে আমাকে আপনাদের কাছে কিছু পরিসংখ্যান নিয়ে আসতে হবে। অর্থাৎ বিশ্বজুড়ে কি ছবি আমরা দেখছি এবং আমাদের এশিয়া মহাদেশে এবং ভারতবর্ষে, তার জন্য আন্তর্জাতিকভাবে বেশ কিছু ডেটাবেজ আছে যেখানে এই পরিসংখ্যানগুলি বিভিন্ন দেশের তরফ থেকে পাওয়া যায়। একটি হলো HPV ওয়ার্ল্ড পোর্টাল, যেখানে বিভিন্ন গবেষণামূলক গবেষণাপত্র আপনি পাবেন। এটা বাদ দিয়ে আরেকটি হলো GIAHC, গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার। তৃতীয় হলো গ্লোবোক্যান 2022। এই বিভিন্ন সূত্র থেকে আমরা একটি বড় ছবির ইঙ্গিত পাই, যেখানে জানা যাচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সব থেকে কমন ক্যান্সার, যদি ধরা হয় সেখানে চতুর্থ স্থান অধিকার করে আছে। প্রায় 6.5 লাখ নতুন কেস ধরা পড়েছে এবং প্রায় 3.5 লাখ মৃত্যু ঘটেছে একা 2022 সালে। শুধু দক্ষিণ পূর্ব এশিয়াতে 65% সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যা ধরা পড়েছে এবং এর মধ্যে প্রায় 1,27,000 নতুন কেস এবং প্রায় 80,000-এর কাছাকাছি মৃত্যু। এখানে গুরুত্বটা এই জায়গায় যে যতজন মহিলা রয়েছেন একটি জনসংখ্যার মধ্যে, তার মধ্যে 30-49 এই বয়সের গ্রুপের মধ্যে মাত্র 1.9% মহিলাকে স্ক্রিনিং, অর্থাৎ নিম্নতম যে পরীক্ষা নিরীক্ষা করা, সেইটুকু করা সম্ভব হচ্ছে। এই তথ্য আসছে আমাদের 5th ন্যাশনাল হেলথ সার্ভে থেকে এবং তার মধ্যে 60-70% কেসগুলি অনেক দূর এগিয়ে যাওয়ার পর ধরা পড়ছে। কেন কি, হয়তো সঠিক সময়ে ধরা পড়ছে না অথবা সঠিক সময়ে তাদেরকে স্ক্রিন করা সম্ভব হচ্ছে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা করা বা তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রতিবেশী দেশগুলির থেকে দেখি, তাহলে প্রতিবেশী দেশ চীন ও ভারত মিলে বিশ্বের 1/3 কেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এর মধ্যে মৃত্যুর হার কিন্তু চীনের তুলনায় ভারতবর্ষে বেশি। এর মধ্যে একটি আশাপ্রদায়ক তথ্য হলো আমাদের প্রতিবেশী দেশ ভুটান, তারা কিন্তু এক ধাপ এগিয়ে আছে। তারা এখনই অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে তারা টিকাকরণ চালু করে দিয়েছে এবং তারা একটি নির্দিষ্ট জনসংখ্যাকে সেই টিকাকরণের আওতায় আনতে পেরেছে। তো আশা করি এই যে সংখ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, এটা দিয়ে এই অসুখটির ভার কতখানি আমাদের জনসংখ্যার ওপরে এবং কেন এটা সুস্থ মানুষের মধ্যে খুঁজে বার করা প্রয়োজন, সময় থাকতে কেন চিকিৎসার প্রয়োজন, এই জায়গাটা আশা করি আপনারা বুঝতে পারবেন এবং সেখান থেকেই আমরা আমাদের আলোচনাটা আবার এগিয়ে নিয়ে যাব।
1: ধন্যবাদ এত সুন্দরভাবে তথ্যটা আমাদের সামনে তুলে ধরবার জন্য। তবে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করবে আমাদের, যে অন্যান্য ক্যান্সারের তুলনায় সার্ভাইকাল ক্যান্সারের বিশেষত্বটা কি?
0: হ্যাঁ, অন্যান্য ক্যান্সারের থেকে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমরা অনেক বেশি আগ্রহ পাই। কেন কি, 3টি জিনিস আছে। 1 নম্বর হচ্ছে এটি একটি ভাইরাস সংক্রমণের দ্বারা হচ্ছে, অর্থাৎ ভাইরাসটি সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে কিছু কিছু তথ্য পাওয়া সম্ভব, যেটি আমাদেরকে সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ক্যান্সার টি ধাপে ধাপে শরীরের মধ্যে তৈরি হয়, অর্থাৎ সার্ভ

0: আজকাল ক্যান্সার একদিন কারোর শরীরে তৈরি হয় না। ভাইরাস সংক্রমণের পর থেকে নির্দিষ্ট কিছু কিছু পরিবর্তন ধীরে ধীরে শরীরে আসতে থাকে, অনেকটা সময় নিয়ে আসতে থাকে। মানে হয়তো 5 বছর, 7 বছর বা 10 বছর সময় দেয়, যেখানে অনেক তাড়াতাড়ি জিনিসটা নির্ণয় করতে পারলে ওই প্রি ক্যান্সারাস স্টেজে সেটাকে শরীর থেকে নির্মূল করা সম্ভব। এবং তৃতীয়ত হচ্ছে যে এটি এমন একটি ক্যান্সার যেটি টিকাকরণের দ্বারা প্রায় 100% প্রতিরোধ করা সম্ভব। কাজে কাজেই আমাদের হাতে এখানে দুটি খুব বড় অস্ত্র চলে আসছে। এক হচ্ছে যে এটির কারণ সম্বন্ধে আমাদের সম্যক ধারণা হতে পারছে, দ্বিতীয় হচ্ছে যে এটি নির্ণয় করা এবং অত্যন্ত আর্লি স্টেজে, অর্থাৎ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেকখানি সময় পাচ্ছি সেটিকে শরীর থেকে নির্মূল করে দেওয়ার, ক্যান্সার অবধি পৌঁছানোর আগেই সেটার চিকিৎসা সম্ভব। এবং তৃতীয়ত হচ্ছে টিকাকরণ দিয়ে আমরা 100% প্রতিরোধ দিতে পারছি।
1: বেশ, আচ্ছা, কোন বয়সের নারীরা বেশি ঝুঁকিতে থাকেন, মানে এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে? বয়সটা তো একটা বেশি ম্যাটার করে, নাকি একদম শুরু থেকেই আমরা এই বিষয়টা সম্পর্কে সচেতন হব?
0: বয়সটা নিশ্চয়ই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা গেছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে যৌন সম্পর্ক তৈরি হওয়ার প্রথম দিকটায়, অর্থাৎ সংক্রমণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এজ গ্রুপ হলো 18 থেকে 29, কিন্তু মোটামুটি 35-এর পর থেকে আমরা দেখি যে ক্যান্সার জিনিসটা শরীরে শুরু হচ্ছে।
1: আচ্ছা, 35 বছরের পর থেকে ক্যান্সারের সংক্রমণটা বেশি আছে। সেক্ষেত্রে এই যে বলা হয় যে HPV, যেটা আপনি একটুখানি বললেন, সেই বিষয়টা সম্পর্কে যদি একটু শ্রোতাদের আরো ডিটেলে বলেন, এবং এর সঙ্গে সার্ভাইকাল ক্যান্সারের সম্পর্কটা ঠিক কি?
0: ঠিক, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটি ভাইরাস যেটি আমাদের শরীরে সংক্রমণ ঘটায়। এখন এই প্যাপিলোমা ভাইরাস অনেকগুলি সাবটাইপস হয়, প্রায় 200টি সাবটাইপস হয়, কিন্তু সবগুলি ক্যান্সার তৈরি করে না শরীরে। কিছু কিছু আছে যেগুলি কিছু বিনাইন লিশন তৈরি করে, অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়ার্ট বা গলার মধ্যে প্যাপিলোমা, অথবা মুখের মধ্যে ওরাল প্যাপিলোমা বা ফেসিয়াল ওয়ার্টস, অথবা জেনাইটাল এরিয়ার ওয়ার্টস, এগুলি তৈরি করে। কিন্তু কয়েকটা ভ্যারাইটির ভাইরাস আছে, যেমন 6, 11, 16, 18, এগুলি হচ্ছে নির্দিষ্টভাবে ক্যান্সার তৈরি করে। যদি আমি স্ট্যাটিস্টিক্যাল তথ্য নির্ণয় করি, তাহলে দেখা যাবে যে সব থেকে বেশি ক্যান্সার তৈরি করে হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 বা 16, তারপরে আসছে 33 বা 33, তারপরে তৃতীয় স্থানে 31 বা 31, তারপরে আসছে প্যাপিলোমা ভাইরাস 18 বা 18, একটু লো রিস্ক হচ্ছে 52, 56, 59, 58, 66, এইগুলো। তো এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এরা মানুষের শরীরে প্রবেশ করে এবং এই সার্ভিক্সের কোষগুলিতে ধীরে ধীরে কিছু কিছু চেঞ্জেস তৈরি হয়, অর্থাৎ যেগুলিকে আমরা প্রথম দিকে বলি যে লো গ্রেড লিশন, অর্থাৎ একটা প্রদাহ তৈরি হয়, কোষগুলির বিভাজন মাত্রা অতিমাত্রায় বৃদ্ধি পায়, নিউক্লিয়ার মেটেরিয়াল বৃদ্ধি পায়, এবং ধীরে ধীরে কিছু বছরের সময় নিয়ে সেগুলি আস্তে আস্তে ক্যান্সারে পরিবর্তিত হয়।
1: আপনারা শুনছেন আরোগ্য, মঙ্গলবারের আরোগ্য 100.1 MHz AIRFM গোল্ডে। আপনাদের সঙ্গে স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি কল্পলাল মজুমদার, এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তিস্তা ব্যানার্জি। প্রশ্ন আপনাদের তো মনের কোণে জমা হচ্ছে, কারণ আরোগ্য মানেই তো আপনাকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার একটা চাবিকাঠি আমরা দিই আপনাদের কাছে, আজও তার অন্যথা নয়। আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে অবশ্যই আসবেন, আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বার 9903050992 এই নম্বরে, অথবা 2248 8085 এই নম্বরেও কিন্তু আপনি সরাসরি ফোন করে ডাক্তারবাবুর কাছে আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। অবশ্যই আপনার নাম এবং লোকেশন কিন্তু জানাতে ভুলবেন না। তাছাড়াও আমাদের আজকে এই অনুষ্ঠানের ফেসবুক পেজ 100.1 মেগাহার্টজ সিআইআর এফএম গোল্ড, এফএম গোল্ডের ফেসবুক পেজে গিয়ে দেখবেন এই অনুষ্ঠানের একটা সরাসরি সম্প্রচার হচ্ছে। সেখানেও কমেন্ট সেকশনে এসে আপনি কিন্তু আপনার সমস্যার কথা জানাতেই পারেন ডাক্তারবাবুর কাছে। আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তিস্তা ব্যানার্জি। আমরা কিন্তু অনেক রকম প্রশ্ন নিয়ে আসব, যেমন একটু আগে আপনি বললেন এইচপিভি ভাইরাস

0: এর কথা, এইচপিভি ভ্যাকসিনের কথা, তো এইচপিভি কিভাবে ছড়ায়?
1: হ্যাঁ, এটা অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জেগেছে এতক্ষণে এতগুলি তথ্য দেওয়ার পর যে এই এইচপিভি কিভাবে সংক্রমণ হওয়া সম্ভব। আমরা বলি যে ডিরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, অর্থাৎ যে কোনো ধরনের যৌন সহবাসের মাধ্যমে ডিরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্টে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন ছড়ায়। এবং এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, এটি কিন্তু দেখা গিয়েছে যে বিশেষ করে যাদের একাধিক যৌন সম্পর্কের পার্টনার আছেন তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, এবং কন্ডোমের ভূমিকা এখানে কতটা সে বিষয়েও আমাদের কাছে তথ্য সীমিত। আর আরেকটা জিনিস যেটা অবশ্যই বলার, সেটা হচ্ছে যে আপনারা হয়তো ভাববেন যে একজন মহিলা তার শুধুমাত্র স্বামীর সাথে যৌন সম্পর্ক হচ্ছে, সেক্ষেত্রে তার কি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ হওয়া সম্ভব? এখানে দেখুন, আমাদেরকে কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে হ্যাঁ সম্ভব। কেন কি তার ক্ষেত্রে এরকম হতে পারে যে তার জীবনসঙ্গী হয়তো পূর্ব জীবনে কোনো সময় যৌন সম্পর্কে ছিলেন এবং সেখান থেকে তিনি ইনফেকশন পেয়েছেন, সেই সংক্রমণ কিন্তু এই বিবাহিতা মহিলার ক্ষেত্রেও আসতে পারে। এছাড়াও যেসব ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো ধরনের সেক্সুয়াল ভায়োলেন্স, অর্থাৎ রেপ বা কোনো যৌন নিগ্রহ ঘটছে, সেক্ষেত্রেও কিন্তু এই প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ হওয়া সম্ভব। আর একটা জিনিস যেটা আমি দেখেছিলাম, যে আমি তথ্য খুঁজছিলাম সেম সেক্স রিলেশনশিপের ওপরে, কিন্তু সেক্ষেত্রে সমকামী কাপলের ক্ষেত্রে সংক্রমণ নিয়ে আমাদের কাছে তথ্য খুবই সীমিত। কেন কি বিভিন্ন ক্ষেত্রে এই যে এই তথ্যগুলি ভীষণভাবে যারা সাবজেক্ট তাদের দেওয়া ইনফরমেশনের ওপর নির্ভরশীল, তো এক্ষেত্রে সবসময় সঠিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণে এর ওপর ঠিক কোনো গবেষণামূলক কিছু পাওয়া যায়নি।
0: আচ্ছা, প্রশ্ন এসে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন মীনা দাশগুপ্ত হাবড়া থেকে, লিখেছেন যে এইচপিভি সংক্রমণ হলেই কি ক্যান্সার হবে?
1: খুব ভালো প্রশ্ন। আমাদের দর্শক বন্ধুরা যে আমাদের আলোচনা শুনছেন এবং সেটা মনের মধ্যে ভাবছেন, এটাতে খুব ভালো লাগছে। না, যেটা আপনি আশ্বস্ত থাকতে পারেন যে এইচপিভি সংক্রমণ হওয়া মানেই ক্যান্সার নয়। বেশিরভাগ ক্ষেত্রে শরীরের নিজস্ব যে প্রতিরোধ ক্ষমতা, সেটাই আমাদের শরীর থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে নির্মূল করে দেয়। একটা নির্দিষ্ট সময় হয়তো ভাইরাস আপনার শরীরে রইল, কিন্তু তারপরে ধীরে ধীরে কয়েক মাসে সেটি আপনার শরীর ত্যাগ করে চলে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার শরীরে, যদি আপনি একজন হাই রিস্ক পার্সন হন এই ইনফেকশনের জন্য, সেক্ষেত্রে আপনার শরীরে হয়তো এই প্যাপিলোমা ভাইরাস বাসা বাঁধবে এবং ক্রমশ সেটি আপনার সার্ভিক্সের কোষগুলিতে এই ক্যান্সার জাতীয় পরিবর্তনগুলি আনতে শুরু করবে।
0: আচ্ছা, একটা জিনিস প্রশ্ন এসেই যায় এই প্রসঙ্গে, যে কোন কোন কারণ, মানে আপনি হয়তো না আপনার যে আলোচনা তাতে হয়তো বিষয়টাকে বলেছেন, কিন্তু আরও একবার যদি একটু ডিটেল বলেন যে কোন কোন কারণ সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
1: হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলবো যে সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি হয়। যেমন হচ্ছে কি জাতীয় ভাইরাসের দ্বারা আপনার সংক্রমণ হচ্ছে, অর্থাৎ একটু আগেই যে এই যে বিভিন্ন সংখ্যা দিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিভিন্ন টাইপের কথা বললাম, তো কি জাতীয় ভাইরাস দিয়ে আপনার সংক্রমণ হচ্ছে? গর্ভাবস্থা যদি খুব কম বয়সে হয় তাহলে সেটি একটি রিস্ক ফ্যাক্টর। এটা বাদ দিয়ে হচ্ছে অনেক গুলি সন্তান ধারণ, অনেকবার গর্ভবতী হওয়া এবং একাধিক পুরুষের সাথে যৌন সম্পর্ক থাকা, অন্য কোনো ধরনের যৌন সম্পর্কবাহিত ইনফেকশন যদি আপনার শরীরে থাকে তাহলে সেটিও প্যাপিলোমা ভাইরাস সংক্রমণের চান্স বাড়ায়। শরীরের প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, অর্থাৎ এইচআইভি জাতীয় কোনো বা ফাইলেরিয়াসিস এই জাতীয় কোনো জিনিস যেটা আপনার শরীরের প্রতিরোধ শক্তিকে কমিয়ে দিয়েছে, সেক্ষেত্রে ভাইরাসকে আপনার শরীরে বাসা বাঁধতে সাহায্য করে। এটা বাদ দিয়ে আরও দুটি ফ্যাক্টর আছে, এক হলো ধূমপান আর দ্বিতীয় হলো গর্ভনিরোধক বড়ি ব্যবহার করা। এইগুলি মোটামুটি যার আছে তিনি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়বেন।
0: আচ্ছা, প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন হচ্ছে দীপক বর্মা, দীপক বর্মা হাওড়া থেকে, লিখেছেন যে অল্প বয়সে বিয়ে বা যৌন জীবন শুরু করার সঙ্গে কি এই ক্যান্সারের

0: সম্পর্ক আছে?
1: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। অল্প বয়সে বিয়ে করার সঙ্গে নির্দিষ্ট সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে সার্ভিক্স বলে যে শরীরের অংশটির কথা আমরা বলছি, এখানকার কোষগুলিকে ভাগ করলে একটি নির্দিষ্ট এরিয়া হয় যেটিকে ডাক্তারি পরিভাষায় আমরা ট্রান্সফরমেশন জোন বলি। তো এই যে ট্রান্সফরমেশন জোন, এই জায়গাটি অল্প বয়সে বিয়ে হলে এবং বারবার গর্ভধারণ এই জিনিসটা ঘটলে সেখানে কিন্তু ট্রান্সফরমেশন জোনটি সার্ভিক্সের ভিতর থেকে বাইরের দিকে অনেকটা সরে আসে, অনেকটা বেড়ে যায় এবং এক্সপোজড থাকে। এছাড়াও প্রসবের সময় ওই জায়গাটিতে কিছু কিছু ছোট ছোট সেলুলার লেভেলে কোষগুলির কিছু কিছু ড্যামেজ হয়। তো সেই কারণে কম বয়সে বিয়ে হলে এই সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতা বাড়তে থাকে।
0: আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তিস্তা ব্যানার্জি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আপনারাও আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন কোন নাম্বারে, 9903 05 992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার নাম লোকেশন সহ। আপনার প্রশ্ন, আপনার সমস্যা এই সংক্রান্ত সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আপনার যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে আসুন আমাদের কাছে। এছাড়াও আমাদের নাম্বার 2248-8085, এই হচ্ছে টেলিফোন নাম্বার। সরাসরি কথা বলবার জন্য আপনার কিন্তু চলে আসতে পারেন এই নাম্বারে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তিস্তা ব্যানার্জি। এছাড়াও ফেসবুক পেজ, যেখানে এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হচ্ছে, সেখানেরও কমেন্ট সেকশানে এসেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। বলতে বলতে ফোন এসেছে, সরাসরি দেখে নেব আমাদের সঙ্গে কে রয়েছেন ফোনে। নমস্কার।
2: নমস্কার, আমি সুবর্ণা চট্টোপাধ্যায় বলছি বাগুইয়াতি থেকে।
0: বলুন।
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
2: হ্যাঁ, আমার ম্যাডামের কাছে একটা প্রশ্ন আছে যে এই যে সার্ভাইকাল ক্যান্সার যে আমার শরীরে হয়তো বা বাসা বাঁধছে, সেটা আমি বুঝবো কেমন ভাবে, যে কিভাবে সংক্রমণ হচ্ছে, আর এটার প্রিভেন্টিভ মেজারসি বা কি নেব, আর কোনো ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কি এক্ষেত্রে প্রভাব ফেলে?
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা পৌঁছে যাচ্ছি ডাক্তারের কাছে, আপনার সমস্যার সমাধান কি বলেন উনি।
1: আমার মনে হয় আমি এবং আমার সঙ্গে সঞ্চালক যিনি রয়েছেন, আমরা বোধহয় এই জায়গাটাতেই আসতে যাচ্ছিলাম, এবং আমাদের দর্শক বন্ধু আমাদের মনের কথাটা আগেই পড়ে নিয়েছেন এবং প্রশ্নটি তুলে ধরেছেন।
0: ঠিক, প্রশ্ন নিয়ে শোভনা চট্টোপাধ্যায়।
1: হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে আমরা যেটাকে ডাক্তারি পরিভাষায় বলি স্ক্রিনিং। হ্যাঁ, তো সোজাসুজি সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিংয়ে আসার আগে আমি এটা বলতে চাইব যে স্ক্রিনিং বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, তো একটি রোগ যার সংখ্যা এত বেশি, জনসংখ্যার মধ্যে এতজন নারী এটার দ্বারা প্রভাবিত হচ্ছেন, এতজনের জীবন এটার দ্বারা প্রভাবিত হচ্ছে, মৃত্যুর হার এত বেশি, সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো যারা তৈরি করেন, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যমন্ত্রীরা, তারা এই জনস্বাস্থ্য বিষয়ে কিছু কিছু পলিসি তৈরি করেন। অর্থাৎ এই যে তথ্যগুলো আমরা জোগাড় করছি, সংখ্যাগুলো জোগাড় করছি, কোথাও একটা গিয়ে সেটা নিয়ে একটা চিন্তাভাবনা চলে এবং জনগণের প্রতি সেই তাদের জনগণের সুস্বাস্থ্য নির্দিষ্ট করার জন্য, নিশ্চিত করার জন্য কি করা যায় সেই নিয়ে একটা পলিসি মেকিং চলতে থাকে, এবং সেই জায়গা থেকেই এই স্ক্রিনিং জিনিসটার উৎপত্তি। অর্থাৎ যার কোনো সেই অর্থে উপসর্গ নেই, যিনি কোনো সমস্যা বোধ করছেন না শরীরে, কিন্তু তাও তার শরীরে এই রোগটি অণুপরমাণু নিয়ে বাসা বেঁধেছে কিনা সেইটা খুঁজে বার করার একটাই উপায়, সেটা হচ্ছে স্ক্রিনিং। তো এই স্ক্রিনিং হচ্ছে তাহলে সুস্থ জনসংখ্যা, অর্থাৎ যারা অলরেডি অসুস্থ তাদের উপসর্গ রয়েছে, ক্যান্সারের নির্ধারণ হয়ে গেছে, চিকিৎসা চলছে, সেটা আলাদা। আমরা সুস্থ জনগণ যারা, তাদের মধ্যে আমরা রোগটাকে অত্যন্ত পূর্বাবস্থায়, আর্লি স্টেজে, যখন সেটা ক্যান্সারে পরিণত হয়নি, সেই অবস্থায় আমরা নির্ণয় করার চেষ্টা করছি, যাতে করে তখনই সেটা শরীর থেকে নির্মূল করা যায়। তাহলে এই স্ক্রিনিং বিষয়ে আপনারা হয়তো অনেকেই অবগত থাকবেন, সেটা হচ্ছে প্যাপস্মিয়ার। এখনকার দিনে অনেকেই

0: আমাদের শ্রোতা এবং দর্শক বন্ধুরা আছেন যারা নিয়মিত নিজেদের হেলথ চেক আপ করে থাকেন অথবা ডাক্তারের পরামর্শে হেলথ চেক আপ করেন, আমার ধারণা অনেকেই প্যাপসমিয়ার জিনিসটার সাথে অলরেডি পরিচিত আছেন।
1: একদম। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে মানসী দাস, পলতা থেকে লিখেছেন, ধূমপান কতটা এই রোগের ক্ষেত্রে ঝুঁকি বাড়ায়? আপনি যদিও বিষয়টা নিয়ে বলেছেন তবু আরেকবার আমরা শুনে নেব।
0: হ্যাঁ হ্যাঁ, ধূমপান দেখুন নির্দিষ্টভাবে আমাদের স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলি বলছে ধূমপান একটা হাই রিস্ক ফ্যাক্টর। ধূমপানের কারণে শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে এবং সার্ভাইকাল ক্যান্সারের এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে শরীরে বাসা বাঁধতে সাহায্য করে।
1: বেশ, ঘড়ির কাটা বলছে এই মুহূর্তে রাত 9:57 হয়ে গেছে, আমরা ঠিক 10:00 সংবাদ বিরতিতে যাব। সংবাদ বিরতি 10:00 থেকে 10:00, কিন্তু পুরোপুরি বিরতি নেব না, কারণ যারা ফেসবুক লাইভ দেখছেন তাদের জন্য টানা আমরা এই অনুষ্ঠানটার মধ্যে থাকবো। এবং অবশ্যই আপনারা আপনাদের প্রশ্ন, আপনাদের সমস্যা, আপনাদের যাবতীয় যা জিজ্ঞাসা সবটাই নিয়ে চলে আসবেন, কারণ ডাক্তারবাবু উপস্থিত আছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তিস্তা ব্যানার্জি, এবং তাকে আমরা এই যে রোগটা নিয়ে আমরা বললাম শুরুতেই, যে নারীদের বা মেয়েদের বিশেষ করে সঠিক সচেতনতার অভাবে যে রোগের শিকার হচ্ছেন, সেটা হয়তো ঠিক সময়ে যদি আমরা এই প্রতিকারের বা ঠিক সময়ে যদি আমরা এই রোগটা নিয়ে একটু চিন্তাভাবনা করি বা বিষয়টা নিয়ে যদি একটু সচেতন হই, তাহলে অনেকটাই কিন্তু ঝুঁকি কমে যায়। সব সমস্যার সমাধান নিয়ে আসছি এবং অবশ্যই আপনারাও থাকছেন আমাদের সঙ্গে। আচ্ছা, একটা প্রশ্ন খুব ছোট্ট করে জানতে চাইব, যে একাধিক সন্তান হওয়ার সঙ্গে কি এই রোগের ঝুঁকির সম্পর্ক আছে?
0: হ্যাঁ, এই নির্দিষ্ট যে যে ফ্যাক্টরগুলি প্রভাব ফেলে বা এই ঝুঁকি বাড়িয়ে দেয়, তার মধ্যে একাধিকবার সন্তান ধারণ কিন্তু ঝুঁকি বাড়িয়ে দেয়, এটা প্রমাণিত তথ্য।
1: বেশ, আমরা এই প্রশ্ন নিয়েই থাকবো, অবশ্যই আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। তবে আমরা আপাতত যারা রেডিও সেটের ওপারে আছেন, মানে 100.1 MHz AIRFM গোল্ড টিউন করেছেন, তাদের জন্য 10 মিনিটের বিরতি, সংবাদ বিরতি। আর যারা ফেসবুক লাইভে আছেন তাদের জন্য কিন্তু আমরা থাকছি এই সময়টাতে ডক্টর তিস্তা ব্যানার্জিকে নিয়ে, স্ত্রী বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সঙ্গে থাকুন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। GTA বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে G7 শিখর সম্মেলনে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। এই সভার থিম ফর্জিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিটারি। এই আলোচনায় G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ, অংশীদারী দেশ এবং বিশ্ব ব্যাংক ও আফ্রিকি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রী এবং নেতাদের স্বাগত জানানোর পর এই আলোচনা শুরু হয়। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি একযোগে উন্নততর, সমৃদ্ধ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এর আগে G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের অ্যাভিয়ন শহরে পৌঁছান। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। ভারতের কাছে এবারে শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী এবারের এই মঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আজ সন্ধে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো এবং উগান্ডায় নতুনভাবে উদ্ভূত ইবোলা পরিস্থিতির প্রেক্ষিতে G7 নেতৃবৃন্দ সুসমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ একাধিক বিষয়ে ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া সহমত হয়েছে। ইবোলার বর্তমান স্ট্রেনের মোকাবিলায় ভ্যাকসিন তৈরি এবং যথাযথ চিকিৎসার ব্যাপারে পর্যাপ্ত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আরও ত্বরান্বিত করতে G7 দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। ফ্রান্সের অ্যাভিনোতে G7 শিখর সম্মেলনে উদ্যোক্তা দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কমিয়ে দেওয়ার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন সেই দেশকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 1 ঘন্টা 15 মিনিটের জন্য নেতারা মিলিত হন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আগামী শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে। লুজান শহরের একটি রিসর্টে উভয় দেশের আধিকারিকদের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর হবে। সুইজারল্যান্ডের মন্ত্রিসভা এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তা স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকার বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সাবধান থাকার ব্যাপারে সতর্ক করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। সামাজিক মাধ্যমে এক পোস্টে NTA জানিয়েছে, টেলিগ্রামে বেশ কিছু চ্যানেল আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরিবর্তে 14,000 থেকে 25,000 টাকা দাবি করছে। এই পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হয়নি। এই চ্যানেলগুলির প্ররোচনায় পা না দেওয়ারও আর্জি জানিয়েছে NTA। NTA ডিরেক্টর জেনারেল অভিষেক সিং সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেকটি প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাঁকে স্বাগত জানাতে কার্সিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও পার্বত্য বিষয়ক মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং প্রতিমন্ত্রী বিশাল লামা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ।
পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ এর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

0: সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন।
1: জিটিএমএ 24-25 ফাইনান্সিয়াল ইয়ার মে 180 কোটি রুপিয়া পিছলে সরকার দিয়া, লেকিন উসমে কাম তো কুছ নেই হুয়া, ভ্রষ্টাচার জাদা হুয়া। ইস বার হাম লোগ নে পাহাড় কা অ্যালোকেশন ডবল সে ভি দ্বিগুণা সে ভি জাদা করনে কে লিয়ে কমিটেড হ্যায়, জিটিএ মেন্টেন রোড সরকার বনা রহা হ্যায়।
0: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ সতীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় গানের জগতে এক কালজয়ী চিরকালীন নাম। গানের সর্বক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর সুরের রেশ ছড়িয়ে পড়েছে এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

রবীন্দ্রসঙ্গীত, রজনীকান্ত ও অতুল প্রসাদের গান, গণসঙ্গীত সবেতেই আমরা খুঁজে পাই অনন্য হেমন্তকে। গায়ক হিসেবে তিনি বেশি প্রতিভাবান নাকি সুরকার হিসেবে তার খ্যাতি বেশি, এ নিয়েও এককালে তর্ক চালাতেন সঙ্গীতানুরাগীরা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছায়াছবিতেও প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি রেখে গেছেন তাঁর উজ্জ্বল স্বাক্ষর। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে 106তম জন্মবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।

এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গতবারের রানার্স ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইস্ট রাদারফোর্ডে খেলা শুরু হবে রাত 12:30। আগামীকাল ফুটবল বিশ্বকাপে চারটি খেলা, তার মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়া শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। বিশ্বকাপ ফুটবলে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া আজকের মতো শেষ হলো।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য। আরোগ্য
2: ১০০.১ MHz CIR FM গোল্ডে ফিরে এলাম আরও একবার আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আরোগ্য নিয়ে। আমি আপনাদের বন্ধু কল্পলাল মজুমদার, এবং আরোগ্যতে আজ আমরা পেয়েছি বিশিষ্ট ডাক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তিস্তা ব্যানার্জিকে। এবং আপনাদের নানান রকম প্রশ্ন আজ সার্ভাইকাল ক্যান্সার নিয়ে হচ্ছে, এবং সেটা নিয়ে আপনাদের যে সংশয়, ভয়, ভীতি, নানান রকম প্রশ্ন এটা নিয়ে থাকছে, এবং সেই প্রশ্ন নিয়ে আসছেন আপনারা। এবং বাকি সময়টা, অর্থাৎ এই মুহূর্ত থেকে, অর্থাৎ 10:12 হয়ে গেছে অলরেডি, এই মুহূর্ত থেকে বাকি সময়টা পুরো 11 পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আপনাদের যে মাধ্যমগুলো সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে, সেগুলো হচ্ছে 9903055992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ কোন যখন করবেন সেখানে নাম লোকেশন ডেফিনেটলি লিখবেন। এছাড়া এই নাম্বারে, অর্থাৎ 9903055992, এই নাম্বারে আপনারা কিন্তু টেক্সট মেসেজও করতে পারেন। আবার ওই একই কথা, নাম লোকেশন সহ কিন্তু আপনার প্রশ্ন আপনি নিয়ে আসতে পারেন। এছাড়াও 2248808 5, এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। সরাসরি যদি কথা বলতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারেন, ডাক্তারবাবুর কাছে আপনারা সরাসরি প্রশ্ন নিয়ে যেতে পারবেন। এছাড়াও আমাদের লাইভ সম্প্রচার হচ্ছে FM গোল্ডের ফেসবুক পেজে, সেখানেও কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন আপনার কী জিজ্ঞাসা ডাক্তারবাবুর কাছে, অন্তত এই বিষয়টা নিয়ে, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আজ আমাদের কথা হচ্ছে। আমরা আরও একবার যাব আপনার কাছে, HPV এবং DNA টেস্ট দুটো কি? HPV DNA টেস্ট, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, এবং বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সারের আলোচনাতেই অবধারিতভাবে এই দুটো বিষয় কিন্তু এসেই যায়। একটু জেনে নেব আপনার কাছে।
3: যখন আমরা এই স্ক্রিনিং প্রক্রিয়াটি করছি, তো সেটা বিভিন্ন ধাপে ধাপে দেখা হয়, এবং যে কোনো পরীক্ষা, ধরুন আপনি সাধারণ যে রক্ত পরীক্ষা ল্যাবরেটরিতে দিচ্ছেন, আপনার রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট হোক, ফাস্টিং সুগার হোক, যে কোনো পরীক্ষা, তার দুটি মাত্রা থাকে, প্যারামিটার, অর্থাৎ সেন্সিটিভিটি মানে তার রোগ নির্ণয় করার ক্ষমতা, স্পেসিফিসিটি অর্থাৎ রোগ নেই সেটাও নিশ্চিতভাবে বলার ক্ষমতা। তো এখানে যেহেতু আমরা আপাত সুস্থ মানুষের শরীরে, সাধারণ জনসংখ্যার মধ্যে আপাত সুস্থ মানুষ যাদের উপসর্গ নেই, তাদের শরীরে আমরা রোগের জীবাণু খুঁজে বার করার চেষ্টা করছি, আমাদের প্রয়োজন এমন একটি পরীক্ষা যেটা খুব অতিমাত্রায় রোগটাকে ধরতে সক্ষম হবে, অর্থাৎ হাই সেন্সিটিভিটি থাকবে। সেই জায়গা থেকে সাধারণ প্যাপস্মিয়ার হচ্ছে যে মাইক্রোস্কোপের তলায় কোষগুলিকে একটি স্মিয়ার হিসাবে দেখা হয়, একটি পাতলা ফিল্মের মতো দেখা হয়, এবং মাইক্রোস্কোপের তলায় তার গঠন ইত্যাদি, নিউক্লিয়াসের স্ট্রাকচার, এগুলি গবেষণা করে দেখা হয়, এবং তার মধ্যে থেকে ক্যান্সার আছে কি নেই এটা নির্ধারণ করার চেষ্টা করা হয়। এটা বাদ দিয়ে এখন যেহেতু বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে, সেই জন্যে এখন DNA, MRNA এই জাতীয় ছোট ছোট অণুপরমাণু জাতীয় কোষের যে আলাদা আলাদা কম্পোনেন্টগুলি, এগুলিকে অ্যাসে করার সমস্ত উপায় বেরিয়ে গেছে। সেই জন্য এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তির সাহায্য নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে রোগ নির্ধারণে, অর্থাৎ কয়েকটা হয়তো টুকরো টুকরো টার্মস আপনারা শুনে থাকবেন, বা যারা হয়তো বায়োকেমিস্ট্রির সাথে পরিচিত, হাইব্রিড ক্যাপচার অ্যাসে, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, এই জাতীয় জিনিসগুলি একদম এই কোষগুলির অণুপরমাণুর লেভেলে গিয়ে দেখার চেষ্টা করছে যে ক্যান্সারের সম্ভাবনা কতটা। তো সেইখান থেকেই আসছে এই HPV DNA, অর্থাৎ আপনার শরীর থেকে আমরা এই ব্রাশের মতো জিনিসটা দিয়ে সার্ভিক্সের যে কোষগুলি নিলাম, তার মধ্যে অ্যাকচুয়ালি প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ ঘটেছে কি না, তার একটি পারমাণবিক লেভেলের পরীক্ষা।
2: আচ্ছা, আমরা এই বিষয়ে থাকবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির ওপারে আবারও আপনার প্রশ্ন নিয়ে আসছি, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 MHz AIR FM গোল্ড।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

0: 100.1 FM Gold. FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold এ।
1: ফিরে এলাম ছোট্ট একটা বিরতির এপারে আপনাদের সঙ্গে আরোগ্য নিয়ে, আপনাদের বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার, এবং আমাদের সঙ্গে উপস্থিত ডাক্তার তিস্তা ব্যানার্জি। একটা প্রশ্ন এসছে আমাদের ফেসবুক লাইভে, পাঠিয়েছেন চন্দ্রমোহন দত্ত। লিখেছেন, সার্ভাইকাল ক্যান্সার কি বংশগত এবং তার প্রতিকারের উপায় কি? প্রতিকারের কথা যদিও দিদি অনেকবার জানাচ্ছেন, তবু আরেকবার শুনে নেব, আর রোগটি বংশগত কিনা সেটাও উনি জানতে চেয়েছেন।
2: প্রথমেই বলি, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কোনো বংশগত ব্যাপার নেই, অর্থাৎ এটা কোনোভাবেই পূর্বপুরুষ কারো হলে পরবর্তী প্রজন্মের হবে, ব্যাপারটা এরকম নয়। এটি আলাদাভাবে সংক্রমণ হয়ে শরীরে প্রবেশ করছে। আর প্রতিকারের কথা এটা বলতে শুরু করলে অনেকটা আমাকে বিশদে বলতে হয়, অর্থাৎ প্রতিকার কিন্তু যে কোনো অসুখের ক্ষেত্রে, আমরা ঠিক ওষুধের কথা যেরকম ভাবি সেই রকম হয় না। অর্থাৎ একটা বৃহত্তর আঙ্গিকে ভাবলে, যেটা আমি বলছিলাম যে শুরু করেছিলাম আমরা সারা বিশ্বের এবং এশিয়া মহাদেশের তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, তো সেইখান থেকে সার্ভাইকাল ক্যান্সারের যে সারা বিশ্বজুড়ে যে ভার আর কি, গ্লোবাল ডিজিজ বার্ডেন যেটা, তো এক্ষেত্রে প্রতিকারের দিকটা সবসময় পাবলিক হেলথ অ্যাপ্রোচের দিক থেকে ভাবা হয়। অর্থাৎ এর প্রথম ধাপ হচ্ছে, প্রতিকারের প্রথম ধাপ হলো রোগ প্রতিরোধ করা, মানে প্রিভেনশন যেটা আমরা বুঝি, আর তারপরের ধাপটা হচ্ছে ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসা, সেটা ওষুধের সাহায্যেই হোক বা অস্ত্রোপচারের সাহায্যেই হোক।
1: আচ্ছা, আমাদের সঙ্গে একটা ফোন আছে, আমরা দেখে নিই কে আছেন ফোনে, তারপরে বিষয়টাতে আসব। নমস্কার।
3: নমস্কার,
1: হ্যাঁ, সরাসরি কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হুগলির বরানগঞ্জ থেকে অশোক বৈরাগী বলছি। বলছি, প্রোস্টেট ক্যান্সার সম্বন্ধে কিছু বলবেন? আমার মানে একটু প্রোস্টেট হয়েছে, ওদের কি ক্যান্সারের সম্ভাবনা থাকবে?
1: আচ্ছা, দিদির কাছে আপনার প্রশ্নটা নিয়ে গেলাম, কিন্তু আজকের বিষয়ের মধ্যে থাকলে বোধ হয় আমাদের একটু সুবিধে হবে, তবুও খুব ছোট্ট করে যদি সম্ভব হয় যে।
2: হ্যাঁ, আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন, প্রস্টেটের সমস্যা হচ্ছে, তার মানে যে আপনার ক্যান্সার হয়েছে তা না। এটা হতে পারে যে হয়তো প্রস্টেটটা আপনার বয়সের কারণে খানিকটা বেড়েছে এবং আপনি প্রস্রাবের ক্ষেত্রে কিছু সমস্যা বোধ করছেন, মূত্রনালীতে কিছু সমস্যা বোধ করছেন। দুঃখিত যে এই বিষয়ে আমি সঠিক বিশেষজ্ঞ নই এবং যথেষ্ট তথ্য আপনাকে দিতে পারলাম না, কিন্তু যে কোনো ইউরোলজিস্টের পরামর্শ নিলে আপনি অবশ্যই উপকৃত হবেন।
1: আর আপনাদের কাছে অনুরোধ যে আজকে যে বিষয় সার্ভাইকাল ক্যান্সার, এই বিষয় নিয়েই আপনারা প্রশ্ন রাখুন, প্রশ্ন আনুন, নানান রকম প্রশ্ন আছে। এবং যেটা আমি একদম শুরুতেও বলছিলাম যে এই বিষয়টা নিয়ে অনেক ভয় ভীতি লজ্জা সংকোচ অনেক কিছুই হয়তো আমাদেরকে ধীরে ধীরে পতনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, কিন্তু সেই লজ্জা সংকোচ ভয় ভীতি সমস্ত কিছু দূর করে আপনারা চলে আসুন আপনার সমস্যা নিয়ে, অবশ্যই আমরা চেষ্টা করব তার প্রতিকারের। যেমন আমরা শুনছিলাম আর কি, যে বংশগত কিনা এবং প্রতিকারের জায়গাটা আপনি ধরছিলেন, অবশ্যই মানে প্রতিকারের জন্য আমাদের যে যে মানে যে যে প্রসেসের মধ্যে দিয়ে এগোতে হবে, সেই প্রসেসগুলো তো অবশ্যই প্রপারলি মেনটেন করা দরকার। সেই সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন যে, কত বছর বয়স থেকে, আপনি স্ক্রিনিংয়ের কথা বলছেন, কত বছর বয়স থেকে আমরা স্ক্রিনিং করলে অন্তত প্রিকশন হিসেবে সেটা ভালো হয়?
2: স্ক্রিনিং বিষয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এবং আমাদের ভারতবর্ষের যে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের অর্গানাইজেশন অর্থাৎ ফক্সি, দুজনেই বলছেন যে 25 বছর বয়স থেকে এই স্ক্রিনিং শুরু করা, এবং যে ক্ষেত্রে আমার কাছে সব রকম পরিষেবা আছে, সব কিছু আমার হাতের গোড়ায় পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে প্যাপসমিয়ার এবং HPV DNA দুটো পরীক্ষায় একসঙ্গে করা, আর যে ক্ষেত্রে আমি হাতের কাছে পাচ্ছি না, সেক্ষেত্রে প্যাপসমিয়ার অথবা একদম গ্রাম্য পরিবেশে যেখানে আমার রিসোর্সেস কম, আমার কাছে সুযোগ সুবিধা কম, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম, সেখানে VIA বলে একটি পরীক্ষা হয়, অর্থাৎ ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। এটিও একটি খুব সহজ পরীক্ষা যেখানে একটি সামান্য স্পেকুলাম নামক যন্ত্রের মাধ্যমে আশাকর্মীরাও দোরগোড়ায় গিয়ে যে কোনো নারীকে পরীক্ষা করে দেখতে পারেন এবং সন্দেহজনক কিছু দেখলে তাকে আরও উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় বড় হাসপাতালে রেফার করে পাঠাতে পারেন।
1: আচ্ছা, আরও একটা ফোন আছে আমাদের সঙ্গে, সরাসরি আমরা দেখে নেব কে রয়েছে। নমস্কার।
4: নমস্কার।
1: নমস্কার,
4: আমি ধুলাগড়ি উত্তর পাড়া বেনাজিপুর থেকে বাবলু মোদী বলছি।
1: হ্যাঁ বলুন বাবলু বাবু।
4: দেখুন, বিষয়টা মহিলাদের দেখান, কিন্তু যে কোনো কারণে হলো লজ্জাবশত যে মহিলাটা ফোনে আসছেন না, তা আমি সেই তরফে আমার কিছু প্রশ্ন আছে, যেটা আপনি ওনাদের সঙ্গে পরে বাড়িতে প্রার্থনা আলোচনা করতে পারি।
5: Person you are speaking with has put your call on hold. Please stay on the line. Aap jis vyakti se baat kar rahe hain, usne aapki call
1: ko... Aapna line ta bodhay kono bhabe hold e chole geche. Apni ki arekbar chesta kore dekhben?
5: Apnar call ti hold e...
1: Na, kono bhabe phone ta connection ta hold e chole geche. Tabe ekta bishoy uni jeta bolchen seta ekta fact. Amader deshe ba bishesh kore mofossil area te hoyto onek meera এই ধরনের সমস্যা থাকলে সত্যি একটা সংকোচের জায়গা থেকে বা একটা লজ্জা, একটা ভয় তো অবশ্যই আছে, সবটা মিলিয়ে এই রোগটাকে সামনে আনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার কি পরামর্শ হবে তাদের জন্য?
2: সেক্ষেত্রে দেখুন, প্রথমেই যখন একজন মহিলা আমার কাছে আসছেন পরামর্শ নিতে, তাকে সেই আশ্বাস আমাকে দিতে পারতে হবে যে এই যে ঘরটা, এখানে আপনি আমি বসে আছি, টেবিলের দুদিকে দুজন ডাক্তার এবং রোগী, এই জায়গাটা একটা সেফ স্পেস, অর্থাৎ আপনি এখানে আমার সাথে আপনার যা সমস্যা, যা কিছু আপনি শেয়ার করতে পারেন, এর পুরোটাই আপনার গোপনীয়তা বজায় থাকবে এবং আপনার প্রতি আমার পূর্ণ সহমর্মিতা আছে, আমি আপনার দিক থেকে জিনিসটা বোঝার চেষ্টা করব এবং এখানে কোনো জাজমেন্ট নেই, অর্থাৎ আপনি কি করেছেন, ঠিক করেছেন না ভুল করেছেন, এই জাতীয় কোনো বিশেষণের জায়গা কিছু নেই। আপনি আমার পরামর্শ নিতে এসেছেন, আপনি খোলা মনে আপনার নিজের ভাবনা চিন্তা আমার কাছে মেলে ধরবেন এবং আমি সম্পূর্ণ প্রফেশনালভাবে আপনাকে যা যা আমার অভিজ্ঞতা থেকে যতদূর ভালো পরামর্শ দেওয়া সম্ভব হয় সেটাই দেব। এই যোগাযোগটা যদি একবার ডাক্তার এবং রোগীর মধ্যে তৈরি করা যেতে পারে, এই কমিউনিকেশনটা একবার তৈরি হয়ে গেলে, তখন কিন্তু চিকিৎসা প্রক্রিয়াটাও আমার বিশ্বাস অনেক সহজ হয়ে যায়।
1: আচ্ছা, উনি বোধ হয় চলে এসছেন আবার, দেখে নি। নমস্কার।
6: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন?
6: আচ্ছা, এই আজকের প্রোগ্রামটা কোন মহিলা উপস্থাপক, মহিলা উপস্থাপক, হ্যালো,
1: আপনার কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, এই রোগটা নিয়ে
6: করছি? হ্যাঁ, মহিলা উপস্থাপককে দিলে ভালো হতো।
1: আচ্ছা বেশ,
6: প্রশ্ন করতে পারছেন না
1: মহিলারা, প্রশ্ন করতে পারছেন না, কিন্তু আজকের দিনে অন্তত এই পুরুষ মহিলার বিভাজনটা রাখাটা বোধহয় ঠিক নয়, কারণ স্ত্রীরোগ বিশেষজ্ঞ যে সবসময় স্ত্রী মানে কোনো মহিলারাই থাকছেন এমনটা তো নয়, সুতরাং এই ধরনের সংস্কার থাকলে কিন্তু আপনি এই রোগ থেকে সুস্থ হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে। এখনকার দিনে অন্তত মহিলারা এই রোগের জন্য থাকবেন বা মহিলারা এই অনুষ্ঠানের উপস্থাপনার জন্য থাকবেন, এই ভাবনা কিন্তু দূর করতেই হবে আপনাকে অন্তত এই সময়টার জন্য। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনার প্রশ্নটা জানতে পারলে আমাদের কিন্তু আরও বেশি ভালো লাগতো আজকের এই দিনে। আচ্ছা যাই হোক, আপনি বলছিলেন যে স্ক্রিনিং করা বা পরীক্ষা করার একটা বিষয়, এটা কত বছর অন্তর অন্তর এই স্ক্রিনিং বা পরীক্ষাটা করার দরকার আছে?
2: হ্যাঁ, যদি আপনার কাছে সমস্ত সুযোগ সুবিধা উপলব্ধ থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি 3 বছরে এই প্যাপসমিয়ার করা এবং প্যাপিলোমা ভাইরাস DNAও করা, আর যদি আপনি গ্রাম্য জায়গায় আছেন, আপনার কাছে সুযোগ সুবিধার অভাব আছে, সেক্ষেত্রে প্রতি 5 বছরে টেস্ট করে দেখা। কিন্তু আমাদের এখন স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে আশাকর্মীরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যথেষ্ট ভালো পরিষেবা দিচ্ছেন এবং অনেক ভালো স্ক্রিনিং আমরা দেখতে পাচ্ছি। এই যেটা বললাম ভিয়া পরীক্ষা, যেটা ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, এটা দ্বারা আমরা যথেষ্ট ভালো সুফল আমরা দেখতে পাচ্ছি।
1: আরও একজন শ্রোতা বোধ হয় রয়েছেন আমাদের সঙ্গে, দেখে নি সরাসরি। নমস্কার, হ্যালো। না, ছিলেন একজন কেউ, কিন্তু কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা যে বিষয়ে ছিলাম আর কি, যে পরীক্ষাটা আপনি 3 বছর অন্তর অন্তর করার কথা বলছেন। আচ্ছা, স্ক্রিনিং করালে কিভাবে ক্যান্সার হওয়ার আগেই ঝুঁকি ধরা পড়ে যদি স্ক্রিনিং করাতে যায় কেউ?
2: স্ক্রিনিং করাতে গেলে দেখুন, প্রাথমিকভাবে এটা একটা মুহূর্ত যখন ডাক্তারবাবু তার নিজের চোখে আপনার শরীরের ওই অঙ্গটিকে দেখছেন। একটা নিজের চোখে দেখার একটা আলাদা গুরুত্ব আছে। তো সাধারণভাবে এই যে সার্ভিক্স, শরীরের যে অংশটির কথা আমরা বলছি, যেখানে এই জাতীয় ক্যান্সার জাতীয় রোগ বাসা বাঁধেনি, সেক্ষেত্রে সার্ভিক্সের চেহারা একটু গোলচে এবং একটা হেলদি গোলাপি এরকম একটা রং হয়। সার্ভিক্সে যদি ক্যান্সার জাতীয় কিছু থাকে, তাহলে আমরা একটা কোনো গ্রোথ বা একটা ডেলার মতো কিছু দেখতে পাবো, সেটা হয়তো একটু সাদাটে রঙের হবে, বা সেখানে আমার যে পরীক্ষা করার যন্ত্রটি অর্থাৎ স্পেকুলাম, সেখানে স্পর্শ করলে বা প্যাপসমিয়ারের ব্রাশে স্পর্শে হয়তো একটু ব্লিডিং হতে পারে। অনেক সময় আমরা একটুখানি ঘায়ের মতো অর্থাৎ একটু র এরিয়া অনেক সময় দেখতে পাই, যেটা হয়তো ক্যান্সারাস নয়, এমনি বিনাইন জিনিস। কিন্তু এই জাতীয় বিভিন্ন চেঞ্জগুলো, এগুলো একটা নিজের চোখে দেখা, একটা নেকেড আই অ্যাসেসমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। তার উপরে তো আপনার গবেষণাগার ভিত্তিক পরীক্ষাগুলি রইলই, কিন্তু সর্বপ্রথম একবার ডাক্তারবাবুর কাছে নিজে হাতে পরীক্ষা হওয়াটা অবশ্যই প্রয়োজনীয়।
1: সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা, না ছিলেন কিন্তু কোনোভাবে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, কোনোভাবে কোথায় যোগাযোগ করতে পারছেন না। তবে ওই যে ধারণা যদি আপনাদের মধ্যে থেকে থাকে যে না মহিলারা মানে লজ্জা পাচ্ছেন, সংকোচ করছেন, তাহলে বলবো অন্তত এই সময়ে সেই সংকোচ লজ্জা ভয় সবটা কাটিয়ে ফেলুন। আপনার সুস্থ থাকার জন্য কিন্তু আপনাকেই সচেতন হতে হবে এবং সচেতন করতে হবে সকলকে। সুতরাং এই বিষয়টা নিয়ে বা এই ধারণা নিয়ে আজকের দিনে অন্তত বসে থাকলে আখেরে ক্ষতিটা আপনারই হবে। সুতরাং আপনি ভাববেন যে আপনি কি করবেন কি করবেন না। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 10:29 হয়ে 35 সেকেন্ড সময় হয়েছে আরও একটা বিরতিতে যাওয়ার। বিরতির ওপারে ফিরে আসছি আবারও আপনার সমস্যা নিয়ে, আপনার সমস্যা নয় আপনার সমস্যার সমাধান নিয়ে। আজ স্টুডিওর প্রান্তে আমি আপনাদের বন্ধু কল্পলাল এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তিস্তা ব্যানার্জি।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য। আরোগ্য
1: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির এপারে। 100.1 MHz AIR FM গোল্ডে কল্পলাল আজ আরোগ্য নিয়ে, এবং আমাদের সঙ্গে বন্ধুরা তো আছেন অনেকেই, টেলিফোনের আলো আবারও ব্লিঙ্ক করছে, দেখি সরাসরি কথা বলে নেওয়া যায় কি না। নমস্কার।
8: বলছি যে এখন তো 14 বছর বয়স থেকে টিকাটা দেওয়া শুরু হয়েছে, তো এটা যার বয়স 25 বছর সে কি নিতে পারবে, বা এর বয়স সীমাটা কত দূর, এটা একটু ডাক্তার যদি বলেন ভালো হয়।
1: বেশ, আপনি শুনতে থাকুন, উত্তর নিয়ে নেবেন।
2: ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের আলোচনা যেটা চলছিল স্টুডিওতে সেটা সূত্র ধরে তাহলে আসি যে প্রতিরোধ, তো প্রতিরোধের শুরু হচ্ছে প্রথম এবং সর্বপ্রথম জনগণের মধ্যে সচেতনতা বিস্তার দিয়ে, যেটা সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরাও করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দ্বিতীয়ত হচ্ছে যে স্ক্রিনিং, যেটা নিয়ে এতক্ষণ কথা হলো, প্যাপসমিয়ার বা ভিয়া পরীক্ষা। তৃতীয়ত অবশ্যই রোগ প্রতিরোধ করা, অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, সেটা হচ্ছে টিকাকরণের মাধ্যমে। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এই মুহূর্তে ভারতবর্ষে বেশ কয়েকটি টিকা লাইসেন্স

0: অর্থাৎ এই মুহূর্তে ছটি টাইপের ভাইরাসের ছটি টাইপের টিকা আছে এখানে। একটি হলো বাইভ্যালেন্ট, অর্থাৎ দুটো টাইপের ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন দেয়, সেটা হলো সার্ভারিক্স। একটি আছে হলো কোয়াড্রিভ্যালেন্ট, অর্থাৎ চারটে ধরনের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে প্রোটেকশন দেয়, গার্ডাসিল 4। এবং একটি আমাদের নিজস্ব ভারতবর্ষে তৈরি সিরাম ইনস্টিটিউটের তৈরি টিকা আছে, সেটি হলো সার্ভাভ্যাক। গার্ডাসিল 4 এবং সার্ভাভ্যাক দুটোই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6, 11, 16, 18 এই চারটি ভেরিয়েন্টের বিরুদ্ধে প্রোটেকশন দেয়। এবং একটি হলো নোনাভ্যালেন্ট, অর্থাৎ নটি ধরনের ভাইরাসের বিরুদ্ধে প্রোটেকশন দেয়, সেটির নাম হলো গার্ডাসিল 9। তো এই এতগুলি টিকা বর্তমানে আমাদের দেশে পাওয়া যাচ্ছে, সমস্ত জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ, সরকারি তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে 14 বছর বয়সী সমস্ত মেয়েদের টিকাকরণ। এটি নিঃসন্দেহে একটি প্রশংসাযোগ্য পদক্ষেপ, কারণ কি আমরা একটা জনসংখ্যার একটা নির্দিষ্ট সংখ্যাকে আমরা সম্পূর্ণভাবে ইমিউনাইজ করতে পারছি। চিকিৎসা শাস্ত্রে বলা হচ্ছে যে 9 থেকে 14 বছর বয়সে দুবার টিকাকরণের কথা, অর্থাৎ একবার প্রথমে এবং দ্বিতীয় ডোজটি 6 মাস পরে দেওয়ার কথা, আর 15-র ঊর্ধ্বে গেলে সেক্ষেত্রে 3টি ডোজ। প্রথম ডোজটি দেওয়ার 1 থেকে 2 মাসের গ্যাপে দ্বিতীয় ডোজ, এবং তারপরে 6 মাসের মাথায় তৃতীয় ডোজ, এবং এখানেই আপনার টিকাকরণ সম্পূর্ণ সারা জীবনের মতো, আর কোনো বুস্টার ডোজের প্রয়োজন নেই। এরপরে যেটাতে আমরা আসবো, যে তাহলে সরকারের তরফে এই যে উদ্যোগ, এত বড় মহাযজ্ঞ চলছে, সেখানে একটা মাত্র ডোজ কেন দেওয়া হচ্ছে? দেখুন, যে কোনো পাবলিক হেলথ রিলেটেড কোনো স্ট্র্যাটেজি যখন নেওয়া হয়, বিপুল জনসংখ্যা আমাদের দেশের, তো সেখানে নারীরা একটা বিশাল অংশ নিয়ে রয়েছেন, তো এতজন নারীকে কভার করতে গেলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ধাপে বেছে নেওয়া হচ্ছে, যাতে করে একটা নির্দিষ্ট আর্থিক খরচের মধ্যে দিয়ে সব থেকে বড় একটা ম্যাক্সিমাম একটা বেনিফিট পৌঁছে দেওয়া যেতে পারে। তো সেইখান থেকে এই ডেমোগ্রাফিক বয়সটা, এই যে 14 বছরের কাট অফটা, এইটা সেখান থেকে খুব তাৎপর্যপূর্ণভাবে বেছে নেওয়া হয়েছে, এবং সমস্ত 14 বছর বয়সী মেয়েদেরকে একটি করে ডোজ দেওয়া হচ্ছে। যদি আমরা সারা সমস্ত দেশ বিদেশে মেডিকেল লিটারেচারে যাই, তাহলে কিন্তু WHO তরফেও সিঙ্গল ডোজ ভ্যাকসিনেশনের রেকমেন্ডেশন আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে, এই যে আমি প্রথমে বলেছিলাম যে বিভিন্ন তথ্যের সোর্স, অর্থাৎ গ্লোবোক্যান, GIASH, এই রকম সিঙ্গল ডোজ ভ্যাকসিনেশনের উপরও কিন্তু রিসার্চ হয়েছে, স্টাডি হয়েছে। একটি হলো কেনশি স্টাডি, একটি হলো ডোরি স্টাডি, এগুলো মোস্টলি আফ্রিকান দেশগুলোতে করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটি সিঙ্গল ডোজ টিকাকরণও কিন্তু সবাইকে এখানে রোগ প্রতিরোধের ক্ষমতা দিচ্ছে। কাজে কাজেই যা যা পদক্ষেপ সরকারের তরফ থেকে আসছে, সেগুলি আমরা সাদরে গ্রহণ করছি, কেন কি এগুলো সবই বৈজ্ঞানিকভাবে, বৈজ্ঞানিক ভিত্তিতে এবং তথ্য গবেষণার ভিত্তিতে নেওয়া হয়েছে। কাজে কাজেই যেখানে জনসংখ্যার প্রবল ভার এবং আমার আর্থিক ক্ষমতা সীমিত, সেখানে কিছু না করার থেকে আমি যদি একটা নির্দিষ্ট এজ গ্রুপে, অর্থাৎ ধরুন আজকে কিছু লক্ষ মেয়ে, তারা হয়তো 14 বছর বয়স হয়েছে, ক্লাস 9-এ উঠেছে, তারা টিকা পেল, পরের বছর আজ যারা ক্লাস 8-এ আছে তারাই টিকা পাবে, আবার 2 বছর পরে আর একটা গ্রুপ পাবে, এরকম করে একটা সময় আমরা কিন্তু একটা বিশাল সংখ্যক জনসংখ্যাকে এই টিকাকরণের আওতায় আনতে পারবো, এবং একটা সুস্থ স্বাভাবিক প্রজন্ম আমরা নিশ্চিত করতে পারবো। তো সেই দিক থেকে টিকাকরণের ভূমিকা অপরিহার্য। এটা বাদ দিয়ে দেখুন, আমরা প্রাইভেট হাসপাতালগুলোতেও আমরা বহুদিন ধরেই, মানে এই সরকারি উদ্যোগ আসার আগেও, গত 10 বছরেও আমরা বারবারই এই টিকাকরণ সম্বন্ধে রোগীদের সচেতন করছি। এমনি তো দেখুন, কাউকে আলাদাভাবে জানানো সম্ভব হয় না, যখন তারা অন্য কোনো উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন, পরামর্শ গ্রহণের শেষে হয়তো আমরা বলছি যে হ্যাঁ দেখুন, এটা আপনার রোগের সাথে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু আপনার কাছে এই তথ্যটি থাকা উচিত যে এরকম একটা ক্যান্সারের সম্ভাবনা আছে, এবং এটি টিকার দ্বারা প্রতিরোধ করা যেতে পারে, আপনি নিজে যদি এটা নেন অথবা আপনার সন্তানকে দিতে চান, সেটা আমাদের পক্ষে ব্যবস্থা করে দেওয়া সম্ভব।
1: আচ্ছা, আরো একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ,

0: আমি ওই পুনরায় আসলাম, আমার প্রশ্নের উত্তরটা পেলাম না বলে আমি আসলাম।
1: আপনার কি প্রশ্ন যেন ছিল?
0: একটা প্রশ্ন করেছিলাম যে সিজারিয়ান সেকশন আর ওই নর্মাল ডেলিভারি হওয়ার পরে কি ওই ওই কি বলে সার্ভাইকাল ক্যান্সার বা এসব কিছু হতে পারে? আর একটা প্রশ্ন ছিল, বারেবার ইউরিন ইনফেকশন হচ্ছে, এইটার কারণেও কি কিছু এর সিমটম হতে পারে? অথবা সার্ভাইকাল ক্যান্সারের প্রাথমিক কি সিমটম থাকে সেটা যদি একটু বলেন।
1: বেশ, আপনি শুনতে থাকুন, তবে কিছু প্রশ্নের উত্তর শুরু থেকে শুনলে পেয়ে যেতে পারবেন। সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণ নিয়ে কথা হয়েছে, তবে আরও একবার নিশ্চয়ই বিষয়টা নিয়ে কথা হবে, শুনতে থাকুন।
2: আমাদের শ্রোতা বন্ধু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা সমস্ত নারীর জীবনেই একটি অধ্যায় আসে যখন তিনি মাতৃত্বের স্বাদ পাচ্ছেন, অর্থাৎ গর্ভাবস্থায় এবং প্রসবের পরবর্তী ফেজটাতে। তাহলে এক্ষেত্রে আমার সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ চলবে কি চলবে না? এই সার্ভাইকাল ক্যান্সারের যে টিকা, এটি গর্ভাবস্থায় দেওয়াটা অ্যাডভাইজেবল নয়, এটি রেকমেন্ডেড নয়। কিন্তু হ্যাঁ, এটির সঙ্গে বাচ্চাকে স্তন্যপানের অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর কিছু বিরোধ নেই, কাজে কাজেই প্রসবের পরে আপনি সার্ভাইকাল ক্যান্সারের টিকা অবশ্যই নিতে পারেন। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে ইউরিন ইনফেকশন বারবার ঘটছে সেটা থেকে সার্ভাইকাল ক্যান্সার হওয়া সম্ভব কি না? না, ইউরিন ইনফেকশনের যে প্রক্রিয়াটা সেটা অন্যভাবেই ঘটে থাকে, কাজেই সেখান থেকে সার্ভাইকাল ক্যান্সার আসবে এরকম নয়। কিন্তু হ্যাঁ, যদি এরকম হয় যে এর নেপথ্যে কোনো অন্য অসুখ আছে যেটা তার প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে, অর্থাৎ তিনি ডায়াবেটিক বা কোনো ক্রনিক কিডনির অসুখ আছে বা এইচআইভি আছে, এরকম কিছু আছে, তাহলে ইউরিন ইনফেকশনের সাথে পাশাপাশি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ এবং সার্ভাইকাল ক্যান্সার হতেও পারে। কিন্তু এমন না যে ইউরিন ইনফেকশনের যে জীবাণু সেটা গিয়ে সার্ভাইকাল ক্যান্সার তৈরি করলো, না, ব্যাপারটা এরকম নয়। আর তৃতীয় প্রশ্ন যেটা, যে কী কী লক্ষণ সম্বন্ধে আপনি সচেতন হবেন, অবশ্যই প্রথম দিকে যেটা আমি জানাচ্ছিলাম, যে এক হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব হওয়া, যেটা আপনার মনে হচ্ছে যে স্বাভাবিক ঋতুচক্রের বাইরে কোনো একটা প্যাটার্ন আপনি খেয়াল করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে দুবার মাসিকের মাঝখানে আপনার রক্তক্ষরণ হচ্ছে, যেটা আপনি অন্য সময় দেখেন না, এবং সহবাসের পরে রক্তক্ষরণ অথবা ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার পর, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সে মেনোপজ হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখলেন আবার আগের মতো রক্তক্ষরণ হচ্ছে, এগুলি হচ্ছে রেড ফ্ল্যাগ অথবা বিপদের আশঙ্কা, এবং সেক্ষেত্রে আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
1: 2248 8085, আরও একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, সরাসরি বন্ধুর সঙ্গে কিন্তু কথা হচ্ছে, 2248 8085 না, উনি ছিলেন, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, নিশ্চয়ই আবার চেষ্টা করবেন, আপনার প্রশ্ন নিয়ে অবশ্যই আসবেন, আবারও চলে এসেছেন উনি, সরাসরি কথা বলবো। নমস্কার।
3: হ্যাঁ গল্পদা, নমস্কার।
1: নমস্কার,
3: আপনাকেও নমস্কার জানাচ্ছি।
1: হ্যাঁ,
3: আপনি নিউটাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
1: বলুন বিশুবাবু।
3: ডাক্তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাগ্নে জামাই পেটে ক্যান্সার হয়েছিল, তার ধরা পড়িনি কিন্তু বুঝতে পারিনি, হঠাৎ পেটের মধ্যে জল জমে যায়, ব্যথা হয়, তারপরে ডাক্তারের কাছে ট্রিটমেন্টের পরে জল বেরিয়ে যাওয়ার পরে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু 3 মাস পরে মারা গেছেন। আর ডাক্তারেরা বলেছে আমাদের নাতি নাতনি আছে, তাদের ডাক্তারের কাছে ক্যান্সারটা চেক করতে বলেছে, তাদের কিছু আছে কিনা। তা আমার 5টা নাতি নাতনি, তাদের 5 জনেরই ধরা পড়েছে, কিন্তু এখন ছোট ছোটই, বেশি বড় হয়নি, ক্যান্সারটা আগে করতে পারিনি, কিন্তু এটা কি কোনো বংশগত রোগ সেটা কিনা আমি একটু জানতে চাইছি ডাক্তারের কাছে।
2: আপনার প্রশ্নটা আমি শুনলাম, কিন্তু আমার মনে হয় ঠিক এই শোটা আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না,
1: এই বিষয় সম্পর্কিত নয়।
2: হ্যাঁ, এই বিষয় সম্পর্কিত নয়, এবং এখানে আরো বিশদে আরো অনেক অনেক তথ্যের প্রয়োজন। তো আশা করি পরবর্তীতে আপনি এরকম কোন ডাক্তারবাবুর পরামর্শ পাবেন যেটা আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবে।
1: বিশ্ববাবু, একটা জিনিস বলি, সেটা হচ্ছে আজকে আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনার প্রশ্নটা শুনে যেটা মনে হলো যে এটা এই বিষয় সম্পর্কিত নয়, কিন্তু আপনার সমস্যা গুরুতর, তাই আপনারা কিন্তু অবশ্যই কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ ডেফিনেটলি করবেন, রোগটাকে অবহেলা করবেন না। আরো একজন রয়েছেন বন্ধু, কে রয়েছেন শ্রোতা? নমস্কার। হ্যালো।
4: হ্যাঁ হ্যালো।
1: হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে?
4: নমস্কার কল্পলাল দা, আমি ময়েশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
1: বলুন দেবাশিস বাবু।
4: আচ্ছা ম্যাডাম, ম্যাডামের কাছে আমার 3টে স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে যে আমার স্ত্রীর ধরুন মাঝে মাঝে ওর যখন ঋতুটা বন্ধ হয়ে যায় সেটা কি বেশ কিছুদিন বন্ধ থাকে, লং টার্ম বন্ধ থাকলো, থাকার পর যখন হচ্ছে তখন আপনার একটানা 15 দিন বা 20 দিন অতিরিক্ত ভাবে হয়। তো এটা এটার কারণ কি, এটা যদি এটা থেকে কি মানে কোনো সমস্যা আসতে পারে, বা এই সার্ভাইভাল ক্যান্সার যেটা আপনার নিয়ে আলোচনা করছেন এই বিষয়টার সঙ্গে কি তার 45 এর ওপর বয়স হয়ে গেছে? আর দুই হচ্ছে এইটা এখন বর্তমানে বেশ কিছুদিন বন্ধ রয়েছে, কিন্তু বন্ধ থাকলে কি হবে, তার শরীরে নানা রকম উপসর্গ দেখা দিচ্ছে, মানে হাত পা ব্যথা, তারপরে তার ওই জেনেটিক্স কিছু প্রবলেম হচ্ছে, সে মাথা ঘুরছে মাঝে মাঝে, তো তাকে মানে কি করা উচিত আমার?
2: হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম। যদি খুব সহজ করে বলি তাহলে ঋতুচক্রের কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে, এখন তার মানেই এটা নয় যে এক্ষেত্রে ক্যান্সার ধরা পড়বে, কিন্তু বিভিন্ন হরমোনগত সমস্যার কারণে হতে পারে, অথবা প্রাকৃতিক নিয়মে ওনার যেহেতু বললেন বয়সটা 45, হতে পারে যে ওনার হয়তো ঋতুচক্রের অবসান হতে যাচ্ছে, মেনোপজ হতে যাচ্ছে। তো এই বিষয়ে যদি আপনি একবার বিশেষজ্ঞের পরামর্শ নেন, বা আমি নিজেও পিয়ারলেস হাসপাতালে আউটডোরে বসি, তো যে কোনো দিন আপনি এসে আমার পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করতে পারব।
1: আচ্ছা, আবারও চলে এসেছেন কোন শ্রোতা, 2248805 কে রয়েছেন? নমস্কার।
5: নমস্কার, আমি পুরুলিয়া থেকে শ্রী শান্তনুবাবু কথা বলছি।
1: বলুন শান্তনুবাবু।
5: বলছি আমার ছোট মেয়ের ওই ঋতুকালীন মানে যখন আসবে তখন প্রচন্ড তোলপেটটা যন্ত্রণা করে, এটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। আর কোনো সঞ্চালককে এইভাবে বলা উচিত হয়নি, যিনি ভদ্রলোক বললেন, মহিলা পুরুষের কি ব্যাপার এখানে, কোনো আমি কোনো ভেদাভেদের খুঁজে পাইনি।
1: একদম, এই যে আপনি উত্তরটা দিয়ে দিলেন, মানে নিশ্চয়ই এর পরে যদি এরকম কোনো ব্যাপার ওঠে তাহলে আপনারাই কিন্তু প্রশ্ন করে আপনারাই উত্তরটা দিয়ে দেবেন। হ্যাঁ দিদি, বলছিলেন যে ওনার মেয়ের সমস্যাটা।
2: হ্যাঁ, আপনার মেয়ের বয়সটা জানা হলো না, কিন্তু আমি আন্দাজ করছি হয়তো টিনেজার হবে। টিনেজারদের ক্ষেত্রে সাধারণত সবে সবে শরীরে একটা হরমোনাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তো প্রথম দিকটা ঋতুস্রাবের সময় এই সমস্যাগুলো হয়। আপনি যদি চান অবশ্যই আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন, কিন্তু আমাদের ডাক্তারি অভিজ্ঞতায় বলে যে বেশিরভাগ ক্ষেত্রেই খুব বিশাল সমস্যা যে ধরা পড়ে এরকম নয়, এটা হলো মানে শরীর একটা নতুন মাসিকের একটা হরমোনের সাইকেলের সঙ্গে নিজেকে আস্তে আস্তে অ্যাডপ্ট করছে, খাপ খাইয়ে নিচ্ছে সেই কারণে। এবং ঋতুস্রাবের সময় ব্যথার ওষুধ অবশ্যই দেবেন, ব্যথা সহ্য করার কিছু নেই, এখনের মেয়েরা যথেষ্ট অ্যাক্টিভ, তারা পড়াশোনা খেলাধুলা কারিকুলার অ্যাক্টিভিটিস সব কিছু করে, জীবন যেন থেমে না থাকে এটার জন্য।
1: মানে এই ব্যথাটা কি ন্যাচারাল, মানে এখান থেকে কি ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা?
2: না না, এখানে আমরা কোনো ক্যান্সারের ঝুঁকি কিছু দেখছি না, সম্ভবত একটুখানি হয়তো জরায়ু একটা স্প্যাজমোডিক পেন হচ্ছে, একটা স্প্যাজম জাতীয় মাংসপেশি থেকে একটা পেন হচ্ছে, এগুলি সাধারণত ইমপ্রুভ করে যায় বা নিয়মিত কিছু ওষুধ ব্যবহার করলেও এতে কোনো সাইড এফেক্ট নেই। অবশ্যই আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞ আপনাকে সেই ওষুধগুলি দিতে পারবে।
1: আচ্ছা, আবারও একজন বন্ধু চলে এসেছেন 2248805 কে রয়েছে? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
6: মানে শুরু হয় এটা একটা, এক নম্বর। আর দু নম্বর প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ভয় দেখাচ্ছে যে এই ভ্যাকসিন নিলে বাচ্চা হবেই না, বন্ধ হয়ে যাবে একদম, এই দুটোই প্রশ্ন আমার।
1: আচ্ছা নমস্কার, নমস্কার।
2: ঋতুচক্র শুরু হওয়ার জন্য নির্দিষ্ট কোনো একটা বয়স নেই, মোটামুটি 12 থেকে শুরু করে 15 বছর বয়স অবধি যে কোনো সময় শুরু হতে পারে, এবং এখনকার দিনে অনেক সময় দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে 9 বছর 10 বছরেও চালু হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে এক্ষুনি খুব ভয় পাওয়ার কিছু কারণ নেই, বাচ্চার শারীরিক পরিবর্তনগুলোর জন্য একটু অপেক্ষা করুন, 15 বছর বয়স অবধি যদি না হয় তাহলে তখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। দ্বিতীয় জিনিস যেটা, যে একটি টিকাকরণকে ঘিরে অনেক সময় নানান রকম ভুল প্রচার হয়ে থাকে বা জ্ঞানের অভাবের থেকে এই জাতীয় ভয় ভীতিগুলি মনে দানা বাঁধে যে টিকা নিলে বাচ্চা হবে না, এই জিনিসগুলো। তো এই জাতীয় প্রশ্ন আমরা অনেক ধরনের চিকিৎসার ক্ষেত্রেই পাই, যেমন গর্ভনিরোধকের ব্যবহার থেকে বা কপার টিয়ের ব্যবহার থেকে। কিন্তু এখানে নির্দিষ্ট করে আমি আপনাকে আশ্বস্ত করতে চাইব যে এই টিকাকরণের সাথে আপনার সন্তান ধারণের ক্ষমতার কোনো সম্পর্ক নেই। এই টিকা নিলে সন্তান ধারণে কোনো রকমের কিছু অসুবিধা হবে না, আপনার প্রজনন ক্ষমতা একই থাকবে। কাজেই নির্ভয়ে এই টিকা নিয়ে নিন, বা আপনার পরিবারে যারা ছোটরা আছে তাদের সবাইকে এখন থেকে এই টিকাকরণের আওতায় নিয়ে আসুন।
1: আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন 2248805 এ আরো একজন শ্রোতা, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
7: বলছি আমি বেলেঘাটা থেকে অনিন্দ্য বলছি।
1: হ্যাঁ বলুন।
7: আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার এখন এজ হচ্ছে 35, আমার হচ্ছে আর আমার স্ত্রীর এজ হচ্ছে 31, আমাদের কি এখন সন্তান ধারণের উপযুক্ত বয়স, মানে আমাকে নিতে পারি? এবং আমরা যে ফিজিক্যাল রিলেশন বা যাই হোক যা করতে গেলে, এটা মানে এখন যদি মানে নিতে করে মানে প্রোটেকশন ছাড়া, তাদের কি কোনো অসুবিধা হতে পারে, বা সার্ভাইকাল ক্যান্সার বা কিছু?
1: ঠিক আছে, আপনি শুনতে থাকুন। যদিও প্রশ্নটা আজকের বিষয় রিলেটেড নয়, তবুও যেহেতু উনি প্রশ্নটা এনেছেন, কোনোভাবে কি এখান থেকে সমাধানের রাস্তা
2: পাবো? যেহেতু চিকিৎসা বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে, একটা প্রেগন্যান্সি প্ল্যানিং আপনাকে আলাদা করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে। মানে কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা করা, যেমন থ্যালাসেমিয়া ইত্যাদি, ব্লাড গ্রুপ, এগুলো একটু দেখা প্রয়োজন। যেহেতু বয়সটা আপনাদের দুজনেরই 30 ক্রস করে গিয়েছে, আপনার স্ত্রী যিনি তার ক্ষেত্রে ওভারির এগ কাউন্ট দেখা প্রয়োজন। তো আপনি আপনার নিকটবর্তী স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি প্ল্যানিং করুন।
1: আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে অনেকে দেখছেন ম্যাডাম, এবং প্রশ্ন তো অবশ্যই আছে, অনেকে লিখছেন যে দেখছি এবং শেষ পর্যন্ত আছি, অনেক কিছু জানতে পাচ্ছি। আরও একজন লিখেছেন, গোপা দে লিখেছেন, ইউটেরাস অপারেশনের করার পর কি কোনো মানসিক সমস্যা দেখা দেয়?
2: যেটা উনি জানতে চাইছেন, শুধু ইউটেরাস অপারেশন নয়, যদি তার সাথে আপনার ওভারি বা ডিম্বাশয় বাদ গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার শরীরে কখনো কখনো ইস্ট্রোজেন প্রজেস্টেরন এই হরমোনগুলোর ঘাটতি হতে পারে। তো মানসিক সমস্যা বলতে, দেখুন আমাদের কাছে যারা আসেন তারা যেটা রিপোর্ট করেন সেটা হচ্ছে একটা মুড ডিস্টারবেন্স বা মুড ফ্লাকচুয়েশন। অর্থাৎ সহজ ভাষায় বুঝিয়ে বলতে গেলে তারা এটাই বলেন যে ম্যাডাম, নর্মালি যে পরিস্থিতিতে আমি হয়তো কোনো প্রত্যুত্তর করতাম না বা আমি কোনো রিয়্যাক্ট করতাম না, এখন আমি দেখছি অল্পেতেই রেগে যাচ্ছি বা রিয়্যাক্ট করছি। একটা ইন জেনারেল ইরিটেশন হচ্ছে, বা হয়তো অনেক সময় বেশি উদ্বেগ দেখা দিচ্ছে, একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে, বা ঘুমের কোয়ালিটি কমছে, এতটাই হতে পারে। এবং এগুলোর নির্দিষ্ট প্রতিকার আছে, এখনকার দিনে অনেক ভালো ওষুধ বেরিয়েছে যেগুলোর দ্বারা এগুলো থেকে রিলিফ পাওয়া সম্ভব। আপনি অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
1: আচ্ছা, এই যে স্ক্রিনিংয়ের কথা বলছেন আপনি, গ্রামে বা শহরে এই স্ক্রিনিংয়ের সুযোগ কতটা, মানে কিভাবে এটা আপনারা কার্যকর করতে পারেন, বা তার জন্য পরিবেশটা কিভাবে আপনাদের সাহায্য করে?
2: শহরের ক্ষেত্রে এখন সচেতনতা অনেক মাত্রায় বেড়ে গিয়েছে, এবং যে কোনো মেট্রো সিটিতে প্রচুর প্রচুর ডায়াগনস্টিক সেন্টার থাকার ফলে এখন প্যাপস্মিয়ারের পরিষেবা সব জায়গাতেই পাওয়া যায়, এটা কোনো সমস্যাই নয়। সমস্যা হচ্ছে গ্রামের দিকে বা একদম প্রান্তিক মানুষদের ক্ষেত্রে, কিন্তু সেখানেও কিন্তু আমাদের সরকারের তরফ থেকে একটা খুব সামান্য অথচ ভ্যালুয়েবল জিনিস ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা হলো এই ভিয়া পরীক্ষা। অর্থাৎ একটি তরল অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ একটুখানি ওই সার্ভিক্সের জায়গাটাতে লাগিয়ে তাতে রঙের পরিবর্তন হচ্ছে কিনা, এইটুকু বেসিক জিনিস আশাকর্মীরা চেক করে দিলেই তার মাধ্যমে একটা বিশাল সংখ্যক জনসংখ্যার রোগ নির্ণয় হওয়া সম্ভব এবং চিকিৎসা হওয়া সম্ভব। তো সেই দিক থেকে কিন্তু আমাদের যে নজরদারি বা সার্ভেলেন্স, সেটা পুরো মাত্রায় বর্তমান।
1: আচ্ছা, আরো একজন শ্রোতা রয়েছেন 2248805 এ, নমস্কার, কে আছেন?
8: নমস্কার।
1: নমস্কার,
8: আমি বেলগাছিয়া হাওড়া থেকে বলছি, নন্দা রায়পুরেল।
1: বলুন।
8: প্রথমে ক্ষমা চাইছি আমার অজ্ঞতার জন্য, মানে কোথাও যেন মানে কোথাও জেনেছি আর কি, যে যার ক্যান্সার হয়, জরায়ু ক্যান্সার, তার জ্যেষ্ঠ সন্তান যদি কন্যা হয় তার মধ্যে নাকি সেই রোগটা মানে হয় আর কি। তা আমার 20 বছর আগে আমার যখন সন্তান হয় তখন আমার যিনি দিদি স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমাকে দেখেছেন তিনি আমাকে প্যাপসমিয়ার টেস্ট করতে বলেছিলেন, আমি তখন করিনি ভয়েতে। তো আমার প্রশ্ন যে এটা কি জ্যেষ্ঠ সন্তানের মধ্যে বর্তায়, মানে আমার কি এটা হতে পারে? কারণ আমার মায়ের প্রথম ধরা পড়ে লোয়ার অ্যাবডোমেনের দুপাশে ব্যথা দিয়ে শুরুটা হয়েছিল, আমারও সেই ব্যথাটা হয় মাঝে মধ্যে, খুবই ব্যথা হয়, সেই জন্য জিজ্ঞাসা করছে।
1: বেশ, শুনতে থাকুন দিদি।
2: আচ্ছা, আজকের অনুষ্ঠান আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি সচেতনতা বাড়ানোর জন্য, কাজে কাজেই সেই বিষয়ে কোনো কুণ্ঠা বোধ করার প্রয়োজন নেই। যেটা আমি বলবো যে আপনি যেটা বলছেন যে জরায়ুর ক্যান্সার, আমার মনে হচ্ছে এক্ষেত্রে আপনি সার্ভাইকাল ক্যান্সার নয়, আপনি ইউটারাস বা এন্ডোমেট্রিয়াম ক্যান্সারের কথা বলছেন, যেটার ক্ষেত্রে একটি জেনেটিক ফ্যাক্টর আছে। অর্থাৎ ক্যান্সার ব্রেস্ট, কোলন, বৃহদান্ত্র এবং এন্ডোমেট্রিয়াম, এগুলির কিন্তু কিছু নির্ধারিত জিন আছে যেগুলি পরবর্তী প্রজন্মের শরীরে গেলে সেই একই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো সার্ভাইকাল ক্যান্সারের কোনো মানে এরকমভাবে হেরিডিটারি ব্যাপার কিছু নেই যে পরবর্তী সন্তান বা জ্যেষ্ঠ সন্তানের ক্ষেত্রে হবে, কিন্তু এন্ডোমেট্রিয়াম ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু কিছু কিছু জেনেটিক ফ্যাক্টর আছে সেই জিনিসটা মাথায় রাখা যেতে পারে, সেখানে কিছু ভূমিকা থাকতে পারে।
1: ঘড়ি কাটা বলছে রাত 10:54, প্রচুর প্রশ্ন আসছে, আমাদের শ্রোতারাও ফোন করছেন। আসলে বিষয়টাই এমন যেটা নিয়ে আমরা শুরুতেই বললাম, নানান রকম ভয়ভীতি কাজ করলো কিন্তু সেই ভয়ভীতিকে জয় করার একটা চেষ্টা তো চালাতেই হবে, এবং সেই জন্য আমরা একটা যোগসূত্র বেঁধে দিতে পারি। ডাক্তারবাবুরা আছেন আমাদের সঙ্গে এবং আগামীতেও থাকবেন, শুধুমাত্র আপনাদের সমস্যাগুলো নিঃসংকোচে যদি আপনারা নিয়ে আসতে পারেন আমাদের কাছে, তাহলে বোধহয় আপনাদের লাইফস্টাইলটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। আজ আমরা কথা বলছি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে, আমাদের মধ্যে উপস্থিত ডক্টর তিস্তা ব্যানার্জি, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আচ্ছা, একটা বিষয় একটু এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে এই যে টিকার কথা বলছেন বারবার, ছেলেদেরও কি টিকা নেওয়া যেতে পারে বা নেওয়া উচিত?
2: গোড়াতেই যদি খেয়াল করেন এই সংক্রমণের বিষয়ে আমি বলেছিলাম যে সরাসরি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এবং প্রাথমিকভাবে যৌন সম্পর্কের মধ্যে দিয়ে এই ভাইরাসটি আসছে। অর্থাৎ একটি যৌন সম্পর্কের মধ্যে যিনি পুরুষ সঙ্গী তার শরীরে যদি এই ভাইরাসের প্রতি অ্যান্টিবডি তৈরি করে দেওয়া যায় তাহলে তার ক্ষেত্রে সংক্রমণ হবে না, এবং সেইখানেই ভূমিকা হচ্ছে ছেলেদের টিকাকরণের। এবার এই ছেলেদের টিকাকরণ কিন্তু এখনই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে, যেরকম বেশ কিছু ইউরোপিয়ান দেশগুলি শুরু করে দিয়েছে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, তারাও কিন্তু 14 নিচে ছেলেদের টিকাকরণ শুরু করে দিয়েছে। তো এর মাধ্যমে কি হচ্ছে যে অল্প বয়সে যৌন সম্পর্ক তৈরি হওয়ার আগেই তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, ফলে সে কখনোই এই ভাইরাসটির ক্যারিয়ার হতে পারবে না এবং তার পক্ষে এই ভাইরাসের সংক্রমণ ঘটানো সম্ভব নয়।
1: 2248 8085 আরও একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ কে বলছেন?
9: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
9: বলছি সব্যসাচী দাস, দুর্গাপুর থেকে।
1: বলুন সব্যসাচী দা।
9: আমি রোগ সম্বন্ধে বলতে চাই না, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আজকের দিনে তো ছেলে মেয়ে স্ত্রী পুরুষ বলে কিছু না, কিন্তু যে মেয়েদের এই সমস্যাটা তার ওর বাবা না বলে যদি মেয়েটা বলে তাহলে সে তো সংকোচটা বাড়বে এবং ডাইরেক্ট ডক্টরের সাথে কথা বলতে পারবে এবং ধীরে ধীরে বড় হবে। এইটু যে আমি বলার জন্য ফোন করলাম।
1: আচ্ছা বেশ, একদম অনেক ধন্যবাদ, বিষয়টা তাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তবুও কোনো একটা ভাবে তো ডাক্তারের কাছে পৌঁছানো দরকার, হয়তো তিনি কোনোভাবে সংকোচ করছেন। অবশ্যই সরাসরি কোনো রোগী এসে যদি তার সমস্যার কথা ডাক্তারের কাছে বলে তাহলে তো সেটা অনেকটা বেশি সহজ হয়ে যায় ডাক্তারের বুঝতে, কিন্তু তবুও বলবো যদি সংকোচ করে থাকেন কোনো একটা মাধ্যম তো দরকার, তা না হলে তো রোগটা চাপাই থাকবে। তাই যেভাবেই হোক অন্তত ডাক্তারের কাছে এই সমস্যাগুলো পৌঁছানো দরকার, যাতে করে ডাক্তাররা সঠিকভাবে পথের দিশা দেখাতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস যে টিকা নেওয়ার কথা বলেছেন, ছেলেদের টিকা নেওয়ার কথাও বলছেন এবং বিভিন্ন পৃথিবীর বেশ কয়েকটা জায়গার নাম, দেশের নাম বললেন যেখানে টিকাকরণ শুরু হয়ে গেছে, তো টিকাকরণ নেওয়ার পরেও কি স্ক্রিনিংয়ের প্রয়োজন থাকে?
2: মেয়েদের ক্ষেত্রে টিকাকরণ নেওয়ার পরেও স্ক্রিনিংয়ের পরামর্শ দেওয়া হচ্ছে। এবং যেরকম আগেই বলেছিলাম যে এগুলি সবই তথ্যভিত্তিক অ্যাপ্রোচ, কাজে কাজে WHO বলছে যে টিকা নেওয়া সত্ত্বেও স্ক্রিনিংয়ের প্রয়োজন। কেন কি যখন আমি টিকা দিচ্ছি, এই যে 9-14 ডেমোগ্রাফিক গ্রুপটা, এরা হয়তো যৌন সম্পর্ক শুরু করেনি এবং এদের ক্ষেত্রে একদম 100% প্রোটেকশন, কিন্তু যারা অলরেডি তাদের সহবাস শুরু করে দিয়েছেন, বিবাহিত মহিলারা বা যিনি একটি যৌন সম্পর্কের মধ্যে রয়েছেন, হতে পারে তার শরীরে হয়তো আগেই এই ভাইরাস প্রবেশ করেছে, সেক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইনস এটা বলছে যে এমন নয় যে টিকা নেওয়ার আগে আপনাকে প্যাপস্মিয়ার করতে হবে, এরকম কিছু নিয়ম নেই, আপনি যে কোনো সময় টিকা নিতে পারেন এবং 45 বছর বয়স অবধি এই টিকাকরণ চলতে পারে, কিন্তু স্ক্রিনিং আপনাকে সময়ে সময়ে নিয়ম অনুযায়ী করে যেতে হবে।
1: আচ্ছা, সময় প্রায় শেষ, খুব ছোট্ট করে বলবো আমাদের শ্রোতা যারা আছেন এই মুহূর্তে, লিসেনার্সদের উদ্দেশ্যে আপনার বার্তা খুব ছোট্ট করে।
2: সার্ভাইকাল ক্যান্সার আজকের দিনে একটি ভাবার বিষয়বস্তু, কিন্তু শুরুতেই আমরা যেটা বলেছি যে এমন একটি ক্যান্সার যেটি প্রতিরোধ করার একাধিক অস্ত্র আমাদের হাতে রয়েছে, কাজে কাজেই সময় থাকতে সচেতন হন, স্ক্রিনিং পরীক্ষাগুলির সাহায্য নিন, টিকাকরণ নিজেরা করুন, পরবর্তী প্রজন্মকে করান, এবং চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে, কাজে কাজেই যদি আপনার শরীরে ক্যান্সার পাওয়াও যায় সেক্ষেত্রে ভেঙে পড়ার প্রয়োজন নেই, বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং আমাদের কাছে সব রকম চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ অস্ত্রোপচার বা রেডিওথেরাপি, কেমোথেরাপি, বিভিন্ন মাধ্যম, সমস্ত পরিষেবা আমাদের কাছে উপলব্ধ আছে, কাজে কাজেই যখনই আপনি সমস্যায় পড়বেন বিশেষজ্ঞের পরামর্শ নিন, আমাদের সহানুভূতিশীল কান আপনাদের জন্য তৈরি আছে।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য এবং এত মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আপনারা যারা রেডিওর প্রান্তে আছেন তাদের অনেকটাই সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে আবারও আমরা ডাক্তার তিস্তা ব্যানার্জিকে পাবো, এই আশা নিয়ে আজকের মতো আরোগ্য থেকে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, নমস্কার।
10: নমস্কার, आकाशवाणी समाचार के साथ मैं सरफिरोजी। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज फ्रांस के एविया में G7 शिखर सम्मेलन के एक उच्च स्तरीय कार्यसत्र को संबोधित किया। उन्होंने कहा कि बदलती वैश्विक परिस्थितियों में अंतर्राष्ट्रीय साझेदारी के लिए विश्वास सबसे महत्वपूर्ण है। प्रधानमंत्री ने कहा कि भारत हमेशा मानवता पहले के सिद्धांत पर चलता है। उन्होंने अंतर्राष्ट्रीय सौर गठबंधन, मिशन लाइफ और एक पेड़ माँ के नाम जैसे भारत के प्रयासों का उल्लेख किया। श्री मोदी ने कहा कि भारत की सोच वसुधा कुटुम्बकम यानी विश्व एक परिवार है पर आधारित है। उन्होंने कहा कि प्राकृतिक आपदाओं के समय भारत हमेशा जरूरतमंद देशों की सहायता के लिए आगे रहा है। प्रधानमंत्री ने वैश्विक शांति और स्थिरता के लिए संवाद, कूटनीति तथा अंतर्राष्ट्रीय कानूनों के सम्मान पर जोर दिया। शिखर सम्मेलन में भाग लेने के अलावा प्रधानमंत्री मोदी का व्यस्त राजनयिक कार्यक्रम भी है। वो कनाडा के प्रधानमंत्री मार्क कार्नी, ब्रिटेन के प्रधानमंत्री कीर स्टार्मर और संयुक्त अरब अमीरात के राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नहयान के साथ द्विपक्षीय बैठकें करेंगे। आज रात वे फ्रांस के राष्ट्रपति इमैनुअल मैक्रों द्वारा आयोजित भव्य रात्रि भोज में शामिल होंगे। प्रधानमंत्री मोदी की कल अमरीका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप के साथ मुलाकात होगी। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा है कि प्रधानमंत्री मोदी और फ्रांस के राष्ट्रपति इमैनुअल मैक्रों के भारत फ्रांस नवाचार वर्ष के साझा दृष्टिकोण ने भारत इनोवेट्स की आधारशिला रखी, जो भविष्य के लिए एक परिवर्तनकारी मंच बन गया है। श्री गोयल ने ये बात फ्रांस के नीस में भारत इनोवेट्स के समापन समारोह में कही। कृषि और किसान कल्याण मंत्री शिवराज सिंह चौहान ने नई दिल्ली में उच्च स्तरीय कृषि समीक्षा बैठक में चालू खरीफ सीजन के लिए देश भर में की गई तैयारियों की समीक्षा की। बैठक में उन्होंने कपास उत्पादन बढ़ाने, दालों में आत्मनिर्भरता हासिल करने और कम वर्षा वाले जिलों के लिए अग्रिम आकस्मिक योजनाओं पर विशेष बल दिया। श्री चौहान ने कहा कि विकसित भारत रोजगार और आजीविका मिशन ग्रामीण वीबीजी रामजी की 1 जुलाई को आंध्र प्रदेश में राष्ट्रीय स्तर पर शुरुआत होगी। श्री चौहान ने आज नई दिल्ली में आंध्र प्रदेश के उप मुख्यमंत्री पवन कल्याण के साथ हुई बैठक के दौरान ये बात कही। पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने घोषणा की है कि ऐतिहासिक ईस्टर्न फ्रंटियर राइफल्स का शीघ्र ही पुनरुद्धार किया जाएगा और 1000 से अधिक गोरखा युवाओं को राज्य पुलिस बल में भर्ती किया जाएगा। दार्जिलिंग जिले के कुर्सियोंग में एक जनसभा को संबोधित करते हुए श्री अधिकारी ने घोषणा की कि राज्य पुलिस बल में भर्ती शीघ्र ही खोली जाएगी, जिससे बड़ी संख्या में गोरखा युवाओं के लिए रोजगार के अवसर पैदा होंगे। उन्होंने कहा कि राज्य भर्ती में कम से कम 30% सीट महिलाओं के लिए आरक्षित होंगी। केंद्र सरकार ने महाराष्ट्र पुलिस की कानून प्रवर्तन क्षमताओं को बढ़ाने और उभरती सुरक्षा चुनौतियों से निपटने के लिए 733 करोड़ रुपए से अधिक की आधुनिकीकरण योजना को मंजूरी दी है। सोशल मीडिया पोस्ट में महाराष्ट्र के मुख्यमंत्री देवेंद्र फडणवीस ने कहा कि ये परियोजना संयुक्त वित्त पोषण मॉडल के माध्यम से लागू की जाएगी। इसमें केंद्र सरकार कुल लागत का 60% और राज्य सरकार 40% वहन करेगी। राष्ट्रीय परीक्षा एजेंसी ने नीट परीक्षा से पहले अभिभावकों और उम्मीदवारों को जालसाजों से सावधान रहने का आग्रह किया है। सोशल मीडिया पोस्ट में एनटीए ने कहा कि टेलीग्राम चैनल के माध्यम से जालसाज पुनर्परीक्षा का प्रश्न पत्र साझा करने का दावा करके रुपयों की मांग कर रहे हैं। एनटीए ने स्पष्ट किया है कि पुनर्परीक्षा का कोई प्रश्न पत्र लीक नहीं हुआ है। स्विट्जरलैंड के विदेश मंत्रालय ने कहा है कि अमेरिका और ईरान के बीच समझौते पर हस्ताक्षर शुक्रवार को लुसेन शहर के पास स्थित बर्गेनस्टॉक रिजॉर्ट में किए जाएंगे। मंत्रालय ने कहा कि वो दोनों देशों के साथ इस संभावित समझौते पर हस्ताक्षर के संबंध में लगातार संपर्क में है, जिसकी घोषणा अमरीकी और ईरानी अधिकारियों ने सप्ताहांत में की थी। मौसम विभाग ने कल पश्चिम बंगाल के तराई क्षेत्र और सिक्किम में तेज वर्षा के लिए ऑरेंज अलर्ट जारी किया है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
11: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय आरएस रघु। Prime Minister Narendra Modi today addressed the outreach session on forging new partnerships and rebuilding international solidarity at the G7 summit in Avignon, France. Ministry of External Affairs informed that during the session, the Prime Minister underscored the importance of trust in building international partnerships, especially in an increasingly interconnected world. During the meeting, the Prime Minister also highlighted that India has always followed a humanity-first approach. He said this is reflected in India-led initiatives such as the International Solar Alliance, the Coalition for Disaster Resilient Infrastructure, the Global Biofuel Alliance, Mission Life, and the Ek Ped Makinam campaign. He further said that India's vision of international partnership is rooted in the timeless philosophy of Vasudeva Kutumbakam, the world is one family. The Prime Minister further added that this inclusive approach has also led India to be the first responder when natural disasters have struck various parts of the world, be it a cyclone in Sri Lanka, earthquake in Afghanistan, floods in Mozambique, or hurricane in Jamaica. Speaking about India's inclusive and sustainable growth, Mr. Modi elaborated that its mantra of Sarvajan Hitai, Sarvajan Sukhai has led to appreciable results in fostering financial inclusion, health security, digital identity, technology-led empowerment of people and women-led development. The Prime Minister also noted that international partnerships should move beyond the donor-recipient paradigm to one of solidarity and equal ownership. He also stated that lack of respect for international law was the biggest hurdle to building international solidarity and needed to be addressed as a priority. He emphasized that for international partnerships, needed to prioritize dialogue and diplomacy for ensuring peace and stability. Meanwhile, Prime Minister Narendra Modi held bilateral meetings with Canadian Prime Minister Mark Carney, United Kingdom Prime Minister Keir Starmer on the sidelines of G7 summit in Avignon, France. Tomorrow, a key engagement during the summit will be PM Modi's meeting with US President Donald Trump. The two leaders are expected to discuss ways to further strengthen bilateral cooperation across a range of sectors, besides exchanging views on important regional and global developments of mutual interest. Prime Minister Modi will reach Paris tomorrow evening as part of his visit to France. Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan today held a high-level agriculture review meeting in New Delhi and conducted a detailed review of operations across the country for the Kharif 2026 season. The Agriculture Ministry said in a statement that in context of possible El Nino conditions, he placed special emphasis on increasing cotton production, achieving self-reliance in pulses and advanced contingency plans for low rainfall districts. Home Minister Amit Shah today chaired a crucial meeting in New Delhi during which consensus was reached among six states on the long-pending Kisha multi-purpose dam project aimed at the rejuvenation of the Yamuna River. The Home Minister said in a statement, Himachal Pradesh, Uttarakhand, Delhi, Uttar Pradesh, Haryana and Rajasthan have agreed to sign a memorandum of understanding for the implementation of the project. Following the signing of the MOU, the Kisha project will be placed before the Union Cabinet for approval. West Bengal Chief Minister Subhendu Adhikari today announced that the historic Eastern Frontier Rifles EFR will soon be revived with more than 1,000 Gorkha youths to be recruited into the force. Addressing a public rally in Kursiong under Darjeeling District to accord a grand welcome to the newly elected Chief Minister in the Darjeeling Hills, Mr. Adhikari paid tribute to the valour and sacrifices of Gorkha soldiers in defending the nation. India and Japan have adopted the rules of implementation for the Joint Crediting Mechanism or JCM under Article 6.2 of the Paris Agreement for enhancing cooperation on climate action, greenhouse gas emission reduction and Sustainable Development Act initiatives. Iran today said that the deal to end the war with the United States would also require Israel to withdraw from Lebanon. Iranian Foreign Minister Abbas Araghchi said Israel's continued occupation of southern Lebanon would violate the memorandum of understanding reached between the United States and Iran. In the FIFA World Cup 2026, France will take on Senegal in Group 1 clash at New Jersey, United States tonight. And that is the end of this news bulletin.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। শুনছেন duniya.com 100.1 এফএম গোল্ডে duniya.com duniya

100.1 MHz AIRFM গোল্ড, ঘড়ির কাটা বলছে রাত 11:11 হয়ে 54 সেকেন্ড। এফএম গোল্ডে এখনকার অনুষ্ঠান dunia.com। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি আপনাদের বন্ধু কল্পলাল মজুমদার। আর অবশ্যই যদি ক্যালেন্ডারের পাতায় চোখ রাখি, আজ 16 তারিখ, 16ই জুন, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। কিন্তু একটু যদি আরও সজাগ দৃষ্টিতে ক্যালেন্ডারের পাতায় চোখ রাখা যায়, তাহলে আরও একটা বাংলা তারিখ কিন্তু আমাদের চোখে পড়ে। হ্যাঁ, আজ আষাঢ় মাসের 1 তারিখ, মানে আষাঢ়স্য প্রথম দিবস। আষাঢ় মাসের প্রথম দিন বাংলা সাহিত্যে গান, কবিতা এবং আমাদের কৃষি জীবনের সঙ্গে আষাঢ়ের সম্পর্ক কিন্তু অত্যন্ত গভীর। কারণ আষাঢ় মানেই মেঘের ডাক, বৃষ্টির গন্ধ, নদীর উচ্ছ্বাস আর নতুন নতুন ফসলের আশায় বুক বাঁধা। কিন্তু বর্ষা কি শুধু আমাদেরই, সেটা কি মনে হয় আপনাদের? না, পৃথিবীর নানান প্রান্তে আছে বর্ষাকাল, আর বৃষ্টিকে ঘিরে আছে মানুষের জীবন, মানুষের সংস্কৃতি এবং সংগ্রামের গল্প। তো ওই যে পৃথিবীর নানান প্রান্তের যে বর্ষাকাল, সেই বর্ষাকালগুলো কেমন, কিভাবে তারা এনজয় করে, কিভাবে তারা এই বর্ষার ঋতুটাকে উপভোগ করে বা আদৌ করতে পারে কিনা, সেসব নিয়ে কথা বলবো dunia.com-এ। কিন্তু সঙ্গে গান তো থাকবেই, গান ছাড়া তো কোনো অনুষ্ঠানেরই সার্থকতা নয়। তাই গান শুনতে শুনতে আমরা ভেবে নেব, এই বর্ষায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি যাওয়া যেত, সেখানে ঠিক কীভাবে মানুষ এই বর্ষাকালটা কাটায়, সবটাই জানব dunia.com-এ। শুনতে থাকুন, সঙ্গে রাখুন এফএম গোল্ড, সঙ্গে কল্পলাল।

কথা হবে বিশ্বের সেই সমস্ত বর্ষাকাল, যেগুলো আমাদের এইখানকার মানুষের বর্ষা মানেই যেটা একটু আগে বললাম, মেঘের ডাক, বৃষ্টির গন্ধ, নদীর উচ্ছ্বাস কিংবা নতুন ফসলের আশায় বুক বাঁধা, সবটাই থাকে। কিন্তু বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষের এই বর্ষাকালটাটা কীরকম, কীভাবে উপভোগ করছে তারা এই বর্ষাকাল, সেসব নিয়ে কথা হবে। যেমন দক্ষিণ এশিয়া, বিশ্বের সবচেয়ে বিখ্যাত বর্ষা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই পুরো অঞ্চলকেই বলা হয় দক্ষিণ এশীয় মৌসুমি বায়ুর দেশ। প্রতি বছর জুন মাসে ভারত মহাসাগর থেকে উষ্ণ এবং আর্দ্র বায়ু উত্তর দিকে প্রবাহিত হয় এবং এই বায়ুই নিয়ে আসে এই দক্ষিণ এশিয়ার বর্ষা, বা এই বায়ুই মূলত প্রধান কারণ এখানকার বর্ষার। সাধারণত জুনের শুরুতে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে বর্ষার আগমন ঘটে, তারপর ধীরে ধীরে সমগ্র উপমহাদেশে এই বর্ষা কিন্তু ছড়িয়ে পড়ে। আর বাংলাদেশে বর্ষা যে শুধু একটি ঋতু এমন তো নয়, এটি জীবনযাত্রার একটা অংশ, মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে। দেশের অধিকাংশ কৃষিকাজ বর্ষার জলের উপর নির্ভরশীল, তবে অতিবৃষ্টি কখনো কখনো বন্যা বা দুর্ভোগ ডেকে আনে। তবে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে ভারতের মেঘালয়ের মৌসিনরান এবং চেরাপুঞ্জি বিশেষভাবে উল্লেখ করাই যেতে পারে, কারণ বছরে সেখানে প্রায় 10,000 মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টি হয়। সেটা সেখানকার মানুষের বা সেখানকার জনজীবনের ক্ষেত্রে একদম স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, কারণ ওই বৃষ্টিবহুল এলাকার মধ্যে থেকে তারা তাদের জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে, যেটা হয়তো আমাদের মতো মানুষ সেখানে গেলে কোথাও একটু ওই দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে বা জীবন চর্চার ক্ষেত্রে একটু বাধা হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, এরকম আরও পৃথিবীর বহু অঞ্চলে, বহু জায়গাতেই বৃষ্টি ঠিক কীভাবে হয় বা বৃষ্টির সঙ্গে সহাবস্থানটা ঠিক কীরকম সবটাই জানব। আবারও চলে যাই গানে, গানে গানে এবারে শিল্পী শুভমিতা, শুভমিতার গানের ওপারে আবারও কিন্তু ফিরে আসছে আপনাদের সঙ্গে বৃষ্টিবহুল অঞ্চল নিয়ে কথা।

থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার এবং ইন্দোনেশিয়ার বিশাল অংশেও কিন্তু মৌসুমি বৃষ্টির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইসব অঞ্চলে বর্ষা সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়। ধান চাষ, নদীপথের পরিবহন, জলজ সম্পদের জন্য বর্ষা কিন্তু অপরিহার্য, অন্তত এই সমস্ত অঞ্চল, যে অঞ্চলগুলোর কথা বললাম, অর্থাৎ থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গাতে। ভিয়েতনামের বিখ্যাত মেকং ডেল্টা বর্ষার সময় নতুন প্রাণ ফিরে পায়, নদী ফুলে ফেঁপে ওঠে, কৃষিক্ষেত্রে জমে ওঠে উর্বর পলি। আসলে বিশ্বের বহু এলাকা, বহু অঞ্চল কিন্তু এই যে কৃষি প্রধান দেশ যেগুলো মূলত, সেখানে কিন্তু এই বর্ষার দিকে তাকিয়ে থাকে সেখানকার মানুষরা, তাদের জীবিকা নির্বাহ কিন্তু পুরো এই বর্ষার উপরেই নির্ভর করে থাকে। তবে একদম সাম্প্রতিক যদি জলবায়ুর দিকে তাকাই, সেই জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে কখনো অতিবৃষ্টি, কখনো আবার দীর্ঘ খরার ঘটনাও বাড়ছে। মানে এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর কথা বলা হলো, সেখানে জলবায়ুর একটা পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং সেটার কারণে, এই সেটা যে কী কারণে সেটা তো আমরা সকলেই জানি, বিশ্ব উষ্ণায়ন তো অবশ্যই এর জন্য দায়ী, আমরাই দায়ী। যথেচ্ছ হারে গাছ কাটা, অরণ্য সংরক্ষণের দিকে ততটা সচেতন না হওয়া, সব মিলিয়ে বোধহয় পরিবেশ যেভাবে ধ্বংসের দিকে এগোচ্ছে তাতে এই ধরনের জলবায়ু পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে হয়তো কোথাও অতিবৃষ্টি বা কোথাও অনাবৃষ্টি, সব মিলিয়ে মানুষের বর্ষার দিকে তাকিয়ে থেকে যে জীবিকা নির্বাহের একটা চিন্তাভাবনা, সেটা কিন্তু করে উঠতে পারছে না। তো পৃথিবীর আরও অন্যান্য জায়গার বর্ষা নিয়ে তো কথা হবে, কথা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে একটু আগে আমরা শুনছিলাম শুভমিতার কণ্ঠে গান আমি বৃষ্টি চাই। বৃষ্টি হচ্ছে আমরা জানি, বেশি একেবারে যে হচ্ছে না তা না, তীব্র খরার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না, কিন্তু ওয়েদারের এমন পরিবর্তন, ক্লাইমেট এমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যে ওই দুদিন বৃষ্টি না হলেই একটা হাঁসফাঁস করা অবস্থা, থাকতে পারছি না। তাই প্রত্যেকটা মুহূর্তেই আমাদের একমাত্র চাহিদা, আমি বৃষ্টি চাই। আর বৃষ্টি পেলে তখন তো সত্যি একটা অন্যরকম পরিবেশ আমরা পেয়ে যাই, কবির কল্পনা জেগে ওঠে, নতুন করে পরিবেশকে নিয়ে ভাবতে শুরু করে, মানুষের ভাবনা চিন্তার মধ্যেও কিন্তু অনেক অনেক পরিবর্তন চলে আসে। গানে গানে শ্রীকান্ত আচার্যের গান শুনতে শুনতে আমরা আবারও চলে যাব পৃথিবীর অপর অপর দেশগুলোতে, সেখানেও দেখে নেব বৃষ্টির স্বরূপ ঠিক কীরকম।

চীন, জাপান, দক্ষিণ কোরিয়াতেও একটি বিশেষ বর্ষাকাল কিন্তু রয়েছে। জাপানে বর্ষাকে বলা হয় প্লাম রেইন। জুন ও জুলাই মাস, মানে এই সময়টাতে জাপানে বিস্তীর্ণ অংশে কিন্তু টানা বৃষ্টি হয়। পাহাড়ি অঞ্চলে কুয়াশা, মেঘ এবং বৃষ্টির জন্য একটা অপূর্ব দৃশ য তৈরি অবশ্যই হয়। চীনেই বর্ষাকে বলা হয় মেই ইউ। বিশেষ করে সাংহাই এবং নানজিং অঞ্চলে এই সময় দীর্ঘস্থায়ী একটা বৃষ্টিপাত কিন্তু দেখা যায়। আবার যদি আমরা পশ্চিম আফ্রিকার দিকে তাকাই, তাহলে সেখানে জীবনের অন্য অপেক্ষার বৃষ্টি, কারণ পশ্চিম আফ্রিকা বা আফ্রিকার পশ্চিমাঞ্চলে বর্ষার গুরুত্ব একটা অপরিসীম গুরুত্ব। কারণ নাইজেরিয়া, ঘানা এসব অনেক দেশে বছরে একটি বড় সময় শুষ্ক থাকে। এরপর যখন আটলান্টিক মহাসাগর থেকে আর্দ্র বায়ু প্রবাহিত হয়, তখন বর্ষা শুরু হয়। আর এই বৃষ্টির উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের কৃষিকাজ। বর্ষা দেরি হলে খাদ্য উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়, ফলে সেখানকার জীবনযাত্রা, মানে পশ্চিম আফ্রিকার জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রারও কিন্তু একটা বড় পরিবর্তন দেখা দেয় যদি কোনোভাবে বৃষ্টি একটু দেরিতে আসে। পুরো বছরের একটা সময় এই বর্ষার জন্যই অপেক্ষা করে থাকে, যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে কৃষিকাজ করে সংবৎসরের খাবারটা অন্তত জোগাড় করে রাখতে পারে। এই জন্য তাদের একটা কঠিন লড়াই, কঠিন পরিশ্রম। তাহলে শুধুমাত্র আমাদের দেশ নয়, বহু দেশেই কিন্তু, এই যে বললাম একটু আগেই, বহু কৃষিপ্রধান দেশেই এই বর্ষার জন্য একটা চাতকের মতো অপেক্ষা থাকে। শুধুমাত্র গরমের হাত থেকে নিস্তার এমনটা তো নয়, সব মিলিয়ে বর্ষাকালের গুরুত্ব অপরিসীম। আর যদি ছেলেবেলার বৃষ্টির কথা আমাদের মনে পড়ে যায় সেই কাদা জল, হাত ছাতা থাকলেও ভিজতে ভিজতে স্কুল থেকে বাড়ি ফেরা, কিংবা জলে নৌকো ভাসানো, এরকম বহু ঘটনার স্মৃতি তো আজও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। গানে গানে লোপামুদ্রা মিত্র সেরকম কথাই বলছে। শুনে নিই গানে গানে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটি, ছেলেবেলার বৃষ্টি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. শুনছেন duniya.com, 100.1 FM Gold, duniya.com, duniya.com.

সুদূর অস্ট্রেলিয়ার উত্তর আর দক্ষিণে একটু অন্যরকম গল্প এই বৃষ্টি নিয়ে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিশেষ করে ডারউইন অঞ্চলে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বর্ষাকাল থাকে, মানে আমাদের এখানে যে সময়টা প্রায় শীত, মানে এপ্রিলতে তখন গরম পড়ে যায়, কিন্তু ওই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা প্রায় শীতকাল থাকে, কিন্তু অস্ট্রেলিয়ার ডারউইন অঞ্চলে কিন্তু এই সময়টায় বর্ষাকাল থাকে। এবং এখানে বর্ষা মানেই প্রচণ্ড বজ্র বৃষ্টি, মানে বজ্র ঝড়, ভারী বৃষ্টি এবং মাঝে মাঝে প্রবল ঘূর্ণিঝড়। অন্যদিকে আবার দক্ষিণ অস্ট্রেলিয়ার অনেক অঞ্চল তুলনামূলকভাবে শুষ্ক থাকে এবং সেখানে বর্ষার ধারণা দক্ষিণ এশিয়ার মতো একেবারেই নয়, মানে অস্ট্রেলিয়ার উত্তর এবং দক্ষিণের এই ধরনের বর্ষার একটা প্রকোপ কিন্তু দেখা যায়। ফলে আমরা যেভাবে বর্ষাকাল দেখতে অভ্যস্ত, সেখানকার মানুষরা কিন্তু একেবারেই সেভাবে বর্ষাকালটা পায় না। ওই যে বললাম একটু আগেই যে বর্ষা মানেই প্রচণ্ড বজ্র ঝড়, ভারী বৃষ্টি এবং মাঝে মাঝে তো ডেফিনেটলি ঘূর্ণিঝড় হচ্ছে। এছাড়া উত্তর আমেরিকার মরুভূমি যেখানে রয়েছে সেখানেও আছে বর্ষা। শুনতে অবাক লাগে না যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মেক্সিকোর উত্তরাঞ্চলে মনসুন কিন্তু দেখা যায়। অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো অঞ্চলে গ্রীষ্মকালে হঠাৎ করে আর্দ্রবায়ুর প্রবাহ থেকে শুরু হয়, ফলে বজ্র ঝড় এবং সেই সঙ্গে প্রবল বৃষ্টি। মরুভূমির শুকনো মাটিতে তখন নতুন সবুজের জন্ম হয়, যার জন্য বোধ হয় সেখানকার মানুষেরও কিন্তু একটু অপেক্ষা থাকে যে এই ধরনের মরু অঞ্চলে হঠাৎ করে বৃষ্টি এসে সেখানে একটু হলেও সবুজের সমারোহ ভাবতে বেশ ভালো লাগে, তাই না? হ্যাঁ, এরকম ভালো লাগার ভাবনা তো থাকবেই, কারণ বর্ষা মানেই যেটা আমরা একটু আগেই বললাম, কবি কালিদাসও বলে গেছেন আষাঢ়স্য প্রথম প্রথম দিবসে, অর্থাৎ এই যে একখণ্ড মেঘ যখন কোথাও আমাদের মাথার ওপর প্রবল গরমের সময় ছাতার মতো আমাদের উপরে মেলে ধরে, তখন সত্যি মনে এক অদ্ভুত প্রশান্তি, যে প্রশান্তির কথা কিন্তু খুব সহজে বলে বোঝানো যাবে না।

আসলে বৃষ্টির জন্য প্রতীক্ষা আমাদের সকলের, যেখানে হয়তো অতি বৃষ্টি হয়ে একটা সময় প্রবল বন্যায় মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা সময়ের পর হয়তো বৃষ্টি নিয়ে একটা ফোবিয়া থাকলেও একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে কিন্তু সেই বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা করে থাকে সেই অঞ্চলের মানুষরা। আসলে বর্ষাকাল বা বৃষ্টি ব্যাপারটাই এমন, মনে এক গভীর প্রশান্তি। ওই যে বললাম একটু আগেই যে কবির লেখনী কিংবা কল্পনা শক্তি সবটাই কিন্তু প্রবলভাবে বেড়ে যায় এই বর্ষার মেঘ দেখলে, ময়ূরের নাচ থেকে শুরু করে প্রকৃতি এক অনন্য মানে কি বলো, একটা সৌন্দর্য, অন্যরকম একটা সবুজের সমারোহ যেন সেই সময় আরও বেশি আমাদের চোখে ভেসে ওঠে। দক্ষিণ আমেরিকার আমাজনের বৃষ্টি, যেটা আমরা জানি আমাজন রেন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম এক ক্রান্তীয় অরণ্য, এখানে দক্ষিণ এশিয়ার মতো নির্দিষ্ট বর্ষা না থাকলেও বছরের বড় সময় জুড়ে প্রচুর বৃষ্টি হয়। বর্ষাকাল নির্দিষ্ট সময় নয়, কিন্তু একটা বিস্তীর্ণ সময় জুড়ে এই অঞ্চলে দক্ষিণ আমেরিকা, যেটা আমাজন, সেখানে প্রচুর বৃষ্টি হয়। বন নিজেই বিপুল পরিমাণ জলীয় বাষ্প তৈরি করে যা আবার বৃষ্টিতে পরিণত হয়। অনেকে এইকে মানে এই বৃষ্টিকে বৃষ্টি তৈরি করা বন বলে থাকেন, মানে এমনভাবে বৃষ্টি সেখানকার মানুষ মানে সেখানকার পরিবেশের সঙ্গে এমনভাবে বৃষ্টিটা খাপ খাইয়ে নিয়েছে। বর্ষা যে শুধুমাত্র আবহাওয়া নয়, সংস্কৃতিও। বিশ্বের বিভিন্ন দেশের বর্ষাকে ঘিরে রয়েছে নানান উৎসব, গান, সাহিত্য এবং লোককথা। যেমন বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, অতুলপ্রসাদের গানে বর্ষার ছোঁয়া আছে, তেমনি জাপানেও বর্ষাকে ঘিরে কবিতা চিত্রকলার এক দীর্ঘ ঐতিহ্য আছে। আফ্রিকার অনেক অঞ্চলে প্রথম বর্ষাকে স্বাগত জানিয়ে কিন্তু বিশেষ এক নিত্য উৎসবও পালিত হয়। সুতরাং বৃষ্টি নিয়ে আবেগ ভালোবাসা শুধুমাত্র বাঙালির এমনটা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কিন্তু একই রকম আবেগ, একই রকম ভালোবাসা দেখা যায় এই বর্ষাকে ঘিরে।

বর্তমান বিশ্বের অন্যতম বড় উদ্বেগই হল জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে অনেক অঞ্চলে বর্ষা আগের মতো নিয়মিত নেই, কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথাও দীর্ঘ সময় বৃষ্টি হচ্ছে না, ফলে কৃষি, প্রাণী সম্পদ এবং মানুষের জীবনযাত্রা কিন্তু একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। বর্ষা আমাদের জীবনের আশীর্বাদ, কিন্তু সেই আশীর্বাদকে টিকিয়ে রাখতে পরিবেশকে রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভুললে চলবে না। আজ আষাঢ়ের প্রথম দিনে আমরা বুঝতে পারি মেঘ আর বৃষ্টি শুধু বাংলার নয়, পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন, সংস্কৃতি, অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে। কোথাও বর্ষা ধানের হাসি নিয়ে আসে, কোথাও মরুভূমিতে সবুজের জন্ম দেয়, কোথাও আবার ঘন অরণ্যের প্রাণশক্তি হয়ে ওঠে। তাই বলা যায় পৃথিবীর ভাষা, দেশ, সংস্কৃতি ভিন্ন হলেও বৃষ্টির শব্দ যেন সর্বত্র একই, জীবনের গান। তাই আষাঢ়ের এই প্রথম দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে আজকের মতো কল্পলাল সকলকে বলছে বিদায়। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততদিন ভালো থাকুন এবং ভালো ভাবুন, এবং সঙ্গে রাখুন 100.1 MHz AIR FM গোল্ড। যেতে যেতে আশা ভোসলের কণ্ঠে এই গানটি থাকলো FM গোল্ডের সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য। শুনতে থাকুন।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজকের পরের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক গান ডিটিএইচ পরিষেবার আধুনিক গানের অনুষ্ঠান।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী মান্না দে।

ডিডিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান, পরের শিল্পী কিশোর কুমার।

আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের আধুনিক গানের অনুষ্ঠানে পরের শিল্পী নির্মলা মিশ্র।

আধুনিক গান শুনলেন নির্মলা মিশ্রর কণ্ঠে ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী নচিকেতা চক্রবর্তী।

0: অনির্বাণ আমার বন্ধু। অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল তখন সময়টা ছিল বড় অদ্ভুত। আমরা হাইওয়ের উপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। লাল আকাশ, সন্ধে হয়ে আসছে, দুপাশে ফাঁকা মাঠ। আমরা চা খাবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাঁড়িয়ে বললো, চিনতে পারছিস? বললাম, না। বলো, ভালো করে দেখ। আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম, আমার বন্ধু অনির্বাণ। আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়াছবির মতো ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ তুই এখানে? ও বলল, তাই তো কথা ছিল বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি খুব বোকার মতো ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ কি করছিস এখন? ও বলল, যা কথা ছিল বন্ধু, মানুষের মাঝখানেই আছি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে। ও বললো, তো দেরি হয়ে যাচ্ছে, আমি গাড়িতে গিয়ে বসলাম। ও জানলার কাছে এসে বললো, এখন তো তোর নাম হয়ে গেছে, তুই তো বিখ্যাত হয়ে গেছিস, সুখেই আছিস, কি বল? আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, অনির্বাণ আমার জীবন থেকে মিলিয়ে যাচ্ছে। অনির্বাণের শেষ কথাগুলো আজও আমার কানে আলপিনের মতো বেঁধে, সুখেই আছিস, সুখেই আছিস।
1: দেখে যা যা অনির্বাণ।

নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত দুটো বেজে এক মিনিট হয়ে চার সেকেন্ড। শুরু হচ্ছে ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছায়াছবির নাম সাপ মোচন।

সদ্য গতকাল আমরা পেরিয়ে এসেছি বাংলার সঙ্গীত জগতের এক

0: অবিস্মরণীয় ধ্রুব তারা, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিন ছিল গতকাল 16 জুন। তাকে শ্রদ্ধা জানিয়ে ছায়াছবির গানেও আমরা শুনছি তার গাওয়া কয়েকটি গান। সাবমোচন ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়।
1: বসে আছি পথ চেয়ে

0: কি খাচ্ছে বলতো? গলাটা যেন, গলাটা যেন চেনা চেনা লাগছে।
1: আরে শোনো শোনো,
2: আকাশ জুড়ে দীর্ঘ শ্বাসের মাতন হলো তুমি শতদল।
3: অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন শ্যাবমোচন ছায়াছবির গান। এরপর শুনুন ফুলেশ্বরী ছায়াছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন প্রথমে সাপমোচন ও পরে ফুলেশ্বরী ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার আমরা শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে কয়েকটি ছায়াছবির গান। প্রথমে দাদার কীর্তি ছায়াছবিতে দ্বৈত কণ্ঠে গেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী ও বিটু সমাজপতি।

হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালিত দাদার কীর্তি ছায়াছবির গান শুনছেন। পরের গানটির শিল্পী

হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় দাদার কীর্তি ছায়াছবির গান শুনলেন। এরপর ভালোবাসা ভালোবাসা ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালিত কয়েকটি বাংলা ছায়াছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, অদ্বিতীয় ছায়াছবি থেকে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং তাঁর সঙ্গীত পরিচালনায় কয়েকটি বাংলা ছায়াছবির গান শুনলেন। আজ শুনলেন সাপমোচন, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা ও সবশেষে অদ্বিতীয়া ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

আজ শুরুতেই শুনুন একখানি রজনীকান্তের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান। পরের গানটি মিতা হকের কণ্ঠে, অতুল প্রসাদের গান।

মিতা হকের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এরপর একটি দ্বিজেন্দ্র গীতি অনুপ ঘোষালের কণ্ঠে।

অনুপ ঘোষালের কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এরপর শুনুন দুটি বাউল গান, শিল্পী পূর্ণদাস বাউল।

দুখানি বাউল গান শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এরপর দুখানি নজরুল গীতি, প্রথম গানটি ফিরোজা বেগমের কণ্ঠে এবং পরেরটি শিল্পী মোহাম্মদ রফি।

দুখানি নজরুল গীতি শুনলেন, প্রথমে ফিরোজা বেগম ও পরে মোহাম্মদ রফির কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে এখন শুনুন দুখানি লোকগীতি। প্রথম গানটি গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে এবং পরেরটির শিল্পী রুনা লায়লা। প্রথমে গোষ্ঠ গোপাল দাস।

নানা রঙের গান অনুষ্ঠানে এখন শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি ভূমির পরিবেশনায়।

রুনা লায়লার কণ্ঠে শুনলেন, মাফ করবেন, লোকগীতির পর শুনলেন বাংলা ব্যান্ডের গান ভূমির পরিবেশনায়। পরের ব্যান্ডের গান পরিবেশনায় চন্দ্রবিন্দু।

চন্দ্রবিন্দুর উপস্থাপনায় শুনলেন গানটি। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানের শেষ গানটি শুনুন, দ্য ইস্টার্ন ব্লুজ এর উপস্থাপনায় পরিবেশনায় দ্য ইস্টার্ন ব্লুজ।

দ্য ইস্টার্ন ব্লুজ এর পরিবেশনায় এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। একটু পরেই ডিটিএইচ শুনতে পাবেন রেইনবো এফএম রেইনবো চ্যানেলের অনুষ্ঠান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে, ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4:40। ভোর 4 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন দেশি রাগে খেয়াল, শিল্পী দেবযানী বোস।

107 FM রেনবো প্রচার তরঙ্গের প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন দেশি রাগে খেয়াল। শিল্পী ছিলেন দেবযানী বোস। মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গের দ্বিতীয় পর্বে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন জৌনপুরী রাগে সেতার, শিল্পী কাজল চট্টোপাধ্যায়।

0: 107 FM Rainbow Projector होंगे। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রথমে শুনলেন দেশি রাগে খেয়াল, শিল্পী ছিলেন দীপজানী বোস। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ জৌনপুরীর আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন কাজল চট্টোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত।

প্রভাত হল, ঘড়ির কাঁটা বলছে প্রভাত সময়ে এখন 5:01 এই সকালের সুপ্রভাতে এই সময়ে সবাইকেই বলতে হয় সময়ে এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রগান রবীন্দ্র কথা আর বেশ খানিকটা সময় আপাতত তোমাদের সাথে একটি গানে।

আসার কথা। এই যে যখন নতুনভাবে আমরা আবার আসি, প্রত্যেকদিনই আসি, কিন্তু এই যে সুপ্রভাতে একেবারে সকালবেলা রবীন্দ্রসঙ্গীত, তার সাথে তার কথা, তার কথা বলতে গেলে যেটা বলতে হয়, বিশেষ করে এই সময়ে মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে চারিদিক জুড়ে। যখন এরকম একটা মেঘের পরিবেশ তৈরি হয়, পরিবেশটা যখন একটু বদলে যায়, মানে এই গ্রীষ্মের দাবদাহ থেকে যখন আমাদের মধ্যে যখন একটু যেন বৃষ্টির আভা আমরা দেখতে পাই, তখন কোথাও যেন মনে হয় এই তো আমাদের পরিবেশটা বদলে গেছে। আর সেই পরিবেশ বদলে যাওয়ার সাথে সাথে আমাদের মনটাও কেমন বদলে যায়, আর গানগুলোও কেমন আস্তে আস্তে বদলে যায়। এই যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের একটা সময়, তার যে গান, আর তারপরে এই যে বৃষ্টির গান, শিলাইদহে নদীর বুকে স্টিমারের ছাদে তিনি একের পর এক গান লিখে চলেছেন। হ্যাঁ, শুরুর দিকে হয়তো সেগুলো খুব একটা ভালো লাগেনি। এই যে বর্ষাকাল, সমস্ত কাল, সমস্ত সময়কেই তিনি তার লেখার মধ্যে ধরেছেন, কিন্তু বর্ষা তার জীবনে একটা অন্যরকম রূপ তার কাছে এসেছে। হয়তো প্রথম জীবনে বর্ষার যে রিমঝিম রূপ, সেটা দেখে হয়তো কবির মন একটু উদাস হয়েছিল, হয়তো তিনি একটু উদাস ভাবুক হয়েছিলেন, তার আনমনা মন হয়তো একটু উদাসীন হয়েছিল, কিন্তু শেষ বয়সে এই বর্ষাই তাকে ভীষণভাবে কর্মব্যস্ত করে তোলে, এবং এই বর্ষাই কিন্তু তার প্রচুর প্রিয় ঋতু হয়। তার সবথেকে প্রকৃষ্ট উদাহরণ যদি বলি, যে তার বর্ষা

হলো অনুষ্ঠান। একটা অনুষ্ঠানকে কিভাবে সুন্দর করে তুলতে হয় সে ব্যাপারে বোধহয় তার মতন করে আমরা কাউকেই পাই না। আর সেখানেই তার লেখা, তার গান, সেগুলোর সার্থকতা। সে কারণেই বোধহয় আজ সত্যি যখন বাড়ি ঝরে তার কথাই বারবার মনে হয়।

সত্যি তিনি যখন এই বর্ষার গান লিখেছিলেন তখন সত্যি যেন একটা অদ্ভুত মনের ভেতর যেন আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। কিন্তু এই যে বর্ষার কথা, বর্ষার গান বলতে বলতে কবির জীবন স্মৃতির যে কাব্যগ্রন্থ, সেখান থেকে আমরা কারণ জানতে পারি সেই যে কোন ছোটোবেলায় বালক বয়স থেকে বর্ষার সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক ছিল, একটা নিবিড় গভীর হৃদয়ের একটা সম্পর্ক ছিল। আসলে বর্ষা যখনই আসতো তখনই তার মনের ভেতরটা কদম্ব ফুলের মতন কেমন যেন রোমাঞ্চিত হয়ে উঠত। সত্যিই তাই, জীবনের ছোটোবেলায় তিনি যেমন ঘরের মধ্যে বন্দি ছিলেন, সেই কারণেই বোধহয় তার মনটা বারবার চাইত বাইরের প্রকৃতিকে ছুঁয়ে দেখতে, বাইরের সময়, বাইরের এই যে প্রকৃতি তাকে বারবার ডাকত। কবির বয়স যখন 15 তখন হঠাৎই যেন একদিন দুপুরে আকাশে ঘন শ্যামল মেঘ তাকে বোধহয় অনুপ্রেরণা দিয়েছিল বর্ষার কবিতা লিখতে। আর সেখান থেকেই সমস্ত কবিতা যখন আমরা পড়ি তখন দেখতে পাই যে সেই যে বর্ষার কবিতা সেখানে তার সংখ্যায় কিন্তু অনেক অনেক গুণ বেশি। বর্ষার কবিতা, বর্ষার গান, সেটা অদ্ভুতভাবে তিনি যেখানেই গেছেন, কখনো কলকাতায় বসে, কখনো শিলাইদহে, কখনো দার্জিলিংয়ে, আবার কখনো বা যে সমস্ত জায়গায়, এমনকি বিদেশে বসেও সেই যে গান, সেই যে কবিতা, সমস্ত কিছুর মধ্যেই কোথাও না কোথাও বিভিন্নভাবে সেই বর্ষার ছোঁয়া কিছুটা পাওয়াই যায়। সমস্ত কবিতা সেগুলোকে সাজানো এবং সেগুলোকে পড়লে দেখা যাবে এই বর্ষা তাকে অনেক অনেক অনেক বেশি বোধহয় আকৃষ্ট করেছে। সেই কারণেই বোধহয় রবীন্দ্র গানে বা রবীন্দ্র কবিতায় সব থেকে বেশি বর্ষার প্রভাব দেখা যায়। কখনো শান্তিনিকেতনে বর্ষা, কখনো শিলাইদহে বর্ষা, অদ্ভুত ব্যাপার, কবিকে যেন আবেগে আপ্লুত করে রেখেছিল। আকাশ জুড়ে এই যে মেঘ আর রৌদ্রের এই যে খেলা, কবিকে অদ্ভুতভাবে মুগ্ধ করেছিল।

তাকে সামনে রেখেই তার মনের ভেতরের যে দোলাচল, সেই দোলাচলকে সঙ্গী করে তিনি তার আঁকিবুঁকি কেটে গেছেন কলমকালি নিয়ে। আর সেই কলমকালির আঁকিবুঁকিতে আমরাও যেন পেয়েছি অনেক অনেক অনেক গান। আর সেই গান, সেই কথা, সেগুলো আজকে আমাদের কাছে বড় পরম পাওয়া হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই আমাদের মতো চাতক পাখির বা চাতক পথিকরা আমরা সত্যি দল বেঁধে দাঁড়িয়ে থাকি, দল বেঁধে অপেক্ষা করি তার সেই গান কখন আমাদের কাছে এসে পৌঁছবে, কখন আমরা সেই গান শুনব। তার অপেক্ষায় আমরা সারাক্ষণ থাকি।